আকাশবাণী গোয়া শহর, আজ মঙ্গলবার, 9ই আষাঢ় 1948 শতাব্দ, 15ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 30শে জুন 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিও ঘড়িতে এখন সময় সকাল 6:01:05। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে।

0: আকাশবাণী কৈলাসহর অমৃতবাণী।
1: রচনা থেকে পাঠ। আমার জীবনে যে সব শ্রেষ্ঠ শিক্ষা লাভ করিয়াছি সেগুলির অন্যতম এই যে, কর্মের উদ্দেশ্যের প্রতি যতটা মনোযোগ দেওয়া আবশ্যক, উপায়গুলির প্রতিও ততটা দেওয়া উচিত। এই শিক্ষা আমি যাহার নিকট লাভ করিয়াছি, তিনি একজন মহাপুরুষ এবং তাঁহার জীবন ছিল মহতি নীতির বাস্তব রূপায়ণ। এই একটি নীতি হইতেই আমি সর্বদা মহৎ শিক্ষা লাভ করিয়া আসিতেছি এবং আমার মনে হয় জীবনের সকল সাফল্যের রহস্য সেখানেই, অর্থাৎ উদ্দেশ্যের প্রতি যতটা, উপায়গুলির প্রতিও ততটা মনোযোগ দেওয়া। আমাদের জীবনের বড় ত্রুটি এই যে, আমরা আদর্শের প্রতি এত বেশি আকৃষ্ট হইয়া পড়ি, লক্ষ্য আমাদের নিকট এত বেশি মনোমুগ্ধকর, এত বেশি লোভনীয় হয় এবং আমাদের মানসপটে এত বড় হইয়া যায় যে আমরা উপায়গুলি খুঁটিনাটিভাবে দেখিতে পাই না। কিন্তু যখনই বিফলতা আসে, তখন যদি আমরা পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করিয়া দেখি, তবে শতকরা 99টি ক্ষেত্রে দেখিব যে উপায়গুলির প্রতি মনোযোগ দিই নাই বলিয়াই আমরা বিফল হইয়াছি। উপায়গুলিকে নিখুঁত ও দৃঢ় করার দিকে মনোযোগ দেওয়াই আমাদের বিশেষ প্রয়োজন। উপায়গুলি যথাযথ হইলে উদ্দেশ্য সিদ্ধি হইবেই। আমরা ভুলিয়া যাই যে কারণই কার্য উৎপাদন করে, কার্য কখনোই নিজে নিজে উৎপন্ন হইতে পারে না। কারণগুলি ঠিক, উপযুক্ত

0: ও শক্তিশালী না হইলে কার্য কখনো উৎপন্ন হইবে না। একবার যখন আদর্শ নির্বাচিত ও উহার উপায়গুলি নির্ধারিত হয়, তখন আর আদর্শের কথা না ভাবিলেও পারি, কারণ উপায়গুলি নিখুঁত করিতে পারিলে আদর্শের বিষয়ে আমরা নিশ্চিত হইতে পারি। যেখানে কারণ আছে সেখানে কার্য সম্বন্ধে আর কোনো বাধা নাই, কার্য অবশ্যই হইবে। আমরা যদি কারণ বিষয়ে যত্নবান হই, তাহা হইলে কার্যও হইবে। আদর্শেরই উপলব্ধি কার্য, উপায়গুলিই কারণ। সুতরাং উপায়ের প্রতি মনোযোগদানই জীবন সমস্যা সমাধানের রহস্য। এই বিষয়টি আমরা গীতাতেও পাঠ করিয়া থাকি। সেখানে আমরা এ শিক্ষা পাই যে আমাদের কাজ করিতে হইবে সমগ্র শক্তি দিয়া, নিয়ত কাজ করিয়ে যাইতে হইবে, এবং যে কোনো কাজেই আমরা নিযুক্ত হই না কেন, তাহার উপর আমাদের সমগ্র মন সমাহিত করিতে হইবে। অথচ দেখিতে হইবে আমরা যেন কর্মে আসক্ত হইয়া না পড়ি, অর্থাৎ অন্য কোনো কিছুর প্রভাবে যেন কর্ম হইতে সরিয়া না যাই, কিন্তু তবু সর্বাবস্থাতেই যেন ইচ্ছা মাত্র আমরা কর্ম ত্যাগ করিতে সমর্থ হই। আমরা যদি নিজ নিজ জীবন বিশ্লেষণ করি, তাহা হইলে পাই যে আমাদের দুঃখের সবচেয়ে বড় কারণেই আমরা কোনো কার্য গ্রহণ করিয়া তাহাতে আমাদের সমস্ত শক্তি নিয়োজিত করি। হয়তো তাহা নিষ্ফল হইল, তথাপি আমরা তাহা পরিত্যাগ করিতে পারি না। আমরা জানি কর্ম আমাদিগকে আঘাত দিতেছে, কর্মের প্রতি আরও বেশি আসক্তি আমাদের কেবল দুঃখই দিতেছে, তথাপি আমরা ওই কর্ম হইতে নিজেদের বিচ্ছিন্ন করিতে পারি না। মক্ষিকা মধুপান করিতে আসিয়াছিল, কিন্তু তাহার পাগুলি মধু ভাণ্ডে আটকাইয়া গেল, সে আর বাহির হইতে পারিল না। বারবারই আমাদের এইরূপ দুরবস্থা হইতেছে। আমাদের সমগ্র জীবনই এইরূপ একটা রহস্যে আবৃত। কেন আমরা এ জগতে আসিয়াছি? আমরা এখানে মধুপান করিতে আসিয়াছিলাম, কিন্তু দেখিতে পাইতেছি আমাদের হাত পা উহাতে আবদ্ধ হইয়া পড়িয়াছে। আমরা জগৎকে ধরিতে আসিয়াছিলাম, কিন্তু নিজেরাই ধৃত হইয়া পড়িলাম। ভোগ করিতে আসিয়াছিলাম, কিন্তু আমরাই ভুক্ত হইতেছি। শাসন করিতে আসিয়াছিলাম, কিন্তু নিজেরাই শাসিত হইতেছি। কাজ করিতে আসিয়াছিলাম, কিন্তু অপরের হস্তে ক্রীড়নক হইয়া পড়িতেছি। এরূপ ব্যাপার আমরা সর্বদাই দেখিতে পাই। আমাদের জীবনের প্রত্যেক ছোটখাটো ব্যাপারে এরূপ ঘটিয়া থাকে। অপরের মন বুদ্ধি দ্বারা আমরা চালিত হইতেছি, আবার আমরা সর্বদাই অপরের মন বুদ্ধির উপর প্রভাব বিস্তার করিতে চেষ্টা করিতেছি। আমরা জীবনের সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করিতে চাই, কিন্তু সেগুলিই আমাদের প্রাণ শক্তি ক্ষয় করিয়া ফেলে। আমরা চাই প্রকৃতি হইতে কিছু আহরণ করিতে, কিন্তু পরিণামে দেখিতে পাই প্রকৃতিই আমাদের সর্বস্ব কার্যালয়, আমাদিগকে একেবারে রিক্ত করিয়া ফেলিয়া দেয়।
1: অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

0: धन्यवाद डॉक्टर गंगूबाई जी।
1: आज आपने सुनी बातचीत किराना घराने की वरिष्ठ गायिका विदुषी डॉक्टर गंगूबाई हनगल से डॉक्टर बिंदु माधव पाठक की बातचीत। आकाशवाणी धारवाड़ केंद्र पर रिकॉर्ड की गई ये बातचीत वर्ष 1990 में विविध भारती के संगीत सरिता कार्यक्रम में प्रसारित हुई। इसकी प्रस्तुतकर्ता थी छाया गांगुली। वर्ष 1913 में जन्मी गंगूबाई हनगल जीवन भर संगीत की साधना करती रहीं। वैसी कठोर साधना, अथक परिश्रम और कड़े रियाज ने उन्हें गिने चुने शीर्षस्थ कलाकारों की पंक्ति में स्थान दिलाया। उनके अद्भुत कंठ से निकलकर स्वरों का जो आविष्कार होता था उसका कोई सानी।
2: এতক্ষণ মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি, সকাল 7টায় সুপ্রভাত। ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তি সুধা সকাল 7:15। সকাল 7:25 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ শুনবেন যথাক্রমে সকাল 7:35 এবং সকাল 7:40। সকাল 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। দিল্লি কেন্দ্রের প্রভাতী হিন্দি এবং ইংরেজি সংবাদ শুনবেন সকাল 8:15। সকাল 8:30 উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:40 শুনবেন বাংলা আধুনিক গান। সকাল 9:00 নিউজ বুলেটিন দিল্লি কেন্দ্র থেকে। 9:10 থেকে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। বেলা 11:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। বেলা 12:05 রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি 12:30। দুপুর 1:00 শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 1:05 বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। 1:30 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, বাংলা আধুনিক গান বেলা 1:40। দুপুর 2:00 শুনবেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 2:15 লোকগীতি। মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে দুপুর 2:30 থেকে। শুনতে 6:00 ঘর গৃহস্থী।

7:30 কিষাণবাণী, রাত 7টায় আকাশবাণী আগরতলা কেন্দ্রের কক্রোক অনুষ্ঠান। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন রাত 7:35। আগরতলা কেন্দ্রের কক্রোক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন যথাক্রমে রাত 7:45 এবং রাত 7:55। রাত 8:10 পড়াশোনা, ভয়েস মেল প্রোগ্রাম গীতবাহার রাত 8:30। রাত 9টায় শুনবেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 9:15 গজল, শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান রাত 9:30। রাত 10টায় শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 10:10 লঘু যন্ত্রসঙ্গীতের সুর। বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রাত 10:20। রাত 10:30 পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি, আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, সেই সঙ্গে আমাদের আজকের সারাদিনের অনুষ্ঠানের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে 103.2 MHz এবং নিউজ অন এয়ার অ্যাপে। আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন সুপ্রভাত। সুপ্রভাতে প্রথমে ইতিহাসে আজকের দিন।

20শে জুন 2026, আজকের এই দিনটি আদিবাসী সম্প্রদায়ের কাছে ফুল দিবস। এই দিনটি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। 1855 সালে আজকের এই দিনে সিধু কানু মুর্মু নেতৃত্বে সাঁওতালরা ব্রিটিশ সাম্রাজ্যের শোষণের বিরুদ্ধে ঐতিহাসিক বিদ্রোহের সূচনা করেছিল। প্রতিবছর 30শে জুন এই বীর শহীদদের আত্মত্যাগকে স্মরণ করা হয়। পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্তে আদিবাসী সংস্কৃতি এবং ঐতিহ্যের মাধ্যমে দিনটি উদযাপিত হয়। এছাড়াও বিশ্বব্যাপী 30শে জুন তার একটি আন্তর্জাতিক গ্রহাণু দিবস এবং আন্তর্জাতিক সংসদীয় দিবস হিসাবে পালিত হয়। মোটামুটি ছিল ইতিহাসে আজকের এই দিনের গুরুত্ব। এখন বিভিন্ন সংবাদপত্রের শিরোনাম। আজ কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার শিরোনাম এই রকম ছিল, বারাণসীর মেডিকেল কলেজের হোস্টেল থেকে উদ্ধার উত্তরপাড়ার ছাত্রের দেহ, মিলল নোট, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা, দ্রুত হস্তক্ষেপ করুন, প্রবীণ সাংবাদিক রাজাগোপালের পাসপোর্ট সমস্যা নিয়ে শুভেন্দুকে চিঠি, অনলাইন জুয়া খেলে ধার শোধ করতে মাসির ঘরে চুরির

বিকল্প না। বোন দেখে ফেলায় খুন। সাহিত্য জগতে অস্পৃশ্যতার বার্তা, বইমেলা সম্পূর্ণ ভারতীয়ত্বের ছাপ, এই চেয়ে বার্তা সুমিকের। ইডির নজরে সব্যসাচী, ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান সেরে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা। ওবিসি সংরক্ষণ নিয়ে বিধানসভার বিল পাশের আগেই মামলা হল হাইকোর্টে, আপত্তি শংসাপত্র যাচাইয়ের বিজ্ঞপ্তিতে। 17 জুলাই থেকে শুরু বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব, হবে স্বরাষ্ট্রসহ বিভিন্ন দপ্তর নিয়ে দীর্ঘ আলোচনা। 21 জুলাইয়ের মঞ্চের জন্য মাপঝোঁকের সময় আটকানো হল রাস্তা। কুণাল দোলনের বিরুদ্ধে এফআইআর,

আজ কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার শিরোনামে এরকম ছিল, রাষ্ট্রপতি শিলিগুড়ি সফরে প্রোটোকল ভঙ্গ, অভিযুক্ত ডিএম এবং সিপির দিল্লি যাত্রা নিশ্চিত করল নবান্ন। ডিজিটাল অ্যালিস্টের ভয় দেখিয়ে 99 লক্ষ টাকা প্রতারণা, ধৃত দুই। বেড নেই, লেখা অথবা বলা যাবে না, নির্দেশিকা মেডিকেল সুপারের। নিউ টাউনে চলছে আম উৎসব, মিলবে ব্যানানা ম্যাঙ্গো। আজ কলকাতা থেকে প্রকাশিত এই সময় পত্রিকার শিরোনাম এরকম ছিল, ট্রাইব্যাকারে বাজিমাত, বিশ্বকাপ থেকে ছিটকে গেল জার্মানি, পরের পর্ব প্যারাগুয়ে। রয়েছে আধার কার্ড, করেছেন বিয়েও, 10 বছর পরে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার বাংলাদেশি। কাশ্মীরি পণ্ডিত তরুণীকে অপহরণ, ধর্ষণ, খুনের অভিযোগ, 36 বছর পরে চার্জশিট এসআইয়ের। ফের চোট, কেন জাপান ম্যাচে নামলেন না নেইমার, মুখ খুললেন ব্রাজিল কোচ। রাশিয়ার হামলায় রক্তে ভাসল ইউক্রেন, স্কুল বাড়ি বাসে একের পর এক বিস্ফোরণ, নিহত 10। আজ আগরতলা থেকে প্রকাশিত ত্রিপুরা দর্পণ পত্রিকার শিরোনাম এরকম ছিল, জেলা শাসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরব ডান বাম কর্মচারীরা, অসমে বেহাল সেতু সড়ক পথে বিচ্ছিন্ন ত্রিপুরা, রাজ্যে আইনের শাসন নেই, চলছে আতঙ্কের জামানা, বলছে সিপিএম। প্রাইভেট প্র্যাকটিস সংঘাতে স্বাস্থ্য পরিষেবার বেহাল ছবি প্রকাশ্যে, রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের কাজের প্রশংসা কেন্দ্রীয় মন্ত্রী, স্মার্ট মিটার বাতিলের দাবিতে রাস্তা অবরোধ। শিক্ষিকার বদলি ঘিরে বিশ্রামগঞ্জে জাতীয় সড়ক অবরোধ করল ছাত্রছাত্রীরা। কৈলা শহরে একাধিক আধার কার্ড সহ ধৃত এক। এসসি ও অবিসি কর্পোরেশনে দুর্নীতির অভিযোগ কংগ্রেসের। মিলনিয়ায় ইগনু সেন্টার পরিদর্শনে আঞ্চলিক অধিকর্তা, স্ত্রী এবং আত্মীয়কে মারধরের অভিযোগে গ্রেপ্তার স্বামী। নেশা এবং জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি সিপিএমের। মাটির নিচ থেকে উদ্ধার কফ সিরাপ,

পেট সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় নিয়ে খোয়াইয়ে সমগ্র শিক্ষকদের সভা। খুমলুঙে একলব্য মডেল স্কুল সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনে রাজ্যপাল। প্রবীণ সাংবাদিকের হয়রানির প্রতিবাদে সড়ক এডিটর্স গিল্ড। বেহাল দশায় ধর্মনগর জেলা হাসপাতাল, ক্ষোভ।

আজ আগরতলা থেকে প্রকাশিত বিতীর্ণ পত্রিকার শিরোনাম এরকম ছিল, 3 বছর পরও নিজেদের নির্দেশ অমান্য করে চলেছে শিক্ষা দপ্তর। মিজোরাম থেকে রাজ্যে ঢোকার মুখে প্রায় 8 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট আটক। শিক্ষিকা বদলির প্রতিবাদে স্কুলে তালা ঝুলিয়ে রাস্তায় ছাত্রছাত্রীরা। ওরিয়েন্ট চৌমুনিতে রক্তক্ষয়ী হামলা, জাতীয় সড়ক মহাড্রেনে পরিণত, সুবল সিংয়ে ক্ষুব্ধ জনতার অবরোধ। মেয়েকে হত্যা করা হয়েছে অভিযোগে প্রেমিকের বাড়িতে মায়ের ভাঙচুর। খোলা আকাশের নিচে স্বচ্ছ পরিবেশে কচিকাঁচাদের মিড ডে মিল। অরুণাচল ভারতের জমি দখল করছে চীন। চাষের জমি বেহাত, অভিযোগ জনজাতি সংগঠনের। সিনিয়র শিক্ষকদের মর্যাদা এবং ভবিষ্যৎ সুরক্ষায় রাজপথে শিক্ষক মিছিল। ভারত শীঘ্র লিভার রোগের রাজধানী হবে, লিভার কণে সতর্ক বার্তা বিশেষজ্ঞদের। কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রাজ্যকে মডেল রাজ্য হিসেবে স্থাপন করছে বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী। 10 আগস্ট জেল ভরো আন্দোলন প্রস্তুতি কনভেনশনে সরব বামপন্থী সংগঠনগুলো। কৈরা শহরে জমিয়ত উলামার বৈঠকে সিদ্ধান্ত। 7 দফা দাবিতে সিটুর নেতৃত্বে পশ্চিম জেলা শাসকের নিকট ডেপুটেশন। নব স্বপ্নের উড়ান, কৃতি ছাত্রদের সংবর্ধনা। ভারতীয়দের মনে আমেরিকার ভাবমূর্তিতে বড় থাকা। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা অস্থিরের। এবার দেশে ডিজিটাল জনগণনা, ঘরে বসে স্মার্টফোনে তথ্য জমা দিতে পারবেন নাগরিকরা। জোরপূর্বক ধর্মান্তর, লাভ জিহাদ রুখতে করা আইন আনবে পশ্চিমবঙ্গ সরকার বলেছেন মুখ্যমন্ত্রী। ঘুষ নেওয়ার অভিযোগে আগ্রায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার গ্রেপ্তার। মোটামুটি এই ছিল আজ আগরতলা এবং কলকাতা থেকে প্রকাশিত প্রভাতী দৈনিক সংবাদপত্রগুলোর শিরোনাম। সেই সঙ্গে শেষ হল আমাদের আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। আমাদের আজকের শিল্পী বিজয় সোনি।

0: ভক্তিগীতি শুনলেন, শিল্পী ছিলেন বিজয় দাস। আকাশবাণী কৈলাসহর স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:24 হয়ে 55 সেকেন্ড। কিছুক্ষণের মধ্যেই প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, তার অব্যবহিত পরই আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্রুক সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি ও সরবরাহের ওপর জারি থাকা সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক অভিযান স্থগিত রাখার পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু করার ব্যাপারে সহমত হয়েছে। কাতারে আজ দুপক্ষ নতুন করে আলোচনায় বসবে। ভারত আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। ওই বিমান হানায় 36 জন সাধারণ নাগরিক প্রাণ হারান, আহত আরও 163। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের সফরে আজ অন্ধ্রপ্রদেশ যাচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকার অভিন্ন দেওয়ানি বিধি আনার সিদ্ধান্ত নিয়েছে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে 2টি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে বিধানসভায়। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত। বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছেছে। প্যারাগুয়ের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে জার্মানি, এখন নেদারল্যান্ডস ও মরক্কো মুখোমুখি। আরচি বিস্তারিত খবরে, সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি এবং সরবরাহের ওপর জারি সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির খুচরো আউটলেটের মাধ্যমে বিক্রি হওয়া মোটর স্পিরিট এবং হাইস্পিড ডিজেলের ওপর থেকে সাময়িক এই বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। আগামীকাল অর্থাৎ 1 জুলাই থেকে নির্দেশিকা কার্যকর হবে। মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম এশিয়ায় উদ্ভূত সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপক বৃদ্ধি পাওয়ায় দেশের খুচরো বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার চলতি মাসের 12 তারিখ বিধিনিষেধ জারি করে। এর অধীনে প্রত্যেক গ্রাহক বা গাড়ির ক্ষেত্রে হাইস্পিড ডিজেলের পরিমাণ প্রতিদিন সর্বোচ্চ 200 লিটার বেঁধে দেওয়া হয়। তবে দেশে পেট্রোলিয়ামজাত পণ্যের বর্তমান সরবরাহ পরিস্থিতির প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞার আর প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে দ্বন্দ্বের নিরসনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আজ কাতারের রাজধানী দোহায়

0: বৈঠকে বসবে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের 20% ওই জলপথের মাধ্যমে পরিবাহিত হয়। সম্প্রতি সেখানে জাহাজ চলাচল নিয়ে নতুন করে তৈরি উত্তেজনার মধ্যেই আজকের এই বৈঠক। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া হিংসার ফলে ওই অঞ্চলে অস্থিরতা বৃদ্ধি পায়। সপ্তাহের শেষে আমেরিকা ও ইরান দুপক্ষের মধ্যেই ক্ষেপণাস্ত্র হামলা শুরু হওয়ায় বেশ কয়েকদিন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ ছিল। তবে দুপক্ষই আপাতত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ভারত আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। আফগানিস্তানের আবাসিক এলাকায় ওই বিমান হানায় মহিলা ও শিশু সহ 36 জন সাধারণ নাগরিক প্রাণ হারান, আহত হন আরও 163 জন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের এই ধরনের আচরণ শুধু যে আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হানা তাই নয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষেও তা চরম হুমকি স্বরূপ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় দক্ষিণ লেবাননে তাদের 3টি ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলি সেনা হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় IDF বলেছে, তাদের সেনাবাহিনী লক্ষ্য করে চালানো একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার ইসরায়েল ও লেবাননের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকেই দুপক্ষের মধ্যে গণ্ডগোল চলেছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সীমান্ত এলাকার কাছে মাদক বোঝাই ড্রোন ভেঙে পড়েছে। প্রায় 5 কেজি হেরোইন ড্রোনের মাধ্যমে ভারতে পাচার করা হচ্ছিল। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, লাহোর থেকে 70 কিলোমিটার দূরে এবং ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমানার 8 কিলোমিটারের মধ্যে নারাংমান্ডি এলাকায় এই ঘটনা ঘটে। চীনের পিপলস লিবারেশন আর্মি PLA সম্প্রতি অরুণাচল প্রদেশে ঢুকে সেখানে ক্যাম্প তৈরি করেছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট ভারতীয় সেনা ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। সেনাবাহিনী বলেছে, এই ধরনের তথ্য সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গত সন্ধ্যায় নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যারান্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করেন। এর মধ্যে আছে 7টি সর্বোত্তম যুদ্ধ সেবা পদক, 30টি পরম বিশিষ্ট সেবা পদক, 12টি উত্তম যুদ্ধ সেবা পদক এবং 56টি অতি বিশিষ্ট সেবা পদক। রাষ্ট্রপতি দুদিনের সফরে আজ অন্ধ্রপ্রদেশে যাচ্ছেন। তিনি ভিজিয়ানা গ্রামে কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল তিনি অন্ধ্রপ্রদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনেও অংশগ্রহণ করবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা বলেছেন, গত 12 বছরে দেশের স্বাস্থ্য পরিষেবায় আমূল পরিবর্তন হয়েছে। নতুন দিল্লিতে গতকাল সেন্ট্রাল কাউন্সিল অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ষোড়শ সম্মেলনে ভাষণে শ্রী নাড্ডা জানান, সারা দেশে প্রায় 1,85,000 আয়ুষ্মান আরোগ্য মন্দির স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে স্বাস্থ্যক্ষেত্রে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে বলেও শ্রী নাড্ডা উল্লেখ করেন।
1: Applications launch is going to play a very important role. Under the visionary leadership of Prime Minister Shri Narendra Modi ji, many new initiatives have taken place in the past 12 years. The National Health Authority and PM Jai Pradhan Mantri Jan Arogya Yojana has expanded the health facility and made it accessible and affordable throughout the length and the breadth of the country. And incorporates 62 crore people, and now India is the world's largest digital public infrastructure healthcare.
0: ভারতীয় চলচ্চিত্র শিল্পকে আন্তর্জাতিক স্তরে আরও প্রতিযোগিতামূলক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। চলচ্চিত্র পরিমণ্ডলে প্রযুক্তির ব্যবহার, চলচ্চিত্র নির্মাণ ও ডিস্ট্রিবিউশন ব্যবস্থা উন্নত করে তুলতে উদ্যোগী হয়েছে সরকার। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে অংশ নেন। বৈঠকে চলচ্চিত্র শিল্পের সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। অন্যদিকে প্রসার ভারতীর চেয়ারম্যান প্রসূন যোশীর পৌরোহিত্যে একটি উচ্চ পর্যায়ের স্টাডি গ্রুপও গঠন করা হয়েছে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষু রোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। DTH পরিষেবা আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী।

0: সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেলিয়া নিউজ কলকাতাতে। বিজেপির সংকল্পপত্রের প্রতিশ্রুতি মেনে পশ্চিমবঙ্গ সরকার অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি আনার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় বলেন, আগামী 2 জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া প্রস্তাব আনা হবে। এজন্য উত্তরাখণ্ড, গুজরাট ও অসমের অনুকরণে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
1: গুজরাট ইউনিফর্ম সিভিল কোড বিল 2026, দা ইউনিফর্ম সিভিল কোড আসাম 2026, দা ইউনিফর্ম সিভিল কোড অব উত্তরাখণ্ড 2024, একে বেস করে ইউনিফর্ম সিভিল কোড বিল আনতে চলেছি, যেখানে এই রাজ্যে একটা আইন চলবে শুধু এক্ষেত্রে মূলবাসী, আদিবাসী এবং কুর্মী সহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে।
0: এদিকে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরো কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরের সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় 2টি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। দিল্লি বৈদ্যুতিক যানবাহন নীতি অনুমোদন করেছে দিল্লি মন্ত্রিসভা। আগামীকাল থেকে কার্যকর হতে চলেছে 4 বছর ব্যাপী এই পরিকল্পনা। এর ফলে 2030 সালের 30শে মার্চের মধ্যে জাতীয় রাজধানী অঞ্চলকে সম্পূর্ণভাবে শূন্য নির্গমন বা জিরো এমিশন পরিবহন ব্যবস্থায় রূপান্তর করা সম্ভব হবে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত, বেশ কিছু জায়গায় সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিস্থিতি পর্যালোচনায় গতকাল অরুণাচল প্রদেশ ও অসমের মুখ্যমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। অরুণাচল প্রদেশের অন্তত 12টি জেলা প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত। অসমের ধেমাজির 69টি গ্রামের প্রায় 16,000 মানুষ দুর্গত। জম্মু কাশ্মীরের 57 দিনের অমরনাথ যাত্রা আগামী 3রা জুলাই শুরু হতে চলেছে। তার আগে যাত্রার প্রস্তুতি খতিয়ে দেখতে পাঞ্জাব থেকে জম্মু কাশ্মীর পর্যন্ত যাত্রা পথে মক ড্রিলের আয়োজন করা হয়। আজ ঐতিহাসিক হুল দিবস। 1895 মহাবিদ্রোহের আগে ঔপনিবেশিক শাসক ও দেশীয় জমিদার মহাজানের অত্যাচারের বিরুদ্ধে সিধু কানু মুর্মুর নেতৃত্বে সশস্ত্র সাঁওতাল বিদ্রোহের স্মরণে আজকের দিনটি উদযাপিত হচ্ছে। বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে ব্রাজিল জাপানকে 2-1 গোলে হারিয়ে শেষ 16 জায়গা করে নিয়েছে। অন্যদিকে প্যারাগুয়ের বিরুদ্ধে টাইব্রেকারে 4-3 পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে জার্মানি। আজ সকালে নকআউট পর্বের খেলায় নেদারল্যান্ডস মরক্কোর মুখোমুখি। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা গোলশূন্য। খবর আপাতত এ পর্যন্ত, এখন শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল রাষ্ট্রপতি ভবনে দ্বিতীয় প্রতিরক্ষা বিনিয়োগ অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার প্রদান করেন। এয়ার মার্শাল তরুণ চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল নীরজ ভার্সানি, লেফটেন্যান্ট জেনারেল বিকাশ রোহেল্লা, লেফটেন্যান্ট জেনারেল হরবিন্দর সিং ভান্দ্রা এবং লেফটেন্যান্ট জেনারেল মহেন্দর পাল সিংকে অতি বিশেষ সেবা পদক দেওয়া হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রমুখ উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার কর্মীদের অসাধারণ বীরত্ব পূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কারগুলো প্রদান করা হয়। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী মহিলা ও শিশুদের বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে ত্রিপুরাকে দেশের অন্যান্য অংশের জন্য একটি মডেল হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার শিশু ও মহিলাদের নিরাপত্তা, সমতা এবং অবাধ উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সাংবিধানিক সুরক্ষা এবং সুনির্দিষ্ট আইনের মাধ্যমে এগুলোকে সক্রিয়ভাবে সুরক্ষিত করতে নিরলসভাবে কাজ করছে। গতকাল আগরতলার অভয়নগরে চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনে মহিলা আশ্রম সংলগ্ন সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং কর্মজীবী মহিলাদের জন্য নির্মীয়মান হোস্টেল প্রকল্প পরিদর্শন করে তিনি এ কথা বলেন। পরে রাজ্য অতিথিশালায় এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী মহিলা ও শিশু কল্যাণে কেন্দ্রীয় সরকার ও ত্রিপুরা সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে বিষয়ে বিস্তারিত উল্লেখ করেন। তিনি বলেন, প্রকল্পগুলি বাস্তবায়নে ত্রিপুরা সরকার সংবেদনশীলতার সঙ্গে কাজ করছে। নেশামুক্ত ভারত গঠনেও ত্রিপুরা সরকার বলিষ্ঠ প্রয়াস নিয়েছে। এদিকে কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী গতকাল লোকভবনে রাজ্যপাল

ইন্দ্রসেনা রেড্ডিনাল্লুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। রাজ্যপালের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সৌজন্য সাক্ষাৎকারের সময় সমাজ কল্যাণমন্ত্রী টিঙ্কু রায়ও উপস্থিত ছিলেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনাল্লুর সঙ্গে গতকাল সৌজন্য সাক্ষাৎ করেন মেজর জেনারেল অনুরাগ ভিজ। তিনি এনসিসি নর্থ ইস্টার্ন রিজিয়নের সদর দপ্তরের এডিশনাল ডিরেক্টর জেনারেল। উত্তর পূর্বাঞ্চলে বিশেষ করে ত্রিপুরায় এনসিসির ভূমিকার বিষয়ে তিনি রাজ্যপালকে বিস্তারিত অবহিত করেন। ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামো আরও আধুনিক ও শক্তিশালী করতে গতকাল নয়াদিল্লিতে কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অতিরিক্ত সচিব এবং রাজ্যের স্বাস্থ্য সচিবের উপস্থিতিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মধ্যে একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে রাজ্যে মোট 48টি এআই প্রযুক্তি সম্পন্ন পোর্টেবল হ্যান্ড হেল্ড এক্সরে পরিষেবা চালু করা হবে। তাছাড়া রাজ্যের 3টি জেলা হাসপাতালে বসানো হচ্ছে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম। ধলাই, উত্তর ত্রিপুরা এবং গোমতী জেলা হাসপাতালে একটি করে 1.5 টেসলা এমআরআই মেশিন, ডিজিটাল মেমোগ্রাফি, টেমোসিনথেসিস বসানো হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল সামাজিক মাধ্যমে এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে ধন্যবাদ জানিয়েছেন। তিন দিনব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল 2026 গতকাল নয়াদিল্লিতে সমাপ্ত হয়েছে। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ, পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ প্রমুখ। আনারস শিল্পে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ সেরা সরকারি স্টলগুলিকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ত্রিপুরার বিখ্যাত কুইন পাইনঅ্যাপেলের জিআই ট্যাগের শংসাপত্র এক কৃষকের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া। এছাড়াও আনারস চাষে অসামান্য অবদানের জন্য দুজন প্রগতিশীল কৃষককে সেরা পাইনঅ্যাপেল চাষী সম্মানে ভূষিত করা হয়। এমডিসি শৈলেন্দ্রনাথ গতকাল কাঞ্চনপুর মহকুমার দশদা ব্লকের গোছিরামপাড়ায় মৎস্য দপ্তরের উদ্যোগে নবনির্মিত পিসিকালচার নলেজ সেন্টারের উদ্বোধন করেন। তিনি বলেন, এই সেন্টারটি মৎস্য চাষীদের আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টির পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং মাটি ও জল পরীক্ষার মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি এবং দশদা ব্লকের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 দুটি ম্যাচে রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে ব্রাজিল ও প্যারাগুয়ে। প্রথম ম্যাচে জাপানকে হারিয়ে জয় পায় ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে পেনাল্টি শুটআউটে জার্মানিকে পরাস্ত করে শেষ 16 টিকিট ছিনিয়ে নেয় প্যারাগুয়ে। নকআউট পর্বের নিয়ম অনুযায়ী এই হারে জার্মানি ও জাপানের বিশ্বকাপ অভিযান এখানেই শেষ। ভারতীয় সময় আজ সকাল 6:30 নেদারল্যান্ডস বনাম মরক্কোর ম্যাচটি শুরু হয়েছে। প্রথমার্ধ পর্যন্ত খেলার ফলাফল নেদারল্যান্ডস 0, মরক্কো 0। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55।

আকাশবাণী আগরতলা, কক্তমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। রাষ্ট্রপক্ষ দ্রৌপদী মুর্মু মিয়াদী লেকতালনি রাষ্ট্রপতি ভবন সংসাজাক নৈ সাই নৈ চিতক বিশিনি উল নৈ ডিফেন্স ইনভেস্টিচার সিরিমনি নেই গ্ল্যান্টি অ্যাওয়ার্ড ইয়াফারকা। রাষ্ট্রপক্ষ সিআরপিএফ তে জুদা জুদা হাস্তে তাই কেন্দ্রবাই নাইকল যাক আমচাইনি পুলিশ সেঙ্ক্রাক বাহিনী কাহামকুক সামংখ্লাই নাই রকনিয়াগো অসকাদ ইয়াফারকা। আবনী সেকাং অ তালনি চার সালমারি রাষ্ট্রপতি ভবন সংসাজাক নাইমথাম বরম ইয়াফারমুং পান্দানি পুইলা বেরেম রাষ্ট্রপক্ষ গ্ল্যান্টি অ্যাওয়ার্ড ইয়াফারমানি। পান্দাও মানজাখা রাষ্ট্রপক্ষ ইয়াকসু সিপি রাধাকৃষ্ণন তে কাশুমুং মন্ত্রী রাজনাথ সিং আকসং। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া হায়ুংনি জুদা জুদা হুকুমুনি বখাক বরম ফুনুকমানি সাকা ফান বক্সিনকা। বাইথাংনি হদালাম সংস্কৃত সুভাষিতম শিয়ার খ্লাই বসাকা দাল বিদাল হুকুমুনি বখাক বরম ফুনুক মুং লুকুরকনি বিশিং পৈতুতেই চুবালাইমুংনি ওয়ানসক মুং শিচারু তেই বখাক নৈনি বায়াবসারিনী হালগ্ন তৈব ক্রাক খ্লাইও। কেন্দ্রনি ব্রীতাই চ্রাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী ব্রীতাই চ্রাই রকনি জুদা জুদা হামক্রাইনি সামুংনি লোয়া জিমুং ন বলাই ত্রিপুরানো হাকতনি কুবুনি বখাকনি বাগৈ মডেল কাইসা হনে খুরসাখা বসাকা কেন্দ্রতে হাস্তে হাপমাং চ্রাই তৈ ব্রী রকনি মথাংমুং বাকসাকে নাইকলমুং তৈ হামক্রাই স্রাই স্রাই খ্লাইনা নাহারৈ কেরং ককজাবনি মথাংমুং তৈ চংজাক কেরংনি বিশিংতৈ অমরকন মথাংথানি সামুংখ্লাই দঙ্গো। আগরতলা অভয়নগরনি গার্লস ইউনিট টু চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনস ব্রী আশ্রম গানানি

0: সক্ষম অঙ্গনওয়ারি কেন্দ্র তেই সেবুকাইনাই ব্রিরক নিবা গেস নামজাক তংমা হোস্টেল নাইকলমানি ইয়াগুলো ব অকগ্ন শাখা ব শাখা মন্ত্রী বক্রকটি বিকশিত ভারত নাহার মুগ্ন তুই ত্রিপুরাও জুদা জুদা তাংবতাংতে হামক্রাইনি সামংবতাং মুখ থাংখ্লাইজাগৈ তঙ্গু বতেই ব শাখা নৈ সাই ব্রিজি সিনিনি বিশিং কাইসা হামচাজাক ভারত নাম তিসামানি লগে লগে ব্রীতে চ্রাই হামক্রাই বেদেকনি চ্রাই হামক্রাই সেবসাবন ক্রাক খ্লাইজাগৈ তঙ্গু ত্রিপুরা শাখাম তাং বেখ্রেপনো তৈব কতালতে হামচা জাকলাইনও মিয়া দিল্লি কতালো কেন্দ্রনি শাখামতেই নুখুং হামক্রাই নাইখুংনি ইয়াকবারা তাংক্রাতেই হাস্তে শাখাম তাংক্রানি মানজাক মুম্বাই কাইসা কক খালাইমা কাংলায়ও মুংসয়ংখা অ কক খালাইমানি বিশিংতেই হাস্তেনি বেবাগৈ কাইব্রীচি চার এ আই তাংসেপ গুনাং পোর্টেবল হ্যান্ড হেল্থ এক্স রে সেপ চল খাইজাগানো আবনো কারিব হাস্তেনি কাইথাম হাঙ্কর শাখাম নগ আচুক রুজাগানো কতাল জরানি শাখামনি মানৈ ধলাই শালচি ত্রিপুরাতে গুমতি হাঙ্কর শাখামনগ কাইসা ক্লাইয়ৈ 1.5 টেসলা MRI মেশিন ডিজিটেল মেমোগ্রাফি টোমোসিনথেসিস আচুক রোজাগানো মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা হদালামো আবনি বাগৈ মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদি তে কেন্দ্রনি শাখামন্ত্রী জেপি নাড্ডানো হাম্বা ইয়াফারকা হাস্তিবাই বাক্সা সিপাহী জলা হাঙ্কর বুসকাং জুলাই চি সিনি নিশিমি লুকু লেখামুং নৈ সাই নৈ চি সিনি জেংজাগানো সালচি বারোমৈ টঙ্গানো অবাই থাং লেখামুংনি সামুং সিপাহী জলানি হাঙ্কর নাইকলফাং ডক্টর সিদ্ধার্থ শিব জাসওয়াল মিয়া কক তুমা থুমনাই রকনি থুমো মকক নশাকা বসাকা বাই থাং লেখামুংনি জরাব লুকু রক SE .census.gov.in পোর্টালও হাবৈ থাই থামচি ব্রী সং মুং রুকসাবৈ বাই থাংনি নাংকুকমা ককথুম বাই থাংন দেবৈ মানানো বুসকাং আগর সাল পুইলানি সিমি লেখামুংনি সামুং ক্লাইনৈ রক নক নগ থাঙ্গৈ নকনি মুংবতাংনি সামুং চেঙ্গানো অজরাও বাই থাং লেখামুং গরুমানি ককথুম নাইকলমানি লগি লগি নাংমানি আলাইদা ককথুম ব নাহার জাগানো হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালুবাই মিয়া মালাইকা মেজর জেনারেল অনুরাগ উইজ ব NCC নর্থ ইস্টার্ন রিজিয়নি সদর নাইকুংনি এডিশনাল ডিরেক্টর জেনারেল সালচি সালকা আমচাইনি আলাইদাকে ত্রিপুরা NCC নি সামুনতি হাস্তেফানো সবাই শুক্রবুই সাইমানডখা নখা সালতামরমুই দিল্লি কতাল সংসাজক ত্রিপুরা গ্লোবাল পাইনাপেল ফেস্টিভেল নৈ সাই নৈচিদক মিয়া পাইখা আরও মানজাখা নাইমথাং নাইখুংনি মন্ত্রী ইয়াকসু সঞ্জয় সেট পশ্চিমবঙ্গ হাপাংনি পঞ্চায়েতে কামি হামক্রাই মন্ত্রী দিলীপ ঘোষ আকসং অমতৈস নামখরো কাহামকুক হাপাংনি স্থল রগ্ন পান্ডাতৈ সকার ইয়াফারজাখা আবনো কারিব অমতৈ হুকবার খ্লাইনাই খড়ক নৈ হুকবার খ্লাইনাইন কাহামকুক অমতৈ হুকবার খ্লাইমানি বরম ইয়াফারজাখা জম্বুতে কাশ্মীর বুসকাং জুলাই তালনি থাম সালমারি নিসিমি অমরনাথ যাত্রা চেংজাগানো ও যাত্রা কাহাম করংখে পাইরিনাও নাংমানি যুগালিমুং নাহার জাখা ও যাত্রা চেংনা সেকাং নাইমথাং সেব মালখুং থাংলাইসুতে বেবাক যুগালিমুং ন চেরি নাইনাও মিয়া মহরা কাইসা সংসার জাখা ফুটবল হায়ুং কাপনি রাউন্ড অফ 32 নি কনৈ ম্যাচও কপ্লাই অঙ্গৈ রাউন্ড অফ 16 কাশাকা ব্রাজিল তৈ প্যারাগুয়ে পুইলা ম্যাচও জাপান বাই কেবেঙ্গৈ থংলাইমাও কপ্লাই অঙ্কা ব্রাজিল উলনৈনি ম্যাচও প্যারাগুয়ে জার্মানি নো ম্যাচেনখা ভারতনি জরানোর গৈ তিনি ফুং দামদক সতী থামচি নেদারল্যান্ডস বাই মরক্কুনি বিশিং থংমুং চেংজাখা তাবুক নবর্তিবারনি ককতুমা বুসকাং দাম নৈচিব্রীয় হাস্তেনি বেবাক হাঙ্কর ফেরাঙ্কগৈ ওয়াতৈ ওয়াউই মানুহনৈ হজাকমুং রেখা নবার্তিবার নাইখুং তিনি সালনি সাকানি তুংমারি থামচিব্রী ডিগ্রীনি গানাগিনি টঙ্গানো আগরতলাও তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি টঙ্গানি নৈচিদক দশমিক ব্রী ডিগ্রি সেলসিয়াস ককব্রকবাই ককতুমা পরিমুং তাবুক জরাতৈ অরণ্য পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানো সানজা দামসনি তামৈ সতী ব্রীচিবাও
1: কলকাতা এবং আগরতলা কেন্দ্রের সংবাদ শুনলেন আকাশবাণী কৈলা শহর। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। আমাদের আজকের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

এতক্ষণ পর্যায়ক্রমে দিল্লি এবং শিলং কেন্দ্রের সংবাদ রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন বাংলা আধুনিক গান, শিল্পী লতা মঙ্গেশকর।

আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে স্টুডিও করতে সময় বেলা 11:25 শুরু হচ্ছে লাইভ ফোন ইন শুরুর বেলা। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে যারা অনুষ্ঠান শুনছেন কাছের এবং দূরের সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। শুরু করছি সবার প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন ইন। তো সবাই হাতে ফোন নিন এবং ডায়াল করুন 0384295192 এই নম্বরে। শুনুন পছন্দের গান।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: শিবরম মিত্র বলছি।
0: হ্যাঁ, কেমন আছেন?
1: আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ আমি ভালো আছি।
1: আরে অনেকদিন পর আবার পেলাম, লাইন ঢুকাতেই পারি না,
0: আচ্ছা আচ্ছা,
1: ভাগবাটাই নেই আমার। আজ গান শুনবে তো রবীন্দ্রসঙ্গীত, পাগলা হওয়ায়।
0: পাগলা হওয়ায়।
1: হ্যাঁ, কথা আগে সময় তো গানগুলো শুনতে পাই, আর এখন তো সবাই প্রায় ভুলেই গিয়েছে গানের কথা,
0: আচ্ছা, হ্যাঁ
1: এখন সব নিত্য নতুন গান নিয়ে ব্যস্ত। এসব গানেরই মজা আলাদা, রবীন্দ্রসঙ্গীত, আবার লোকগীতি, ভক্তি গীতি, লালন গীতি, এইসব গান তো এখন শোনাই যায় না। নমস্কার, রাখছি।
0: হ্যাঁ নমস্কার।

0: হ্যালো,
1: হ্যালো,
0: আমি রাকেশ বলছি, হিমাচল প্রদেশ সিমলা। গান হ্যাঁ রবীন্দ্র সঙ্গীত, একলা চালো রে।
1: একলা চলো রে।
0: জি জি জি হ্যালো।
1: বলে।
0: ধন্যবাদ।

0: নমস্কার দাদা।
1: নমস্কার,
0: আমি আশুতোষ দেবনাথ, চণ্ডীপুর কৈলাসহর থেকে বলছি। আপনি ভালো আছেন?
1: হ্যাঁ হ্যাঁ ভালো। আপনি কেমন আছেন?
0: হ্যাঁ ভালো আছি দাদা। তো আজকে সুরের বেলা রবি ঠাকুরের গান দিয়ে শুরু হলো, খুব ভালো লাগছে। তারপর গানটাও রবি ঠাকুরের, আমিও রবি ঠাকুরের একখানা গান শুনলাম। রবি ঠাকুরের বিখ্যাত একখানা অ্যালবাম রয়েছে, তুমি রবে নীরবে, সেই অ্যালবাম থেকে এই গানটি শুনিয়ে দিন। ওই আসন তলে গানের লাইন, আর আমি শুনতে চাইছি আমার খুব প্রিয় একজন শিল্পী মিতা হক, উনার কণ্ঠে শুনিয়ে দিলে খুব ভালো লাগে।
1: মিতা হক?
0: হ্যাঁ
1: আচ্ছা, দেখছি।
0: অনেক শিল্পী গেয়েছেন গানটি।
1: হুম হুম ঠিক আছে,
0: পেয়েছেন দাদা?
1: হ্যাঁ শোনাতে পারবো।
0: আর

0: এই গানটির রূপ দিয়েছেন রবি ঠাকুর, রবি ঠাকুর সুর দিয়ে সাজিয়েছেন। আর এই গানটা আমি শুনব পশ্চিমবঙ্গ থেকে লালন ভাই, বাদল ভাই, আর আকাশবাণী কৈলাস শহরের অনেক সিনিয়র শ্রোতা নিরঞ্জন গোস্বামী মহাশয়, আর আসাম থেকে রয়েছেন প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়, জহরলাল বর্মন মহাশয়, বুলটি ভুন, অবিনাশ তেলি, বরুণ ভাই, আর নেটওয়ার্কের সব বন্ধুরা শুনবে।
1: সবার জন্য আপনার পছন্দের গান পাঠিয়ে দিচ্ছি।
0: ভালো থাকবেন, নমস্কার।
1: আপনি ভালো থাকবেন, নমস্কার।

0: হ্যালো
1: হ্যালো,
0: নমস্কার
1: নমস্কার।
0: নমস্কার নুরজা,
1: হুম
0: আমি শ্যামজি চক্রবর্তী বলছি, অসম রাজ্যের সিলিং জেলা থেকে। আর যাই হোক, লাইনটা হয়ে গেছে, লাইনটা অনেক বিজি। আর আপনার ভালো আছেন? গতকালকে আপনার সঙ্গে কথা হয়েছিল, আজ তো এখন কথা বলছি। আজকে আমাকে গান শুনিয়ে দেন, ছবির নাম হচ্ছে বাবা কেন চাকর। আমার মতো সুখী হয়তো আরো জীবন, এরকম একটা গান রয়েছে, দেখুন কথাটা পাওয়া যায় কিনা। আর যারা আকাশবাণী জেলা শহরে অনুষ্ঠান শুনছেন, সবাই কিন্তু বাপরে শুনছেন, তারপর রয়েছেন অনুপ দাস, রাজীবন দাস, অভিনয় হয়ে লালন বাদল বাবু, সঙ্গীতা অমিতাভ ভট্টাচার্য, বিষ্ণু ভট্টাচার্য, সজল বাবু রয়েছেন, বরুণ বাবু, রঞ্জন গোস্বামী আসেন, পাবেছেন দাদা।
1: দেখছি।
0: বিশেষ করে আমরা যখন অনুষ্ঠানে ঢুকি, ঢুকার পরে যেমন হয়তো বা শিল্পীর নাম বলি, যেমন মানে কোনো কুমার শানু বা শঙ্করাজনী বা কিশোর কুমার, আমরা শুধু শিল্পীর নামটাই বলি, তার থেকে বেশি বলতে পারি না। বিশেষ করে আমি যা দেখছি এখানে, গীতিকার বা সুরকার নিয়ে আলোচনা করেন, আকাশবাণী কৈলাস বা আকাশবাণী কৈলাস না, ভারতবর্ষ বিভিন্ন তিনি সুরকার গীতিকার নিয়ে আলোচনা করেন, তাই যাই হোক শুনতে ভালো লাগে, আলোচনা করেন শুনতে ভালো লাগে, আমরাও জানতে পারি। তবে তিনি সেই গীতিকার বা সুরকার কিরকম সংগ্রহ করেন আমার জানার ইচ্ছে, যদি তুমি যদি হয়তো বা আকাশবাণী কৈলাসেরও ফোন করে যদি তুমি দিন বললেন সেই বিষয়টা নিয়ে, তাহলে জানবো, ভীষণ ভালো লাগে। তার জন্য বললাম ওনাকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই বলে একজন আলোচনা করার জন্য। রয়েছেন দাদা?
1: ঠিক আছে।
0: রয়েছেন না? আচ্ছা, তাহলে তো বাজিয়ে দেন, ভালো থাকবেন সবাই। আর শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আকাশবাণী কৈলাসের এই অনুষ্ঠান শুনছেন, সেগুলোগুলা আপনারা সবাই সেগুলো অনুষ্ঠান শুনুন এবং ফোন করুন, গান শুনুন, আর সবাই আমার এই গানটি শুনবেন, সবাই জন্য রয়েছে। ঠিক আছে, ধন্যবাদ, সঙ্গে থাকুন। ঠিক আছে, নজর রাখুন।
1: হুম হুম।

0: হ্যালো
1: নমস্কার।
0: হ্যালো,
1: হ্যাঁ দাদা নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।
1: হাওড়া গোবিন্দপুর পশ্চিমবঙ্গ থেকে লালন ঘর আমি কথা বলছি।
0: হুম হুম কেমন আছেন?
1: হ্যাঁ ভালো আছি দাদা, আপনি ভালো আছেন?
0: ভালো।
1: দাদা একটা বাংলা ছবির কথা, গানের কথা বলছি। ছবির নাম হচ্ছে ছন্ন ছাড়া,
0: ছন্ন ছাড়া, হ্যাঁ।
1: আর গানটা হচ্ছে জীবনের অঙ্কটাকে মেলাতে গিয়ে কি পেলাম। শিল্পী হচ্ছেন কিশোর কুমার, আর এই গানের সুর করেছিল মৃণাল বন্দ্যোপাধ্যায়, আর কথায় লিখেছেন শিবদাস বন্দ্যোপাধ্যায় ও তাপস দত্ত।
0: ঠিক আছে,
1: আর এই গানে তাদেরকে নিয়ে শুনবো, বাদল খটিয়াল, দেবজিৎ দাস, প্রেমজিৎ চক্রবর্তী, আশুতোষ দেবনাথ, বুল্টি দিদিভাই, কণিকা দিদিভাই এবং সঙ্গীতা দিদিভাই আছেন, অনুপ কুমার ভট্টাচার্য রয়েছেন, এবং এই মুহূর্তে যারা শুনছেন সকল বন্ধুদের নিয়ে শুনবো।
0: আচ্ছা আচ্ছা,
1: নমস্কার দাদা, ভালো থাকবেন।
0: হ্যাঁ নমস্কার, আপনিও ভালো থাকবেন।

0: হ্যালো স্যার,
1: হ্যালো।
0: আমি একটা গান শুনতে চাই।
1: গান তো অবশ্যই শুনবেন, নামটা বলুন আগে।
0: আমার নাম ফুলতলা থেকে পিন্টু সিনহা।
1: এবারে বলুন।
0: আমি একটা গান শুনতে চাই, স্যার। মোহাম্মদ রবি, আজি মজুর ও বাছরি বাজে। হবে তো স্যার?
1: দেখছি
0: আমার সঙ্গে আছে দহলাল বর্মন, আঠুঠু দেবনাথ, সঙ্গে যাব জি বুড়ন সূত্রধর, আর সামলিতে না আর বলছি স্যার।
1: আচ্ছা, সবাইকে নিয়ে শুনুন, গান পাঠিয়ে দিচ্ছি, ভালো
0: আচ্ছা
1: থাকবেন।
0: স্যার, রাখি।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ, শৈবালা থেকে বলছি।
1: সোমবার থেকে বলছি।
0: হুম
1: সোমবালিকা হোটেল যাচ্ছি,
0: হুম
1: কেমন আছেন?
0: আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
1: হ্যাঁ হ্যাঁ, আমিও ভালো আছি।
0: আচ্ছা আচ্ছা।
1: আজকে গান শুনবো,
0: হুম
1: অনন্যার ছবি থেকে। আঁধারে যদি হারিয়ে যাব, আলোর স্বপ্ন কেন দেখালে?
0: আচ্ছা, দেখছি।
1: আর যাদেরকে নিয়ে গানটা আমি শুনব,
0: হুম
1: দাদা অনুপ কুমার ভট্টাচার্যী, বোধিসীমতি সুতপা ভট্টাচার্যী, সজল মালাকার, কার্তিক মালাকার, আর যারা রেডিওর পাশে বসে আছেন, পপ্লমিত চক্রবর্তী, আর যারা রেডিওর পাশে বসে আছেন, সবাইকে নিয়ে শুনবো।
0: আচ্ছা আচ্ছা,
1: রাখছি, নমস্কার।
0: হ্যাঁ, নমস্কার। পাঠিয়ে দিচ্ছি গান।

0: নমস্কার দাদাভাই।
1: হ্যাঁ নমস্কার।
0: বাপরে বাপ, আমি সঙ্গীতা দেবনাথ চন্দ্রপুর থেকে বলছি। দাদাভাইয়ের কাছে ফোন লাগানো এত কঠিন, কি বলবো, কালকে থেকে ট্রাই করছি, ঢুকছি না।
1: কালকে থেকে
0: আজকে গিয়ে আমি
1: আচ্ছা আচ্ছা
0: সফলতা পেয়েছি।
1: আচ্ছা
0: তো দাদাভাই, আজকে আমি রবীন্দ্রসঙ্গীত শুনবো,
1: হুম
0: লোপা মুদ্রার কণ্ঠে তোমার খোলা হাওয়া।
1: দেখছি।
0: হবে তো দাদাভাই?
1: হ্যাঁ হবে।
0: আর বিভিন্ন মাধ্যমে যারা শুনছেন সবাইকে এনে শুনবো, আপনিও শুনবেন, ভালো থাকবেন।

0: নমস্কার দাদা ভাই,
1: নমস্কার।
0: অনেক কষ্ট করে।
1: আচ্ছা আচ্ছা, তো কেমন লাগছে?
0: দাদা ভাই, আমি একটি রবীন্দ্রসঙ্গীত শুনবো।
1: আচ্ছা,
0: আমার আমার বেলা যে যায়, আশাজির কণ্ঠে।
1: আমার বেলা যে যায়।
0: ও, আমি কুমারগঞ্জ থেকে বলছি দাদা ভাই।
1: তো
0: আমার সঙ্গে রয়েছেন বাদল দাদা ভাই, লালন দাদা ভাই, আশুতোষ দাদা ভাই, পিন্টু ভাই, আর দাদা ভাই আপনিও রয়েছেন।
1: আমরা তো আছি।
0: ভালো থাকবেন দাদা ভাই, নমস্কার।
1: আপনি ভালো থাকবেন, নমস্কার।

0: हेलो
1: हेलो,
0: नमस्कार बाबा जी। मैं
1: नमस्कार। कौन है सेन?
0: राहुल कमलपुर यूनियन से बोलता हूँ।
1: হ্যাঁ, চিনতে পেরেছি। কেমন আছেন?
0: আপনি কেমন আছেন বলুন।
1: হ্যাঁ, ভালো আছি।
0: আছি, মোটামুটি হাঁটায় চলায় আছি,
1: আচ্ছা আচ্ছা,
0: কষ্টই আছি। তো আজ সকল শ্রোতাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন রইল এবং আপনার প্রতিও একটা গান শুনবো, লালন গীতি। গানটা হলো লড়ে চড়ে হাতের কাছে বুঝিলে জনম ভর মিলে না, একথা কয়ে দেখা দেয় না। ঘরে লড়ে চড়ে হাতের কাছে খুঁজিলে জনম ভর মিলে না, একথা কয়ে দেখা দেয় না। গানটা সকল শ্রোতাদেরকে নিয়ে শুনবো, আপনিও শুনবেন। আছে তো
1: ঠিক আছে।
0: তাহলে
1: হ্যাঁ হ্যাঁ, গান হবে।
0: ঘন্টা আছে তো না?
1: হ্যাঁ হবে।
0: ঠিক আছে, রাখলাম।
1: ভালো থাকবেন।

শ্রোতা বন্ধুরা, কতার গানের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে এলো। তো বিদায় নিতে হচ্ছে। যেতে যেতে আবারও সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা, সেই সাথে আগামী সুরেবেলা অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের আসর থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নমস্কার। এতক্ষণ শুনছিলেন লাইভ ফোন ইন সুরের বেলা, আকাশবাণী কৈলা শহর। একটু পরেই জেনে দেওয়া হবে আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

এবং অমর কণ্ঠক ছবির গান দিয়ে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 1:30 কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে আধুনিক গান। 1:40 শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে বেলা ২:15 শুনবেন লোকগীতি। আসরে আজ শুনবেন সঞ্জিত মণ্ডলের কণ্ঠে লোকগীতি। মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনা হবে ২:30। দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ ২:00 এবং ৩:05 রিলে করে শোনানো হবে। রববাহিত পরে শুনবেন বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্রের। ৬:০০ গড় গৃহস্থী, ৬:৩০ কৃষি বিষয়ক অনুষ্ঠান কিষাণ বাণী। আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনা হবে ৭:০০। ৭:৩৫ কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। আগরতলা কেন্দ্রের ককবরক স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে শুনবেন ৭:৪৫ এবং ৭:৫৫। ৮:১০ শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। বয়েজ মেল অনুষ্ঠান গীতবাহার প্রচারিত হবে ৮:৩০। ৯:০০ দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। গজল শুনবেন ৯:১৫। ৯:৩০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ সম্প্রচারিত হবে ১০:০০ ১০:১০ শুনবেন লাইট ইনস্ট্রুমেন্টাল মিউজিক। ১০:২০ দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। ১০:৩০ জানিয়ে দেওয়া হবে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, সঙ্গে শুনবেন আবহাওয়া বার্তা। আমাদের চলতি অধিবেশনের সমাপ্তি ১০:৩৫। শ্রোতা বন্ধুরা, শুনলেন অনুষ্ঠান পরিচিতি আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, জেনে দিচ্ছি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হকের কণ্ঠে, নজরুলগীতি 12:30 শুনবেন শিল্পী কাবেরী গুপ্তা এর কণ্ঠে, দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে বেলা 1টায়। একটা বেজে 5 ছায়াকৃত অনুষ্ঠানে শুনবেন বাংলা ছবির গান। আজ আসর সাজানো হয়েছে দুজনে

আকাশবাণী কৈলাসহর, শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। আসলে শিল্পী মিতা হক।

শ্রোতা বন্ধুরা, মিতা হকের কণ্ঠে এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত। শেষ হলো রবীন্দ্রসঙ্গীতের আসর আকাশবাণী কৈলাসহর। এবারে শুনবেন নজরুল গীতি, শিল্পী কাবেরী গুপ্তা।

সম্প্রচারিত হলো দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, আকাশবাণী কৈলাস শহর। শ্রোতা বন্ধুরা, এবারে ছায়াগীতি অনুষ্ঠানে শুনবেন বাংলা ছবির গান। শুরুতেই শুনবেন দুজনে ছবির গান, প্রথম গানের শিল্পী বাপি লাহিড়ী এবং আশা ভোসলে।

পরপর দোকানে গান শুনলেন দুজনের ছবি থেকে, বাপি লাহিড়ী এবং আশা ভোঁসলের কণ্ঠে। এবারে শিল্পী আশা ভোঁসলে।

চললেন দুজনে ছবির গান। এবারে ছবি অমর কণ্টক, প্রথম শিল্পী আশা ভোসলে।

আমার কণ্ঠক ছবির গান শুনলেন আশা ভোসলের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, শেষ হলো বাংলা ছবির গানের অনুষ্ঠান। এবারে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ইউরোব্যাংক গ্রিস থেকে ভারতে আন্তঃসীমান্ত অর্থ স্থানান্তরের জন্য ইউপিআই ভিত্তিক রেমিটেন্স পরিষেবা চালু করেছে। উপকূলরক্ষী বাহিনী জাহাজ সচেত ম্যাঙ্গালুরু উপকূলের কাছে ভারতীয় মাছ ধরার নৌকো মঞ্জুমাথা থেকে ছজন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় ভারতীয় সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত মানুষদের জরুরি চিকিৎসা সেবা প্রদানে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করেছে। আফগানিস্তানে পাকতিকা ও কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় বেশ কয়েকজন বিশ্বনেতা ও আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা জানিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে রাউন্ড অফ 32 থেকে জার্মানি, নেদারল্যান্ডস, জাপান বিদায় নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। ইউরোব্যাংক গ্রিস থেকে ভারতে আন্তঃসীমান্ত অর্থ স্থানান্তরের জন্য ইউপিআই ভিত্তিক রেমিটেন্স পরিষেবা চালু করেছে। এই উদ্যোগটি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া NPCI ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেডের সঙ্গে ব্যাংকের কৌশলগত সহযোগিতার একটি অংশ। সামাজিক মাধ্যমের এক পোস্টে বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন যে ইউরোব্যাংকে এই পরিষেবা চালু হওয়ায় ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিশ্বব্যাপী সম্প্রসারণের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন হল। তিনি আরও বলেন যে গ্রিসে ইউপিআই পরিষেবা চালু হওয়ায় যোগ্য গ্রাহকের

0: এখন তাৎক্ষণিকভাবে নিরাপদে ও সহজে অর্থ স্থানান্তর করতে পারবেন এবং এর ফলে লেনদেনের খরচ প্রথাগত পদ্ধতির তুলনায় অনেক কম হবে। শ্রী গোয়েল বলেন, বিশ্বজুড়ে ইউপিআই এর ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা ও প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির প্রতি আস্থারই প্রতিফলন। শ্রী গোয়েল গ্রিসে ইউরো ব্যাংকের সিও ফোকিওয়ান কারাভিয়াসের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় নেতা ভারত ও গ্রিসের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন এবং গ্রিসের ব্যবসায়ীদের ভারতে বিনিয়োগে উৎসাহিত করেন। সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি ও সরবরাহের উপর জারি সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি খুচরো আউটলেটের মাধ্যমে বিক্রি হওয়া মোটর স্পিরিট এবং হাই স্পিড ডিজেলের উপর থেকে সাময়িক এক বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। আগামীকাল অর্থাৎ 1 জুলাই থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জোরের সঙ্গে বলেছেন যে কৃষিক্ষেত্রের উন্নয়ন ছাড়া বিকশিত ভারতের লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। হরিয়ানার হিসারে আয়োজিত ক্ষেত বাঁচাও অভিযানের সমাপ্তি অনুষ্ঠানের ভাষণ দেওয়ার সময় শ্রী চৌহান জানান, সরকার এমন একটি মোবাইল অ্যাপ তৈরির কাজ করছে যাতে মাটি এবং মাটিতে কী পরিমাণ সার প্রয়োজন সে সংক্রান্ত তথ্য প্রদান করবে। তিনি কৃষকদের মাটির গুণমান ও স্বাস্থ্য বজায় রাখার লক্ষ্যে জমিতে সার ও কীটনাশক সুষমভাবে ব্যবহারের আহ্বান জানান। পাশাপাশি তিনি কৃষকদের জৈব সার পদ্ধতি গ্রহণেরও পরামর্শ দেন।
1: हम संतुलित खाद डालें, संतुलित कीटनाशक जितनी जरूरत है, जिन तत्वों की आवश्यकता वही डालें। अत्यधिक केमिकल फर्टिलाइजर के उपयोग से हमारी धरती बीमार हो रही है, हमारी मिट्टी खराब हो रही है और उसमें उत्पादित जो फल सब्जी और अनाज है उसके कारण कई तरह की बीमारियां मानव शरीर में भी घर कर रही है। अलनीनो का प्रभाव यहां भी है, बारिश नहीं हो रही है, तो इस प्राकृतिक संतुलन को हमको बना के रखना पड़ेगा ताकि हमारी धरती सुरक्षित रहे तो हम भी सुरक्षित रहेंगे।
0: ভারতীয় উপকূলরক্ষী বাহিনী জাহাজ সাচেত ব্যাঙ্গালুরু উপকূলের কাছে ভারতীয় মাছ ধরার নৌকো মঞ্জুমাথা থেকে 6 জন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। উপকূলরক্ষী বাহিনী সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, গতকাল উত্তাল সমুদ্রে নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়ে ভেতরে জল ঢুকে পড়ায় তারা লাইফ জ্যাকেট ব্যবহার করে সমুদ্রে ভেসে থাকে। এই অবস্থায় তাদের উদ্ধার করা হয়। উপকূলরক্ষী বাহিনী আরও জানিয়েছে যে উদ্ধার করা মৎস্যজীবীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করে নিউ ব্যাঙ্গালুরুতে নিয়ে আসা হচ্ছে। সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেছেন যে ভারতীয় সেনাবাহিনী কোনো একক ব্যক্তির কাছ থেকে নয়, বরং সৈনিক, কমান্ডার, প্রবীণ সেনা সদস্য, তাঁদের পরিবারবর্গ এবং দেশের নাগরিকদের অটল আস্থার উপর ভিত্তি করেই শক্তি অর্জন করে।
2: 4 দশক से अधिक समय भारतीय सेना में सेवारत रहना मेरे जीवन का सबसे बड़ा सौभाग्य रहा। भारतीय सेना किसी एक व्यक्ति विशेष से नहीं बल्कि अपने सैनिकों, कमांडरों, पूर्व सैनिकों, परिवारजनों और देशवासियों के अटूट विश्वास से शक्ति प्राप्त करती। सर्वप्रथम मैं भारतीय सेना के हर सैनिक शामिल वीर गति प्राप्त बलिदानियों को नमन करता हूँ।
0: আজ নতুন দিল্লিতে সেনাপ্রধানের দায়িত্ব হস্তান্তরের সময় জেনারেল দ্বিবেদী কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন যে 4 দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সেনাবাহিনীতে সেবা করতে পারা তাঁর জন্য ছিল পরম সৌভাগ্যের বিষয়। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলার ভারত তার মানবিক সহায়তা প্রদান জোরদার করেছে। ভেনেজুয়েলার কারাকাসে ভারতীয় দূতাবাসে সামাজিক মাধ্যমের এক পোস্টে জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনী একটি দল ক্ষতিগ্রস্ত মানুষদের জরুরি চিকিৎসা সেবা প্রদানে একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করেছে। উল্লেখ্য, গত 24 জুন ভেনেজুয়েলার মধ্য উত্তরাঞ্চলে পরপর কয়েকটি ভয়াবহ ভূমিকম্পে অন্তত 1,719 জন মানুষ প্রাণ হারিয়েছেন। আজ ঐতিহাসিক হুল দিবস। মহাবিদ্রোহের আগে 1855-এর ঔপনিবেশিক শাসন ও দেশের জমিদার মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে আজকের দিনেই সিধু কানু মুর্মুর নেতৃত্বে সশস্ত্র সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়েছিল, তারই স্মরণে এই দিনটি উদযাপিত হচ্ছে। হুল দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সিধু কানু, চাঁদ ভৈরা, ফুলঝানো এবং অসংখ্য সাঁওতাল সংগ্রামীদের আত্মত্যাগকে স্মরণ করেছেন। জুন মাস ছানি নিবারণ মাস হিসাবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের দ্বিতীয় শেষ পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। DTH পরিষেবা ও সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে।

0: আফগানিস্তানের পাকতিয়া, পাকতিকা ও কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলার ঘটনায় বেশ কয়েকজন বিশ্বনেতা ও আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা জানিয়েছে। এই হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন সাধারণ নাগরিকের হতাহতের খবর পাওয়া গেছে। তালিবান সরকারের মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন যে 28 জুন রাতে ওই বিমান হামলায় 36 জন অসামরিক নাগরিক নিহত ও 163 জন আহত হন এবং 3টি আবাসিক বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এরপরে এসব প্রতিক্রিয়া আসে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সংঘর্ষ বন্ধের আহ্বান জানান। ইউরোপীয় ইউনিয়নও অবিলম্বে উত্তেজনা প্রশমন ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। গতকাল আফগান বিদেশমন্ত্রক কাবুলে নিযুক্ত পাকিস্তানের দূতাবাসের ভারপ্রাপ্ত প্রধানকে ডেকে পাঠায়। পশ্চিম এশিয়ার উত্তেজনা কমানোর লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা শুরুর আগেই বাধার মুখে পড়েছে, কারণ দোহায় পরবর্তী পর্যায়ের আলোচনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে। দোহায় নতুন করে আলোচনার সম্ভাবনার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করার পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে তেহরান এই দাবি প্রত্যাখ্যান করে দান জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা বর্তমানে তাদের নেই। ইরান কোনো চূড়ান্ত চুক্তি আলোচনার আগে তাদের 14 দফা সমঝোতা স্মারক বাস্তবায়ন করার বিষয়ে জোর দিয়েছে। 2026 ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 থেকে জার্মানি বিদায় নিয়েছে। বোস্টনে অনুষ্ঠিত ম্যাচে অতিরিক্ত সময় শেষে 1-1 সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শুট আউটে প্যারাগুয়ের কাছে 4-3 ব্যবধানে হেরে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে। বিশ্বকাপে এটি জার্মানির পেনাল্টি শুট আউটের প্রথম পরাজয়। এই জয়ের মাধ্যমে প্যারাগুয়ে বিশ্বকাপে রাউন্ড অফ 16 পৌঁছে গেল। আরও 3টি দল প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে। নেদারল্যান্ডস, জাপান ও জার্মানিকে যথাক্রমে হারিয়ে মরক্কো, ব্রাজিল ও প্যারাগুয়ে রাউন্ড অফ 16 নিজেদের জায়গা করে নিয়েছে। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইউরোব্যাংক গ্রিস থেকে ভারতে আন্তঃসীমান্ত অর্থ স্থানান্তরের জন্য ইউপিআই ভিত্তিক রেমিটেন্স পরিষেবা চালু করেছে। উপকূলরক্ষী বাহিনী জাহাজ সাচেত ম্যাঙ্গালুরু উপকূলের কাছে ভারতীয় মাছ ধরার নৌকো মঞ্জুমাথা থেকে 6 জন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় ভারতীয় সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত মানুষদের জরুরি চিকিৎসা সেবা প্রদানে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করেছে। আফগানিস্তানের পাকতিয়া, পাকতিকা ও কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলার ঘটনায় বেশ কয়েকজন বিশ্বনেতা আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা জানিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে রাউন্ড অফ 32 থেকে জার্মানি, নেদারল্যান্ডস, জাপান বিদায় নিয়েছে। খবর শেষ হল স্থানীয় সংবাদ। এরপরে
1: সম্প্রচারিত হল কলকাতা কেন্দ্রীয় বাংলা সংবাদ। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন আধুনিক গান, শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

সুন্দর মুখোপাধ্যায়ের কণ্ঠে তখন শুনছিলেন আধুনিক গান। শ্রোতা বন্ধুরা, শেষ হলো আধুনিক গানের আসর আকাশবাণী কৈলাস শহর। অল্প কিছুক্ষণের মধ্যে ডিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।

পণ্ডিত মণ্ডলের কণ্ঠে শুনলেন লোকগীতি। শ্রোতা বন্ধুরা, শেষ হলো লোকগীতির আসর আকাশবাণী কৈলাসহর। এবার রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান।

বয়েজ মেইল অনুষ্ঠান গীত বাহার রাত 9টায় দিল্লি ক্যান্ডের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন গাজল, শাস্ত্রীয় সঙ্গীত শুনবেন 9:30। রাত 10টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান শুনবেন 10:10, 10:20 দিল্লি ক্যান্ডের বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

এতক্ষণ শুনছিলেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণী কৈলাস শহর। জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সূচি, সন্ধে ছটায় ঘর গৃহস্থী, 6:30 শুনবেন কিষাণবাণী, আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান সন্ধে 7টায়, 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ 7:45 এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা শুনবেন 8:10, 8:30

0: নমস্কার দাদা, আপনার নামটা হইবা?
1: প্রিয়তোষনাথ।
0: আচ্ছা, কতদিন ধরে আপনি কৃষির লগে যুক্ত আছেন?
1: আমি কৃষি সঙ্গে যুক্ত আছি 15-16 বছর।
0: 15-16 বছর। তো আপনার যে কচুর যে ক্ষেতটা আমি দেখছি, খুব সুন্দর কচুর ক্ষেত। তো কচুর পাশাপাশি আমাদের তখন বর্ষার মৌসুম চলে, তা আপনি আর কি তাকিতা লাগাইছেন?
1: কচুর সঙ্গে আমার কিছু আছে, বেগুন আছে।
0: আচ্ছা, 6 মাসই
1: না, 12 মাসে বেগুন।
0: 12 মাসে। আর এই কচুর গাছটা আমরা যদি কেউ সঠিক সময়ে যদি কেউ চাষ করতাম যাই, তাহলে আমরা কোন সময় করতে হইব?
1: অগ্রহায়ণ মাসে দিকে লাগানি লাগবে আর কি।
0: অগ্রহায়ণ মাস। তো প্রথমে আমরা জমিটারে কিরকম ভাবে তৈরি করতে পারি?
1: অ্যাকচুয়ালি আমি তো জমিটা কিভাবে তৈরি করছি আমি এটাই বলি।
0: হ্যাঁ, আপনারটাই শুনবো।
1: তো প্রথম ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে দিছি। চাষ করার পরে গোফর ফলানো হয়েছে। গোফর ধরুন আর ওই রকম 15-20 দিন পরে পরে রোয়া হয়েছে আর কি, শুকনো অবস্থায়।
0: কচুর যে মাটিটা, এই মাটিটা কি আপনার একদম মিহি হওয়ার দরকার আছে?
1: একটু আটালু মাটিটা হইলে খুব ভালো হয়, কারণ লতার লাগে খুব উপযুক্ত আটালু মাটিটা।
0: আচ্ছা,
1: মিডিয়াম আটালু, একদম পুরো আটালু হইতো না, মিডিয়াম আটালু হইলে খুব ভালো হয়।
0: তো এই যে কচুর যে আপনার বীজ যেটা, আপনার যে কোনো চাষ আমরা করতে গেলে সবের আগে আমরা দরকার হইলো বীজের, তাহলে আমরা বীজটা কোন জায়গার থেকে সংগ্রহ করছেন?
1: কচু অ্যাকচুয়ালি বীজ বলতে এটা চারা গাছ থাকে। তো চারা গাছটা প্রত্যেক বছর আমরা কি করি, একটা কচু হওয়ার পরে, কচু বিক্রি হওয়ার পরে কিছুটা ফসল রেখে দিই চারার লাগিয়ে।
0: আচ্ছা,
1: এই ফসলটা রেখে সেটা পরবর্তী সময় যখন অন্য ক্ষেতে লাগাইমু, তখন ওইখান থেকে সেটা এটা মানে আমরা কৃষির বাসায় বলা হয় যে এটা মানে চারা গাছ বা জিয়ানা, কচুর জিয়ানা।
0: আচ্ছা,
1: তো জিয়ানা টেনে সেটা এটার নিচের কিছু পরশনটা খাইটা, ওপরে পাতাগুলা খাইটে সেরা, তারপর নিচের রোয়া হয় আর কি।
0: আচ্ছা, এই যে জিয়ানা যেটা হইলা,
1: জিয়ানা
0: এটা মানে কিরকম জিনিসটা, কিরকম হয় বা গাছে এটা কিরকম হয়?
1: তো আমরা রাস্তাঘাটে দেখি না কচু গাছ, ছোট ছোট কচু গাছ গুলো,
0: কচুরি পেনা
1: না, কচুরি পেনা না, হ্যাঁ কচু, হ্যাঁ রাস্তা সাইডে যে কচু গাছ থাকে এরকম ছোট ছোট, এটা বড় বড় হইলে হবে না।
0: তাহলে এই যে আপনার বড় আর ছোটর কথা কইতাছেন, আপনার কচু গাছ যখন লাগাই লিলা, তখন এই ছোট গাছ কি আবার উঠব?
1: হ্যাঁ, ছোট গাছটা আবার বড় হয়ে যাবে, বড় হয়ে কি করবে আরো আরো অনেকগুলা চারা গাছ দিবে।
0: মানে একটা গাছের টিকা অনেকগুলা চারা বাইরে কচুতে,
1: কচুতে
0: ওই যে চারাটা আপনার বাইরে, ওই চারাটারে আপনি ওই আলাদা জমিতে নিয়া,
1: হ্যাঁ আলাদা জমিতে নিয়ে রাখুন। অ্যাকচুয়ালি কি হয়, কচু থেকে লতা বেরোয়।
0: আচ্ছা,
1: লতারা যদি না কাটেন,
0: হ্যাঁ
1: তাহলে এটা এই লতার থেকে আবার চারা গাছ হবে।
0: আচ্ছা,
1: তা আমরা কিছু কিছু প্রথম লতা বিক্রি করি, লতা বিক্রি থেকেও ভালো একটা পয়সা ইনকাম করা যায়। তারপর লাস্টের দিকে যখন আর লতা কাটা হয় না, তখন কচুটা তুলে নেওয়া হয়, কিন্তু ওই লতাগুলোর কিছু কিছু পরশন থেকে থাকে, এটা থেকে চারা গাছটা তৈরি হয়।
0: তাহলে আপনার কাছে আজকে জানবো যে আমরা একটা জিনিস জানলাম যে যদি আমরা লতাটা যদি ভালো করে বাজার মানে না কাটি, তাহলে আপনার পরবর্তী সময়ে আর কচুটা ভালো হইতো না?
1: না, ভালো হইতো না, ভালো হইতো না।
0: তাহলে আপনার যখন আপনি কচু গাছ যখন ক্ষেতে রোপণ করবেন, যেমন এই জমির থেকে আপনি চারাটারে নিয়ে তো অন্য জমিতে রাখেন,
1: হ্যাঁ অন্য জমিতে,
0: এটা কেমন দিনের চারাটারে আপনি অন্য জমিতে রাখেন?
1: এটা অনেক দিন, এটা কোনো অসুবিধা হয় না।
0: অগ্রহায়ণ মাসে। তো চারার লিগা আপনি কবে নাগাদ কাটবেন?

0: ও তো যেমন আমার জমি ডেটা ঠিক করার পরে
1: হ্যাঁ
0: ওই তো এদিকে খাটা হইব, খাটা হয়ে সেটা বড় জোরে এক দিন মাইজার এখন যাইব,
1: আচ্ছা
0: খাটার পরে নিয়ে সেটা আবার এখানে রয়ে দেওয়া লাগবো।
1: ওই ওই মূল জমিতে
0: মূল জমিতে
1: থাকবো নিতে গিয়ে ওইব। তো কচুর মধ্যে আপনার সার ব্যবহার করছেন নি জমিতে?
0: আচ্ছা সার ব্যবহার করা হয়, সারের বদলে বেশিরভাগ ব্যবহার করি আমি গোবর আর কুইলটা বেশি, বিশেষ করে আর সার গুলা অল্প অল্প দেওয়া হয়। যেমন ইউরিয়া আছে, হঠাৎ বৃষ্টি দেওয়া হইলো তো অল্প অল্প কিছুটা সিটা দেওয়া হইলো আর কি, এ থেকে তো লতা থাকলে লতাটা
1: এই যে ছয়টা মাস আপনার গাছটারে তো নিশ্চয়ই যত্ন করতে লাগছে,
0: যত্ন করতে লাগছে,
1: এটি কিরকম ভাবে যত্ন করতে লাগছে?
0: তো প্রথম দিকে রোয়ার পরে জল দেওয়া হইলো, গাছটা যেয়ে গেছে গা, যাওয়ার পরে এরপরে কয়দিন পরে কোর দেওয়া হয়, আবার আবার জল দিই, আবার ঘাস হয়, আবার করো, এইভাবে কন্টিনিউ চলতে দেখায়। মোটামুটি চার পাঁচবার কুড়ো দইব আর ঘাস টাস হইব। এরপরে কিছুটা যেমন ধরেন বোঝা গেলে জানা গরমের মরশুম ফিরে আসে গা, তো এই মরশুমে তখন ঘাস একসাথে এই গোপর টুপর সবগুলো আবার হুইল টুইল একখানো মিস্কার করে সেটা তখন মেইন খানি দেওয়া হয়ে যাক আর কি।
1: আচ্ছা এই যে মেইন খাওন যে কইলেন, গাছের মেইন খাওন বলতে কি ধরনের খাওন দেওয়া হয়?
0: মেইন খাওয়ানো বলতে প্রথম তো সারা গাছটা যেয়া থাকবার লাগে কিছু গুফর টুফর দিয়ে সেটা রোয়া হয়, তারপর এমন এক খানি ধোয়াইব যাতে এরপরে আর কোনো সময় গাছের আর খানি ধোয়া নেই। এই খানি ধোয়ার পরই পাঁচ মাস ছয় মাস বা সাত মাস আট মাস যতদিনই থাকুক এই খানির উপরে ডিপেন্ড করবো।
1: এই যে খাওয়নটা এটা কি কি মিলাইয়া মিলাইয়া দেওয়া হয় না এক ধরনের খাওয়ানোই তারে দেওয়া হয়
0: না? মিলানি হয়, মিলানি বলতে যেমন ধরেন খৈল থাকবো, গোবর থাকবো, আর কিছু পরিমাণ ধরেন এসপি থাকবো, এসএসপি যেটা রাখো এরকম, এরপরে ইউরিয়া থাকবো, পটাশ থাকবো,
1: সবগুলা মিলে,
0: হ্যাঁ সবগুলো মিলে একটা পরিমাপ আছে।
1: আচ্ছা তো মোটামুটি আপনার এখানে জায়গার পরিমাণ কেমন?
0: এখানে ধরেন জায়গা হবো দশ শতক।
1: দশ শতক, তো দশ শতকের লেগে আপনি কি কি পরিমাণ ইয়ে দিছেন, কতটুক কতটুক সার দিছেন?
0: সার দিছি গোবর ধরেন এখানে বিশ বার, মানে বিশ বার বলতে কি চল্লিশ টুকরি আর কি, আর কোইল দিছি এখানে আমি ধরেন পঞ্চাশ কেজি, আর এস এস পি যেটা এস পি এটা দিছি পঞ্চাশ কেজি, আর ইউরিয়া আর পটাশ, ইউরিয়া দিছি ধরেন পাঁচ কেজি আর পটাশ এটা তিন কেজি মতন হইব।
1: এগুলা মিলে কি একসঙ্গে আপনি জমিতে গুড়ায় গুড়ায় দিয়া দিছেন নাকি এগুলো পচাইতে লাগছে?
0: না পচানো লাগছে না, তো না আগের দিন মিশাইছি আর পরের দিনে কেত দিয়া দিছে আর কি।
1: আগের দিন মিশিয়ে পরের দিন দিলে মানে গাছের ক্ষেত্রে এটা কোনো অসুবিধা করছে না?
0: না আগের দিন মিশানোর পরে যখন পুরো খাওনটা যখন এইটার ভিতরে একটা বিক্রিয়া হয় সবটা মিস করার পরে, তো পরের দিন যখন ক্ষেতে দেওয়া হয় তখন আবার এটার মিল্লা দেওয়া হয়, মিল্লা দেওয়ার পরে ওই বিক্রিয়ার যে একটা জ্যাংটা হয় জ্যাংটা জায়গা তখন দিয়ে দিলে আর কি।
1: আচ্ছা লাগানি তো আপনি করছেন অগ্রায়ন, তো লতাটা আপনার কবে থেকে ছাড়া শুরু করে?
0: লতাটা ধরেন এরমই ফাল্গুনের লাস্ট দিক বা চৈত্র
1: চৈত্র চৈত্র মাসের দিকে লতা ছাড়া আরম্ভ করে। আপনার গাছ এখন লতা ছাড়া আরম্ভ করছে?
0: হ্যাঁ লতা ছাড়া আরম্ভ করছে।
1: তো মোটামুটি আপনার এখানে তো গাছের পরিমাণ অনেক, কতটা হইব পরিমাণ?
0: এখানে ধরেন প্রায় নয়শো গাছ আছে।
1: নয়শো গাছ, তো ওখানে যে আপনার লতা ছাড়া আরম্ভ করছে আপনি সপ্তাহে কয়বার পারুন?
0: সপ্তাহে একবারই লতা কাটা হয়,
1: এর বেশি না,
0: এর বেশি না।
1: তো মোটামুটি কতটুকু পরিমাণ?
0: এখন ধরেন সপ্তাহে আমার ক্ষেত থেকে হয়
1: পাইকারি
0: আছে এখন সত্তর টাকা কেজি বিক্রি করি
1: পাইকারি।
0: হ্যাঁ পাইকারি।
1: তো মোটামুটি তাহলে আমরা দেখলাম যে কচু যদি আমরা কেউ লাগাইতে চাই তো চার মাসের পর থেকে আমরা একটা লতা থেকে একটা ভালো রোজগার আমরা পাইতে পারি। আচ্ছা তো লতাটা আপনার চলবো কতদিন পর্যন্ত?
0: লতাটা ধরেন ধরার পর থেকে প্রায় চার মাস মতন লতা বিক্রি করা যায়, এরপরে কচুটা মুড়া হয়ে যায়।
1: আপনারা যে কচুটা যে মুড়া হয়ে যায় আপনারা কেমনে বুঝেন যে আমার কচুটা হন মুড়ার দিকে পরিণত হয়ে যেতেছে গিয়া?
0: অলরেডি কি নিচের যে পোর্শনটা আছে নিচের পোর্শনটা অস্ত উপরে ডাগা আছে, ডাগা দিয়ে ভেঙে ভেঙে সেটা দেখবেন মানে মুড়া অলরেডি দেখা যেতেছে, আধা হাত বা এক হাত দেখা যাবে মুড়াটি।
1: গাছগুলি মরণের ভাব আয়নি না
0: না কেত যদিও অপর্যাপ্ত পরিমাণে বলতে হয়।

0: তাহলে গাছগুলো মরার ইয়ে হয় না। আর যদি বল কম থাকে তাহলে দেখবেন পাতাগুলো অন্য কালারটা ধরে লিব।
1: আচ্ছা, তখন বুঝছেন যে আমার লতাটা আমার গাছটা পরিণত
0: হয়েছে।
1: তো যখন পরিণত হয় তখন আপনার যেমন 900 গাছ আছে না, 900 গাছ তো একসঙ্গে পরিণত হইব
0: একসঙ্গে না, কিছুটা কেতার তো সব সাইড এক সমান হয় না গাছ, কিছুটা বড় ছোট হয়। যেমন 900 মাঝে ধরেন 700 একটা মেচুরিটি আইব, আর আবার 200 থাকবো, এর মাঝে কিছু নষ্ট হইব গাছ।
1: আচ্ছা,
0: ধরেন আরো এখানে 50-60টা গাছ নষ্ট হয়ে যাবো গা।
1: আচ্ছা,
0: ওই 700 বিক্রি করতে করতে একবার দেখবেন বাকি যেটি আছে এটিও মনে মনে একটা মেচুরিটি আইব।
1: তো মোটামুটি আপনার আপনি কবে নাগাদ এটারে বাজারজাত করতে পারুন?
0: এখন চলে
1: আক্রমণ
0: বলতে গত বছর আমি দেখছি যেটা একটা দশার আক্রমণ হয়েছিল, অতিরিক্ত বৃষ্টি দিছিল, একটা দশা হয়েছিল। তো এটা এজেন্সি থেকে ওষুধ এনে সেটা দশার ওষুধ দিয়ে দিছি, মনে রেখা যায় গেছে।
1: এমনিতে আপনার কচুর মধ্যে এমনি কোনো রোগে
0: রোগে কোনো আক্রমণ নাই, অন্যান্য সবজির মতন ফুকের টুকের কোনো আক্রমণ নাই।
1: তাহলে তো ওষুধের খরচাও এটার মধ্যে লাগতেছে না?
0: না, ওষুধের খরচা লাগতেছে না।
1: তো মোটামুটি কচুটা আপনার এইবারের কচুর থেকে ওই যে লতা যখন দেয় তখন কি আপনার ওই যে আপনি যেটা কইলা চারার একটা নাম যে কইলা,
0: জিয়ানা যেটা,
1: জিয়ানা যেটা, এটা কি ওই তখন কি এটা বাইর হয় না আপনার পরবর্তী সময়ে লতা কাটা বন্ধ হইলে পরে এটা বাইর হয়?
0: তো লতা পরবর্তী পর্যায়ে কি হয় যে কচুটা যখন আমার ওই জায়গা মেচুরিটি জায়গা তখন যে লতা গুলা বাইর হয় লতা গুলা সুন্দর না।
1: আচ্ছা,
0: তখন কি হয় যে আমি তো কিছুদিন পরে কচু বিচে লইমু, তাহলে এই লতাটিও খাটি না, দেখা যায় যে এই লতাগুলোই গাছে পরিণত হয়ে যাক। আর আমি আমার কচুটা ঠিক অন্তকে তুললে নিয়ে সেটা বিক্রি করলাম, আর যে জিয়ানাগুলো আছে তখন জিয়ানাগুলো কি হয় যে মাটির সঙ্গে কিছুদিন পরে তো ইয়ে হলাম আর কি, এটা তুললে অন্য জায়গা রুয়ে দিলাম,
1: অন্য জায়গা নিতেই
0: জায়গা থাকলেই তো না।
1: এটার কারণ কি যে আমার কচু যদি এই জায়গাতে থাকে,
0: হ্যাঁ
1: কচু ওইখান থেকে বিক্রি করছি, আমার জিয়ানাটারও এখানে রাখলাম, তো কে লেগে আমার এখান থেকে এটার আলাদা করে সরাই তুইব?
0: এক নম্বর কথা হচ্ছে যে প্রথম এক বছর ওটোটে একটা তো দুইবার হয় না, দুইবার চাষ করলে কচুটা খুব পরিমাণে বল খায়
1: মানে।
0: আর আরেকটা হচ্ছে যখন গাছগুলো উঠবো তখন তো এটার কোনো লাইন নাই, হ্যাঁ এলোপাতারে যে যেদিকে পারে এদিকে, যে সারাটাই যেদিকে ফারলে দিকে উঠলো, তখন আরেকটা কেতে নিয়ে রইলে কি হয় যে একটা লাইন থাকবো, এই লাইন বরাবর যায় বা খেতে খাস করতে গিয়ে সুবিধা দিব, এই কারণে থেকে সরা নিলাম আর কি।
1: এই যে আপনি যে বলের কথা কইলা যে এটা যদি এখানে রাখি তো এটা বল পাইতো না,
0: বল পাইতো না,
1: বল পাইতো না, কিন্তু এখানে তো নিশ্চয়ই আপনি এই জমিটারে খালি রাখতেন না, কিছু না কিছু দিন। তো এই ক্ষেত্রে আপনি বলটা আবার জমিতে কেমনে আনবা?
0: ফসলে পরে অনেক একটা জ্যাং হয়, তখন মানে কেটটা যেটা রাখো যে আমরা ফেখানি হয় আর কি, জল দেয় যদি ফেখাই বা রইল সারবো, বা একবার যদি ফেখানি জায়গা তেলে সারবো আবার জায়গা থেকে আর কি।
1: তাহলে আপনার কাছ থেকে আমরা একটা আলাদা জিনিস জানলাম যে কচুর জমির মধ্যে যদি আপনার পরবর্তী সময়ে এটার আবার কাদা দিয়া মাইকা মানে প্যাক হয় তাইলে জমির আবার পুনরায় এটার মধ্যে উর্বরতা শক্তিটা বৃদ্ধি পায়। এই কারণে একবার জমিতে কচু করার পরে এটা অন্য জমিতে সরাইয়া নিতে লাগে, এছাড়া আর অন্য কোনো কারণ নেই। আর অন্যান্য ফসলের তুলনায় আপনার এই কচু ক্ষেতের জমিতে আপনার রোগ পোকাটাও কম, তারপরে আপনার নিরানি বাছানি অন্যটার তুলনায় তো একটু কম দিতে লাগে। তো পরিশ্রমটা আমরা দেখতেছি যে কচুর ক্ষেতের মধ্যে অনেক মানে কম হইতে লাগে, আর বাজারজাত করার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি? না
0: না, বাজারজাত করার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। সবচেয়ে বড় জিনিস হয়েছে আমরা কৃষকের ক্ষেত্রে কচু চাষটা উপযুক্ত কোন কারণে যে কোনো ফসলের ক্ষেত্রে কিন্তু মাইর আছে, হ্যাঁ কিন্তু কচুর ক্ষেত্রে হইছে মানে মাইর জিনিসটা কম, একদম কমই মাইর, মানে যদিও মাইর দেয় অন্তত আসল থেকেও বেশি দেয়া যাব।
1: তো আপনার সঙ্গে কথা কইয়া খুব ভালো লাগলো, শুভেচ্ছা রইল আপনার কচু ক্ষেতের, বা আমরা কৃষক ভাইরার কাছেও কইমু যে যারা কচু করেন নাই তারা যেন আগামীতে অন্যান্য সবজির পাশাপাশি এক টুকরা হইলেও যাতে কচু ক্ষেত করেন, যেটার মাধ্যমে মানুষ বেশি অর্থ রোজগার করা যায়। তা আপনারে অনেক অনেক ধন্যবাদ।
0: আচ্ছা আচ্ছা, আপনাকে ধন্যবাদ।
2: 30 জুন

দেখুন সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং 2-1 জায়গায় হালকা তাকিয়া মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 27-33 এবং 25-26 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক তাকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 12 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন আর্দ্রতা 98 এবং 60% থাকতে পারে। এই পরিস্থিতিতে সবজির জমিতে বৃষ্টিপাত হইলে পরে জল দাঁড়াইয়া যাওয়ার সম্ভাবনা, মাটির অতিরিক্ত তস শিকড়ের পুষ্টি এবং জল শোষণ ক্ষমতা কমাই দিতে পারে। পুষ্টির অভাবের লক্ষণ দেখা দিলে জমিতে খানিকটা সার প্রয়োগ করতে হইব। স্যাঁতস্যাঁতে জমিতে আগাছার উপদ্রব বাড়তে পারে। আগাছার সমস্যা দূর করিয়া আপাতত হাত দিয়া অথবা উইডার ব্যবহার করিয়া আগাছা পরিষ্কার করুন। বজ্রপাত, গবাদি প্রাণী এবং মাঠে কর্মরত কৃষকদের লাগিয়া মারাত্মক হইতে পারে। বজ্রপাতের সময় পশু চড়ানো বা মাঠে কাজ করা তাকিয়া বিরত থাকতে হইব। কাটা ফসল খোলা এবং অনাবৃত জমিতে না রাখাই ভালো। ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে অনেক জমিতেই জল জমিয়া থাকতে পারে। ধানের জমিতে এখন প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা কম, তবে সবজির জমিতে জল জমিয়া থাকলে ফলনের ব্যাঘাত সৃষ্টি করতে পারে। এই পরিস্থিতিতে ছত্রাকজনিত রোগের প্রাদুর্ভাবের সম্ভাবনা সবচাইতে বেশি। অতিরিক্ত আর্দ্রতা, একটানা বৃষ্টিপাত, আর্দ্রতা এবং জল নিষ্কাশনের অপর্যাপ্ত ব্যবস্থা গ্রীষ্মকালীন সবজিতে বিভিন্ন ছত্রাকজনিত রোগের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য হইলগিয়া লঙ্কা, বেগুন, ঢেঁড়স, কুমড়া জাতীয় সবজিতে ডাম্পিং অফ অর্থাৎ পচা রোগের সম্ভাবনা আছে। কুমড়া জাতীয় সবজিতে অ্যানথ্রাক্স, নোজ এবং পাউডারি ও ডাউনি মিলডিও, কুমড়া জাতীয় সবজি, মরিচ, বেগুন, ঢলে পড়া শিকড় পচা রোগ, জমিতে জল নিষ্কাশনের সুবন্দোবস্ত নিশ্চিত করা প্রয়োজন। নাইলে এই সমস্ত রোগের কারণে আমরা অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা। আক্রান্ত গাছের অংশবিশেষ জমিতা কিয়া সরাইয়া নষ্ট করিয়া দিতে হইব। আপনারা পুড়াইয়া ফালাই দিলে সপ্তাহিয়া বালা। টমেটো, কুমড়া জাতীয় সবজির লতা মাচা বা খুঁটির সাহায্যে উপরে তুলিয়া দিতে হইব, যাতে ফল মাটির লগে না লাগে বা মাটির সংস্পর্শে না আসে। রোগের প্রাথমিক লক্ষণ শনাক্ত করতে নিয়মিত জমি পরিদর্শন করতে হইব। আতঙ্কিত হইয়া কোনো রাসায়নিক ছত্রাকনাশক প্রয়োগ করবা না। ভিজে খড় তাকিয়া মুরগির কক্সিডাউসিস রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। মুরগির ঘর শুকনা পরিষ্কার রাখতে লাগব। সমতুল্য খাবারের ব্যবস্থা করিয়া দিতে হইব, যাতে যথেষ্ট মাত্রায় মিনারেল আসে। যে সমস্ত জমিতে বিগত দিনের বৃষ্টির ফলে জল দাঁড়াইয়া আসিল, এই সমস্ত জমির গাছ খানিকটা দুর্বল হয়ে যাইতে পারে। এই অবস্থায় ফসলের রোগ পোকার আক্রমণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। এর লাগিয়া ফসলের প্রতি নিয়মিত নজর রাখতে হইব। যেহেতু গাছে এখন মানে মাচা তুলিয়া দেওয়ার সময় হয়েছে, এর লাগিয়া কোনো ধরনের সতর্কতামূলক রাসায়নিক ঔষধ পূর্বের প্রয়োগের আগে আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবা। অধিক তোষের ফলে করলার পাতায় হলুদ ছুপছুপ দাগ দেখা দিতে পারে, যা ডাউনি মিলডিও নামে পরিচিত। আবার কোনো কোনো জায়গাত কাণ্ডের গুড়া ফাটিয়া গিয়া কাণ্ডক্ষরণ রোগের প্রকোপ দেখা দিতে পারে। এই রোগ নিয়ন্ত্রণে কার্বেন্দাজিম ও ক্লোরোথেলোনিল 1.5

5 গ্রাম বা মেটালাক্সিল ও ম্যাংকোজেব 2 গ্রাম একসঙ্গে মিশিয়ে আপনারা প্রয়োগ করতে পারেন। পুকুরে আমরা অনেকেই নতুন চারাপোনা ছাড়ছি, চারাপোনা ছাড়ার আগে জল শোধন করিয়া নেওয়া একান্ত প্রয়োজন। জল শোধন করার লাগিয়া 48 কেজি চুন কানি পিছু পুকুরে প্রয়োগ করতে হইব। চুন প্রয়োগের 15-20 দিনের মাথায় কানি পিছু 300-350 কেজি FYM প্রয়োগ করতে হইব, অর্থাৎ ফার্ম ইয়ার্ড ম্যানিউর পুকুরের চারিদিকে মজুত করিয়া দিতে হইব। পুকুরের চারিদিকের বাঁধের উপর জাল দিয়া ঘিরিয়া দিন, যাতে কোনো সময় অল্প বা মাঝারি বৃষ্টিপাতে আপনার পুকুরের ফাঁড় ডুবাইয়া গিয়া মাছ যাতে বাইরিয়া না যাইতে পারে, এর লাগিয়া এই ব্যবস্থা। পরিষ্কার পরিশ্রুত বিশুদ্ধ পানীয় জল পান করেন, পরিমিত আহার করবা, মৌসুমি ফল অবশ্যই খাইবা। খেয়াল রাখবা কোনো রকমের রাসায়নিক মিশ্রিত ফল আপনি নিজেও খাইবা না, অন্যেরও খাইতে দিবা না। যারার বাড়িতে হাঁস মুরগ আছে, হাঁস মুরগের ডিম অবশ্যই আপনারা খাদ্য তালিকার মধ্যে রাখবা। গোপালন বৃদ্ধি করুন, গরুর দুধ আপনার শরীরের পুষ্টি, আপনার বাড়ির সবার শরীরের পুষ্টিবিধান করব। যারার বাড়িতে মৌমাছির বাস্ক আছে, আপনারা একটু খেয়াল রাখবা যাতে মৌমাছি পর্যাপ্ত পরিমাণে মধু আহরণ করতে পারে। প্রয়োজনে বাস্কের চারিদিকে আশেপাশে কোনো বাটির মধ্যে একটু চিনি জলা জলও আপনারা রাখতে পারেন। চিনিগুলা জল আপনারা রাখলে পরে আপনারা অনেকটাই সুরক্ষিত থাকবা। খেয়াল রাখবা আপনার মৌমাছি যাতে নষ্ট না হয়।

0: শুরু হচ্ছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক প্রযোজিত অনুষ্ঠান কিষাণ বাণী।
1: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, বালা আসইন্ত কিবা হকলেও, যাই হোক আজ আসরে আমরা একজন দিদিমণিরে আমন্ত্রণ জানাইছি। দিদিমণি নমস্কার আজ্ঞা।
2: নমস্কার।
1: তো আপনার পরিচয় খান দিলাওকা।
2: নমস্কার, আমার নাম ডক্টর তুষি চাকমা, আমি কৃষি বিজ্ঞান কেন্দ্র পানিসাগরে কর্মরত SMS প্লান্ট প্রোটেকশন পদে। যেমন অর্গানিক ফার্মিং আছে, ঠিক এমন ভাবে একটা ন্যাচারাল ফার্মিং যেখানে আমরা টোটাল সিনথেটিক যে ফার্টিলাইজার আছে বা সার, পেস্টিসাইডস, মানে ওষুধপত্র যে ব্যবহার করা হয় ওইগুলা আমরা একদম এখানে ইউজ করতাম না। আর এখানে আমরা মানে সয়েল রে মাটিতারে যত পারি আমরা কম ডিস্টার্ব করতাম। আর আমরা ওয়ার্ক থাকবো, মানে আমরা মেইন এইম থাকবো এখানে ন্যাচারাল ফার্মিং এ, যে ন্যাচারাল আমরা যে ইকোলজিক্যাল ব্যালেন্স নেচারের সাথে কিভাবে আমরা মেনটেন করবো। প্রাকৃতিক কৃষির আর একটা মানে হয়েছে একটা ভূমি মাটার, মানে কিভাবে আমরা যে আমরা মাটি মাথা মানে ভূমি মাটার কেমনভাবে আমরা রক্ষা করবো, এটার লাগে আমরা মেইন ন্যাচারাল ফার্মিংয়ে কাজ করি। এটা হয়েছে ওই যে আমরার মাটির মধ্যে যে জীবাণু আছে আর কৃষকের বন্ধু যারা কেঁচো কোয়া হয় এগুলার সক্রিয় করা, আর বায়ুমণ্ডলে যে কার্বন মাটিতে আবদ্ধ করা, আর মাটিতে যে অনেকগুলা পোকামাকড় আছে এটিরে রক্ষা করা মেইন এইম আর কি ন্যাচারাল ফার্মিংয়ের। আর ন্যাচারাল ফার্মিংয়ের প্রিন্সিপালস অনেকটি আছে, যেমন কি আমরা একদম সিনথেটিক ফার্টিলাইজার ইউজ করতাম না, মানে পেস্টিসাইড কোনো রকমের ওষুধ সার এগুলা ইউজ করতাম না, যেমন ইউরিয়া, ফসফেট, পটাশ সার এগুলা আমরা কিচ্ছু ইউজ করতে পারতাম না। সব নেচারে আমরা যা পাইমো, যেমন গোমূত্র, গোবর, গাছের পাতা লতা দিয়া যা পাইমো আমরা এইসব ব্যবহার করে মানে আমরা যে ভূমি তারে আছে না মাটি তারে রক্ষা করবো আর কি।

0: আছে যে হেলদি সয়েল, সয়েলটারে আমরা হেলদি বানাইতাম ন্যাচারাল ফার্মিং এর সাহায্যে। এখানের মধ্যে আমরা মেইন এইম থাকবো যে আমরা মাটিতে তো অনেকগুলা জীবাণুও থাকে, কেঁচু থাকে, এইগুলারে আমরা কিভাবে পুনরাবৃদ্ধি বা কিভাবে তারারে বাড়াইতাম। হ্যাঁ, আর একটা হইছে সয়েল রে আমরা মাটিটারে কমসে কম ডিস্টার্ব করতাম, যেখানে আমরা আছে না মানে ইউজুয়ালি ফার্মার্স কৃষকরা অনেকগুলা মাটিতে ট্রেক্টর দিয়া মাটিটারে ক্ষয় করে। তো এখানে মানে কমসে কম ন্যাচারাল ফার্মিং এ কোয়া হয়েছে যে মাটিটারে কমসে কম আমরা যাতে ডিস্টার্ব কম করি। হ্যাঁ, তার একটা হইছে মালচিং, মালচিংটাও খুবই জরুরি, মালচিংটাও হইছে আপনার আচ্ছাদন। হ্যাঁ, এখানের মধ্যে মালচিং এর মধ্যে আমরা মাটিটারে সব সময় কভার করিয়া রাখবো। কভার করিয়া রাখলে কি হইব, আমরার মাটিতেও কি কয় ময়েশ্চার থাকবো, তারপরে আবার উইড আগাছা উৎপন্ন হইতো না। তো এগুলা মাটিটারেও সবসময় কভার করিয়া রাখা। আর একটা হইছে মানে লোকাল যে রিসোর্স গুলা আছে এগুলা ইউজ করা, যেমন ওই গোমূত্র, গোবর, তারপরে এই কি কয় এটার নাম পাতা, বিভিন্ন প্রকারের পাতা, নিম পাতা, এইগুলা দিয়া অনেকগুলা ন্যাচারাল ফার্মিং এর আছে মানে পদ্ধতি আছে, যেমন জীবামৃত, বীজামৃত, এগুলা বানাইমু আর কি। হ্যাঁ, মেইন এখন হইছে জীবামৃত। মেইন আমরা এখন কইবেন যে যেহেতু এখানে আমরা কোনো প্রকারের ওষুধ ব্যবহার করতে পারতাম না, ফার্টিলাইজার বা কেমিক্যাল ব্যবহার করতে পারতাম না বা পেস্টিসাইড ব্যবহার করতে পারতাম না, তখন আমরা কিভাবে আমরা বিশোধন কিভাবে করবো। ইউজুয়ালি আমরা বিশোধন করি ইয়ো দিয়া, থিরাম বা মেনকোজেব এইসব দিয়া, এটা হচ্ছে ফাঙ্গিসাইড। হ্যাঁ, এইগুলা দিয়া, কিন্তু এখানে আমরা ন্যাচারাল ফার্মিং এ বিশোধন এগুলা দিয়া করতাম না, আমরা বীজ অমৃত ব্যবহার করবো।
1: আচ্ছা,
0: বীজ অমৃতে আমরা বেশি কিছু লাগে না, শুধু আপনার লাগবো গোমূত্র, জল আর গোবর আর চুন একটু লাগবো। চুন ধরেন না 20 লিটার যদি আপনি বীজ অমৃত বানান, এখানে চুন আপনার লাগবো 50 গ্রাম এরকমের
1: মতন। হ্যাঁ, একদম বেশি দেওয়া
0: যাইতো না,
1: কারণ গাছ জলি যাইবে।
0: হ্যাঁ হ্যাঁ, একটু চুন ইউজ করবো। তার মাটি, মাটিটা ওই উর্বর মাটি, যেখানে ওই মাটিটাতে কোনোদিন সার দেওয়া হয়েছে না, যেমন বট গাছের মাটি বা ওই বাঁশ ঝাড়ের মাটি, এগুলাতে তো আমরা কোনোদিন কৃষকরা কোনোদিন সার ব্যবহার করে না। তো ওই সার ওইখান থেকে এক মুট মাটি ওইসবে মিক্স করিয়া আমরা একটা পদার্থ, তরল পদার্থ বানাইমু আর কি, এটারে কইমু বীজ অমৃত। দুই এটারে 2 দিন রাখিয়া এটারে গজন করাইমু, পচাইমু, তারপরে এটি রেডি হইব। ওই জলের মধ্যে আমরা কি করবো, ওইখানের মধ্যে ডাইরেক্ট বীজ শোধন করতে পারবো, চারা শোধন করতে পারবো, তারপরে তে গাছ তীরে লাগাইতে পারবো বা বীজ।
1: আমি আবার জানতে চাইলাম, 20 লিটার জল লইলাম, এর মাঝে 50 গ্রাম চুন দিলাম, এর মাঝে হইলা আপনি বট গাছ নয় বাঁশ গাছের ঝাড়ের মাটি থুরা মাটি না
0: গোবর দিবেন 5 কেজি আর গোমূত্র দিবেন 5 লিটার,
1: 5 লিটার,
0: 5 লিটার আর 5 কেজি।
1: আচ্ছা,
0: গোবরটা হইব কাঁচা গোবর, মানে 3 দিনের বেশি পুরানা হইতো না, মানে কাঁচা থাকতো, আর 5 কেজি গোবর আর 5 লিটার গোমূত্র, এটিরে সবথেকে আমরা
1: সবই এটা লেগা রেডি। এটা সার হিসাবে কোন ইয়ার মধ্যে দেওয়া যাইতো না, কারণ 5 লিটার সেনা দেওয়া হয়েছে গরুর সেনা, ওটা তো হারে একেবারে ইয়ে থাকবো, এটা গাছের গুড়া দিলে গাছ জ্বলি যাবে
0: না, এটা কিছু হইতো না। এটা আপনি ডাইরেক্ট গাছের মধ্যেও এটা ইউজ করার পরে আপনি গাছে দিলেও এটা কোনো
1: কিছু হইতো না। তেমন হয় অন গোবর আছে মিশানি ওটার লিগে হয়তো বা কোনো ইয়ে হইতো
0: না। নেক্সট হইছে আপনার ওখান কইবেন আমরা সার দিতাছি না, ইউরিয়া, পটাশ, এমওপি এগুলা দিতাছি না, SSP দিতাছি না, তা কিভাবে আমরা গাছটি বড় হইব, ঠিক না? এটা লাগেও একটা আছে জীবামৃত কয়, জীবামৃত এখানে কিছু লাগে না, আপনার লাগবো গোবর, গোমূত্র আর গুড় আর ডালের বেসন, বেসন যে আমরা ইউজুয়ালি পোকোড়া খাই ওই বেসন গুলা লাগবো, এটা দিয়ে আমরা কি করবো, আর এক মুট মাটি লাগবো। হ্যাঁ, এখানে মেনলি এইম থাকবো আমরা যে মাটির যে জীবাণুগুলারে আছে আরো সক্রিয় করতাম, আরো যাতে তারা আরো বাড়ে। হ্যাঁ, এটা একটা সারের মতন কাজ দিব আর কি, এই জীবামৃত।
1: আচ্ছা, ওটার মাঝে কি জল দিতে হয়েছে?
0: হ্যাঁ, জল, যেমন আপনি 200 লিটার, আমি একটাই কই 200 লিটার জল লইলেন। হ্যাঁ, 200 লিটারে আপনি 10 কেজি গোবর দিবেন, কাঁচা গোবর, আর 10 লিটার গোমূত্র, ঠিক আছে, আর 2 কেজির মতন গুড়, আর 2 কেজির মতন ওই ডালের বেসন। হ্যাঁ, তা আবার ঠিক এখানেও 1 মুঠ মাটি।
1: আচ্ছা,
0: এটা মানে সবটা আমরা মিক্স করে রাখবো, আর এটারে 2 দিন পর্যন্ত আমরা নড়াচড়া করতাম না। একটা বাকেট বাল্টির মধ্যে ধরেন বড় ড্রামের মধ্যে রাখবো, এটারে 2 দিন রাখিয়ে রাখবো, তারপরে 7 দিন পর্যন্ত, আবার 2 দিনের পরে 7 দিন পর্যন্ত আমরা কি করবো, এটারে সকাল বিকাল নাড়াচাড়া করবো যাতে সবগুলা জিনিসগুলা ভালো করে মিক্স হয়। হ্যাঁ, 7 দিনের পরে এটা রেডি হইব আর কি।
1: আচ্ছা,
0: এটা হয়েছে জীব অমৃত। তা এটা এই যে 200 লিটার বানাইছেন আপনার, ওই 1 একর, 1 একর মানে হয়েছে 2.5 কানি, আড়াই কানির লাইগা এটা পুরা আপনি দিতে পারবেন।
1: এটা সার হিসাবে,
0: সার হিসাবে।
1: আচ্ছা, গাছের গুড়ার মাঝে দেওয়া যাইব
0: এটা।
1: আচ্ছা, গাছের গুড়ার যে আমি দিতাম, ধরুন একটা গাছ লাগাইছি, তার কতদিনে পরে আমি এই গাছের গুঁড়াতে এই সারটা দিই?
0: আচ্ছা, এটা আপনি ভাগ ভাগ করে দিতে পারবেন, যেমন আপনি তো লাগাইছেন না, মানে লাগাইবার আগেও আপনি যে সময় কি কয় হাল দেন, তখন এটারও আরেকটা আছে জীবামৃতের, ঘন জীবামৃত একটা আছে। ঘন জীবামৃতটা হইছে ওই 100 কেজি গোবর লইবেন, কাঁচা গোবর, এটি 100 কেজি কাঁচা, সরি, শুকনা গোবর, 100 কেজি শুকনা গোবর মধ্যে আপনি 10 লিটার যে জীবামৃত ঢালেন বা বিশ, তখন এটা হইব ঘন জীবামৃত, ঘন আর কি। ওইটা ওইটা আপনি যে সময় আল দিবেন তখন তো করতে পারবেন, বা গাছের গুড়ায় গুড়ায় দিলেও কোনো প্রবলেম না। আর এটা আপনি যে সময় আপনি জল ছেচ দিবেন, মানে ইরিগেশন করবেন, তখনও আপনি দিতে পারবেন। আর গাছের গাছ লাগানোর 15-20 দিনের মধ্যেই আপনি দিতে পারবেন, এটা কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হইতো না।
1: আচ্ছা,
0: কারণ জলের পরিমাণটা তো অনেক বেশি, 200 লিটার, খুব ভালো কাজ দেয় এটা।
1: আচ্ছা, এতে ওটা যে সিস্টেম হন, ওটা হইছে মাটিরে আমরা সুরক্ষা করতাম, কারণ মাটি তো একেবারে নষ্ট হয়ে যার গিয়া অত সার ব্যবহার করতে করতে, আর সার না দিলে কোনো ফসলও হন না। তো আপনি জিতা কইরা অন্যর মাঝে তো গোবরই বেশি, ওটার লগে যদি আপনি
0: আপনার কিনতে লাগবো, এটা মানে কোয়া হয়েছে যে গোবর আর এগুলা তো আপনি বাড়ির থেকে পাইতেছেন, কৃষকের বাড়িতে আছে, যাতে কিনতে না লাগে আর কি।
1: আচ্ছা,
0: এই কারণে মানে খোয়েলটা এড করতে মানা করা হয়েছে আর।
1: আচ্ছা,
0: আবার ওখান কইবেন আমরা যেহেতু ওষুধ দিতে পারতাছি না, আমরা পোকা কিভাবে দমন করব, ঠিক না? তো ওইটা লাগে আছে, অনেকটি আছে, নিম অস্ত্র আছে, ব্রহ্মাস্ত্র নাম দিছে, নিম অস্ত্র, ব্রহ্মাস্ত্র, অগ্নিঅস্ত্র। তো নিম অস্ত্রের মধ্যে দেখাই যাইতেছে আপনার নিম পাতা লাগবো। হ্যাঁ, এইখানের মধ্যে কিছু লাগতো না, ঠিক ধরেন 200 লিটার জল লইলেন, ওইখানের মধ্যে 10 কেজি নিম পাতা, হ্যাঁ, তার 2 কেজি গোবর, আর 10 লিটার গোমূত্র। হ্যাঁ, এটিরে মানে নিম পাতাটির ভালো করে গ্রাইন্ড করে ছেঁচিয়া পাতাটের, তারপরে এটিরে মিক্স করে রাখবেন, আর 2 দিন পরে এটা রেডি, তারপরে ছাকনা দিয়া মানে ইয়ে করিয়া ফিল্টার করিয়া এটা ডাইরেক্ট আপনি গাছের মধ্যে স্প্রে করতে পারবেন নিম অস্ত্রটা।
1: এটা হইলো ফুকের লাগি,
0: ফুকের লাগে, চুষি পোকা আছে না, যেমন রামাইশে আমরা ইউজুয়ালি দেখতে পাই, রামাইশ,
1: সিম গাছে,
0: জাইফুক, ওইগুলার লাগিয়া নিম অস্ত্রটা মানে অনেক ভালো কাজ করে আর কি।
1: আচ্ছা,
0: ব্রহ্মাস্ত্রতা হইছে, শর্টে আমি কইয়া দিই, ব্রহ্মাস্ত্রতা হইছে আপনি গোমূত্রর সাথে ওই ব্রহ্মাস্ত্র 5টা যেকোনো পাতা লইবেন যেটি গরু খায় না।
1: আচ্ছা,
0: যেমন আপনার আটা ফল আছে না, আটা ফলের গাছের পাতা, তারপরে নিম পাতা লইতে পারবেন, দুত্রা পাতা, তারপরে

0: রেরি ফাটা, হ্যাঁ, তারপরে ওই লেন্টেনা ক্যামেরা কইরা একটা আছে, মধ্যে মধ্যে দেখা যায় রাস্তার মধ্যে একটা আগাছা হইয়া কাটা আছে এটির মধ্যে, কিন্তু ফুলটি সুন্দর করে থাকে একসাথে ইয়ে হয়, হ্যাঁ, ফুলটি দেখতে সুন্দর কিন্তু কাছে গেলে গন্ধ অনেক ইটির,
1: আচ্ছা,
0: রাস্তাতে অনেক সময় দেখা যায় পুরা এটি থাকে। ওইটি হচ্ছে লেন্টেনা ক্যামেরা কয় আর কি, ওই গাছটার নাম। ওই পাতাগুলো যেগুলো পাঁচটা পাতা বা জবা জবা গাছের পাতাও আপনি ইউজ করতে পারবেন, এটি আপনি ওই 20 লিটার গোমূত্রর সাথে মিক্স করবেন, হ্যাঁ, মিক্স করার পরে এটারে সিদ্ধ করবেন গোমূত্রের সাথে, ভালো করে সিদ্ধ করিয়া যেটা বার হইব এটা হইছে ব্রহ্মাস্ত্র।
1: আচ্ছা,
0: এটা কিন্তু আপনি ডাইরেক্ট ব্যবহার করতে পারতেন না, যেমন নিম অস্ত্রটা আপনি ডাইরেক্ট স্প্রে করবেন, হ্যাঁ, এটা আপনার জলের সাথে মিক্স করতে লাগবো, এই যে মানে ব্রহ্মাস্ত্রটা বার হইছে এটা জলের সাথে মিক্স করতে লাগবো, যেমন 3 লিটার আপনি 100 লিটারে মিক্স করবেন, 100 লিটার জলে 3 লিটার শুধু, ধরেন 1.5-2 এরকম করে আপনি কমায়া কমায়া আনবেন আর কি, যেমন 200 লিটারের লাগিয়া 6 লিটার লাগবো আর 3 লিটার লাগবো 100 লিটারের লাগিয়া জলের মধ্যে মিক্স করবেন আর কি, এমন ভাবে।
1: আচ্ছা, এটা স্প্রে কইরা,
0: হ্যাঁ,
1: গাছে
0: দেওয়া যাবে। এটা মেনলি আপনার ওই যে গাছের পোকা খায় না, চুষি পোকা না, যেটি গাছের পাতা খায়, ইয়ে খায়, ফল খায়, ওইগুলোর লাগি মানে কাজ করে আর কি।
1: আচ্ছা, তো এই ভাবে কইরা আপনি রক্ষণ ক্ষেত গৃহস্থিতা করলে আমরার ক্ষেতের মাটি রক্ষা পাইব, না হইলে যে অবস্থা আর দিনকে দিন, কৃষক ভাইরা কিলা কিতা করবা খুব চিন্তার ব্যাপার। আচ্ছা, ওটা বানাইতে গিয়া খুব ঝামেলার ব্যাপার, কিন্তু তারপরে ঝামেলা হইল এটি খরণ লাগবো, কারণ মাটি যদি আর ইয়ে হয়ে যায় গিয়া, একবার যদি মোটামুটি একটা ভালা হয়ে যায় গিয়া, তে কিন্তু আবার মানে ফসল ভালো ফলব।
0: হ্যাঁ, এইগুলার যে মানে কৃষকরা যাতে কষ্ট না হয়, মানে এটার লাগিয়েও সরকারে ত্রিপুরা গভর্নমেন্ট বা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টে একটা স্কিম আনছে, NMNF মানে ন্যাশনাল মিশন ফর ন্যাচারাল ফার্মিং, এটার লাগিয়ে অনেকটা মানে কৃষি সখী আছে গ্রামে গ্রামে, তারা ট্রেনিং দেওয়া হয়েছে, তারাও BRC খুলছে, যেখানে তারা এইসব জিনিসগুলা অগ্নিঅস্ত্র হোক ব্রহ্মাস্ত্র সবগুলা তারা বানায়, আর তারা যাতে কৃষকরা যাতে পাই তারা কৃষকরা দেও তারা ট্রেনিং দিতে পারে। এখন যদি যেই কৃষক চান এইগুলা বানাইতে, তারা নিজে নিজে গ্রামের কৃষি সখীর সাথে যোগাযোগ করলে তারা সব পাওয়া যায় বুগিয়া।
1: আচ্ছা, খুব সুন্দর মানে একটা আপনি কথা হইলা বা আলোচনা, খুব সুন্দর আলোচনা শুনলাম। তো আজ আলোচনা তো নে উঠি যাইলাম গিয়া গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই,

এতক্ষণ শুনছিলেন ঘর গৃহস্থী অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী আগরতলা কেন্দ্রের কাপড়ের অনুষ্ঠান রিলে করে শোনানো হবে।

norok sakno barok langka hayung hakara komor thangpano norok ni mung tongruk situng o dophani athu kiriro norok sang phaimang tongdi koboi sabo ereng sabo jorawo saklai rudi koboyo tongkhe kirithai kirei salsale kuplaying nai khoroksa kumai thangna nangthani khorok sini thangi basanai koboi homosang yagomo somoi hojlaini sakhir nai tabukni ani koglobni mungkha satok jak Satok jangnaile satok jagai tongo khairok nai kri kebobono hasalo tongai nahar laibo tongo chobanai kri shamo mapha kri ni kapal birmanno teibus marzulang khujani langmani ari sokphayasani kamai da thangno jani mapha kri ni kapal birmanno teibus marzulang khujani langmani ari sokphayakusani kamai da thanglangno jani খাচু বুচু টংতৈ চাতুতৈ সাবা তাম খাইনো জানি অখুইমা হামিয়া অক্টু কাজাক চাঙরি কচালিয়া খরক পাকুরি সরসিনি সরৈ খরক সামা হামলাংলিয়া ফুঙ্গ অঙ্করকে হরক কিফিলো আসুকে তাঙিব কুলগলাংলিয়া চুচু আসিনি শাকনি মানথাইন মুংসাব মানকলিয়ানি বুসনি বুসকাঙ্গ বাসা ফুরুব কাহামনো চুবানাই কৃই সাতক জাগমানি চয়া নাই মথাংনি আরো থাংবা আরো সে তেসা বুফ্রে সকপ্রে বেড়া হনই ওয়ানসুক থাংমালে আবসে কিসেলই সেদের সাতক জাগনাইসা বীরমান বাই জংজাল লোকরক বেলাই হাসালো সাবু থাংসিনাই বিনি গানাও থাকসুক জাক অজরা হামিয়াও তাবুকনি আনি কগলপনি মুংখা তিপ্রা দফাসে সাবু চুন হিন উপজাতি চংলে তিপ্রা দফাসে সাবু চুন হন জনজাতি চংলে তিপ্রা দফাসে সাবো চুন হন সংদুক চংলে তিপ্রা দফাসে সাবো চুন হন ট্রাইবেল চংলে তিপ্রা দফাসে সাবো চুন হন এসটি চংলে তিপ্রা দফাসে সাকনি সিনিমং সিনিয়াবই বাক্সাকে সাও তিপ্রাসা দফাসে কাহামকে ওয়ানসুকুই নাইদি চংলে তিপ্রা দফাসে তিপ্রা দফা কুসুম কুসুম অহানো সাসিগৈ ফাইনাইছে সারা চারশিব্রৈ খুমত্রাং হাইকে চংলে সাসিগৈ ফাইনাইছে চংলে তিপ্রা দফাসে তিপ্রা হানি বসানোসে হনো তিপ্রাসা চিনি দফানোকে হনো তিপ্রা দফাসে খুব করৌই ফানো নংতাসাদি তিপ্রাসা দফা হনৈ সাউইমানো নং সৈখে আংলে তিপ্রাসা হনৈ সাউইমানিয়া নং খাতরি আংলে তিপ্রা দফা হনৈ সাদি নং হাই হনৈ চিনি দফা তিপ্রা দফা খুঞ্জু বাসিনা বাকৈ সলাই লমনা বাকৈ সানা নাংসিনাই চিনি দফা তিপ্রা দফা চিনি দফা তিপ্রা দফা চিনি দফা তিপ্রা দফা চিনি দফা তিপ্রা দফা চিনি দফা তিপ্রা দফা তিপ্রা দফা তিপ্রা দফা তিপ্রা দফা তাবুনি আনি কগলপনি মুংখা দ্রাগস দ্রাগস সাকে থৈনাই তেই ওয়াই বসু সাসিনাই মাফানি মকল মুক্তি খিকলাইনাই সাবো পাস টিকিনাই আবনো কিসা চানা চেংখে কবর সাউইমা রুতুক নাই থৈনা থাংনা সিয়াংনাই লাচিকিরি কিরিয়েংনাই হামুং সিনিয়া কখামিয়া সানাই ধুয়ৈ মক্ত্রিমানিয়াংনাই বিয়াঙ্গ থাংনাই বিয়াঙ্গ থাংয়া খাও পালমানিয়াংনাই বইনি নগ শিকক হামনাই শিকক মানজাগৈ বুজাগৈব হান সামা সিয়াংনাই সামুং তাংমা কৃন বইন রং সাননাই সাল বারুগ্রুরুক সাক বাইরুরুক বেকরেং বুকু রংনাই চাতে চাতে কবর ওয়াইজানাই তাকুক বুকুক ন সিনি করনাই আমা বাবু ন বসকাং নুগুইব বরম রনা রংয়া অংনাই তামোবা সানাই তামোবা সাইয়া ককথাই রক করবই থাংনাই মচাংয়া সরাংয়া অমর কাসুগিয়া ডাক্তি ন লাম্মা তানলাংনাই তাবুকনি আনি কগলপনি মুংখা হুম হনিয়া দো নাকু সগৈ আশাক লেংলাইয়া হুম হুমিয়া দো নাকু সগৈ আশাক তৈ নংয়া হুম হুঁয়াদো নাকু সগৈ আশাক মাইচাইয়া হুম হুঁয়াদো নাকু সগৈ আশাক বেড়াইয়া হুম হুঁয়াদো নাকু থৈত কেসেন গছিয়া হুম হুঁয়াদো নাকু লাংমা আরিব ইয়াকারিয়া হুম হুঁয়াদো নাকু ইয়াস্তং রুয়াইব বাথাগিয়া হুম হুঁয়াদো নাকু হরথুক কলাহিব নকাইয়া হুম হুঁয়াদো নাকু রাংমা কখাবাই লেঙ্গিব হুম হুঁয়াদো নাকু খরকনি কলমতৈ ইয়াকুংতৈ অরব হুম হুঁয়াদো নাকু লামা লামতরং কেবিং মুং ফাইব হুম হুঁয়াদো নাকু ইয়াকুং চিবুক কবুল ফাইফানো হুম হুঁয়াদো নাকু প যাও বিরা বক্সিনে রুফিব হুম হুঁয়াদো নাকো আনি কাঙ্কুঙ্গ নং চল

0: HIV 근황 보러 비샵 비트인 남한의 미신대 부만이 HIV 근황 함께 억심 리프산에 샤고 HIV 셜로 다이 부만이 아북대 자만의 미신대 또 압산에 샤고 HIV 셜로 아버님 박인호 시자위 동디 랑만호 함자기 AIDS 농가슈디
1: 디프라 스테이트 AIDS 컨트롤 소사이티 샥 함대 누콩 함께 나이콩 디프라 하방가이 로코 함께 니바게 아와이작
2: 디님 HIV 어로 시작 누크다 HIV AIDS অভনত ইয়ে এইচ আই ভি তাম পুম আব কেশব বেমার নি বুম গব তাম গই ও ভাইকে ও আ বেমার ন ভাইকে চুংকা শুনানি হ্যাঁ গাই উং মানে পুরো চুং বজ থাকাই আব চুং সাইমান নাই চিনি সাগ যে এইচ আই ভি পজিটিভ হ্যাঁ এইচ আই ভি ভাইরাস নি চুং পজিটিভ আব সাইমানাকে চুং বড় থানা না অবরং বেবাক তুইয়াক নেই তিনি তাম নাই
3: টিপ্রা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি নি লুয়াজিমা বাই এস আই ভি এইডস নি যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আজ হামুং রাইডানি বিশিংনে কাইসা কুইজ প্রোগ্রাম তাই অবন্তী কিছা ডিসকাশন নরকবাই কিছা ডিসকাশন খালাইনে উইলাতো সং সাইমানো এস আই ভি এইডস তাম অবন্য রোগ টিভি রোগ মোবাইল রোগ হ্যাঁ পেপার রোগ লামা রোগ বেনার পুসার নুখানা পুলিয়া সাইমানা নাই এইচ আই ভি তাই এইডস তাম পুলিয়ান মৈদনার খাই অ কাইনি কক খাই জুদা জুদা এইচ আই ভি কাইসা জুদা কক খাই এইডস কাইসা জুদা কক খাই সে ভাইরাস অমুক কাইসা ভাইরাস ও ভাইরাস তুমুন যদি চিনি সাগ থেয় হাপাই গানকে সিনি সাকনি ইমিউনিটি পাওয়ার সন্তাবুদন দি সিনি সাক কাহাম তংনান বাগে সিনবো গবাং মা সইনো তং চিনি অ সাগ যেমন চিনি দেস রক্ষা খালাইনাম বাগিনে বদারো গবাং মা বিএসএফ রক তং আর্মি রক তং জম্মু কাশ্মীর আমসাই রক অংকে তো উইনি দেস যাতে আক্রমণ খালাইমে আতে বড় আক্রমণ খালাই গানকে বড় বুক পাউক্লাইও কখন কাবরক শত্রু রক বরক থিমা থং দং সঙ্গে থাঙ্গো আবার হেন ছিল ও সাকু কাহাম খালাই তন্নান বাগিনে কাহাম বাইরে কাহাম ছিনি অর সরি ও সৈন্য হাইকে সূর্যার হাইকে সেলেঙ্কারা খাইকে সামুং খালাই দং তুমুন নিন সাকু ও ভাইরাস হাপাই কাঙ্গাঙ্গাঙ্কে তামুনে হিঙ্গাঙ্কে নিনি সাকনি ইমিউনিটি পাওয়ার নিনি সাকনু রক্ষা খালাইনানে বাগি যে সেঙ্কারা রক সৈন্য রক দংমান আবার যত কমজোরুমি থামাই নাই কমজোরুমি থাকাকে আফ্রিকা গবাং মানে ইনসাগ বেমার পাইছিনাই কিছা ওয়াতি মাজাকে লুমছিনাই কংরাই উনছিনাই কুজুকছিনাই টিবি হাই বেমার রক উনছিনাই গবাং মা বেমার নিনসাগ পাইছিনাই ও যে বেমার ফাইমানি আবুনো নহন এইডস বেমার হাইউঙ্গ পুইলা সাইমান জাকা ও এইডস বেমার বা এইচ আই ভি তাম অব পুইলা আমেরিকা যুক্তরাষ্ট্র সাইমান জাকা বপুরো ১৯৮১ বিশ্ব বু বিশ্ব ১৯৮১ বিশ্ব সিম্পাঞ্জি নে কাইসা মাল মাতা মু আবুনি থেকা ও বেমার ছিনছাগো

0: ब्याक्टेरिया भाइरस भयंगी मानो आवरी बागिनो बेवानी याक निकाती हुई तोंगना बागे किक साइनो कारे के बो भाई थुया से यमा तोंगाई कंदम थु यविता चश्मा लाइदि खरक्षनि साइ कबांग बरक भाई थुया से याके तोंगे एच भाई एच आई वी मानसे के तोंगी मान नाय
1: त्रिपुरा स्टेट एड्स कंट्रोल सोसाइटी शाखा खमते नखु हम करै नाय खु त्रिपुरा हाफांग भाई लुगु हम करैनि बागे आवाय जा
2: সারা পৃথিবী ও গুপুর সাইমাখা 1981 ও বেমার ভাই মানজা খান গাঙ্কে বাকি চিনি না বরক বন কোন চিনি না নেই লামা করে বনে থাই আমজমু ব্লাড টেস্ট মেশিন তৈর সাইমানো আর চিনি না নেই গাঙ্কে বহুতই কবুন বরক খাই নব কিন্তু কাম করেন কিন্তু বিষ্ণু যে থাঙ্করে আবু শুনছে বিনি নাই বাকি ইংকা পুইলা সঙ্গম কাকে বারো দশ পুইলা বারো তো পুইলা এস আই বি পজিটিভ ভূষণ মানজান 1986 তারপর নরম নিয়ে সঙ্গমকে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি নিয়ে টোল ফ্রি নাম্বার বুঝে
3: 1097
2: 1981 HIV ni virus ni kok saimanu bele hamai norok norok tini Tripura state AIDS control society by Luaziza HIV AIDS awareness campaign discussion tai quiz norok participate kalega tai Gojaria high secondary স্কুল নি ম্যাডাম নব বেলে বেলে হামবাই আর সুন্দর শেব্রমানি বাগে
4: আশেক যারা খানাবাকিয়া এইডস কন্ট্রোল নারগৈ কাশা আলাই জাপান্ডা সংসাকা ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি আকাশবাণী আগরতলা অবন লগিন পাখা তিনি হরনি কক বরকান্দা যতনন হরকাহাম

শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপরে ককবরক এবং বাংলা স্থানীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষিত যুবকদের কেবলমাত্র নিজেদের উন্নতির জন্য কাজ করা উচিত নয়, বরং সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের অবস্থার উন্নয়নে এবং জাতি গঠনেও অবদান রাখা উচিত। ভারত 26টিরও বেশি দেশের সঙ্গে অভিবাসন সংক্রান্ত 28টি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন, সরকার দেশের দুর্ঘটনা ও ভূমিধস প্রবণ

0: এলাকাগুলিকে চিহ্নিত করে সেখানকার উন্নয়নের কাজে ৫০,০০০ কোটি টাকা অর্থ বরাদ্দ করেছে। জেনারেল ধীরাজ শেঠ আজ দেশের ৩১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি আগামীকাল তিন দিনের সফরে নতুন দিল্লিতে আসছেন। ভারত রোয়িং বিশ্বকাপে প্রথমবার সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছে। আসছি বিস্তারিত খবরে। বিশাখাপত্তনমে অন্ধ্রপ্রদেশের কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন শিক্ষাকে একটি সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের মাধ্যম হিসেবে ব্যবহার করে। তিনি বলেন, শিক্ষিত যুবকদের কেবল নিজেদের উন্নতির জন্যই কাজ করা উচিত নয়, বরং সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের অবস্থার উন্নয়নে এবং জাতি গঠনেও অবদান রাখা উচিত। রাষ্ট্রপতি শিক্ষার্থীদের সামাজিক পরিবর্তনের অগ্রদূত হয়ে ওঠার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার লক্ষ্য কেবল কর্মসংস্থান নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং তা সমাজ, সংস্কৃতি, ঐতিহ্য ও অর্থনৈতিক অগ্রগতিকে শক্তিশালী করতে সহায়তা করবে। তিনি বলেন, প্রতিটি শিক্ষিত যুবকের উচিত পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে আসতে সাহায্য করা এবং ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ার লক্ষ্যে অবদান রাখা।
1: तेजी से बदलते हुए परिवेश में अपने आप को प्रासंगिक बनाए रखने के लिए युवाओं को कौशल विकास के नई उभरते क्षितिजों पर विशेष ध्यान देने की आवश्यकता है। मैं आशा करती हूं कि विश्वविद्यालय ने आपको इस तरह से सक्षम बनाया होगा और नवाचारी सोच तथा आत्मविश्वास के बल पर आप सफलता की ओर बढ़ सकेंगे।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারত ২৬টিরও বেশি দেশের সঙ্গে অভিবাসন সংক্রান্ত ২৮টি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। তিনি অবৈধ অভিবাসন, শোষণমূলক কার্যকলাপ, মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন দেশের সম্মিলিত দায়িত্বের উপর গুরুত্ব আরোপ করেন। নতুন দিল্লিতে আয়োজিত হিউম্যান রিসোর্স মোবিলিটি ফোরামে বক্তব্য রাখার সময় ডক্টর জয়শঙ্কর অভিবাসন সংক্রান্ত প্রশাসনিক ব্যবস্থায় রূপান্তরের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি ও সরঞ্জামের ব্যবহারের উপর বিশেষ জোর দেন। বিদেশমন্ত্রী বলেন, নিরাপদ ও বৈধ অভিবাসনের জন্য ই মাইগ্রেট প্ল্যাটফর্ম চালুর পর থেকে এ পর্যন্ত ৫০ লক্ষেরও বেশি এ সংক্রান্ত ছাড়পত্র প্রদান করা হয়েছে।
2: One key pillar which has brought about a transformation in the governance of migration has been the use of digital systems and tools. India's commitment to safe and legal mobility is reflected in the e-migrate platform, and since its inception more than 5 million immigration clearances have been issued. This digital ecosystem has become a global example of leveraging technology to protect migrant workers while facilitating mobility.
0: কেন্দ্রীয় সরকার পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে আগামী ১৫ জুলাই পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল পণ্যের উপর বহিঃশুল্ক সম্পূর্ণ মকুব করার কথা ঘোষণা করেছে। আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে সাম্প্রতিক গোলযোগের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সরকার জানিয়েছে। অভ্যন্তরীণ বাজারে সরবরাহ যাতে অব্যাহত থাকে সে ব্যাপারে ভারতীয় পেট্রোলিয়াম কোম্পানিগুলিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে। পাশাপাশি এই সময়কালে এলপিজি গ্যাসের উৎপাদন বাড়ানোর জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জোর দিয়ে বলেছেন, একটি শক্তিশালী অর্থনীতি বলিষ্ঠ প্রতিরক্ষা সক্ষমতার ভিত্তি। গুজরাটের ভদোদরায় আয়োজিত ভাইব্রান্ট গুজরাট রিজিওনাল কনফারেন্সের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি দৃঢ় আস্থা প্রকাশ করে বলেন, রাসায়নিক, ইলেকট্রনিক্স, জাহাজ নির্মাণ এবং পুনর্নবীকরণযোগ্য শক্তিক্ষেত্রে শক্তিশালী অবস্থানের কারণে গুজরাট শীঘ্রই প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে একটি আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত হবে। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে দেশের দ্রুত স্বনির্ভরতার অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি।
3: 2014 में हमारा डोमेस्टिक डिफेंस प्रोडक्शन अप्रॉक्सिमेटली 46,000 करोड़ था, लेकिन आज हमारा डिफेंस प्रोडक्शन बढ़कर 1,78,000 करोड़ रुपए तक पहुंच चुका है। इसके अलावा भारत का डिफेंस एक्सपोर्ट अप्रॉक्सिमेटली 39,000 करोड़ का कर लिया है और आत्मनिर्भरता के इस लक्ष्य को प्राप्त करने में गुजरात अपनी बहुत ही महत्वपूर्ण भूमिका का निर्वाह कर सकता है।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন এফসিআর এর 2.0 পোর্টাল এবং ইলেকট্রনিক ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড বা ইওসিআই উদ্বোধন করেছেন। শ্রী শাহ এ প্রসঙ্গে বলেন, এফসিআর এর আগের পোর্টালের মাধ্যমে অনুদান পেতে যাদের অসুবিধা হতো, নতুন পোর্টালটির মাধ্যমে তারা সহজেই সমস্যার সমাধান করতে পারবেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন, সরকার দেশজুড়ে দুর্ঘটনাপ্রবণ এলাকা বা ব্ল্যাক স্পট এবং ভূমিধসপ্রবণ অংশগুলো চিহ্নিত করে সেগুলির উন্নয়নের কাজে হাত দিয়েছে। এজন্য ৫০,০০০ কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। নতুন দিল্লিতে আজ সড়ক নিরাপত্তা সংক্রান্ত এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শ্রী গডকরি বলেন, রাস্তায় সঠিক নির্দেশ চিহ্ন, লেন চিহ্নিত করা, আন্ডারপাস সহ আন্তর্জাতিক মানের সড়ক

0: কুশল ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রয়াস চালানো হচ্ছে। ত্রিপুরায় তিন দিনের সফরে আজ কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আগরতলা পৌর নিগমের মহিলা কাউন্সিলর এবং স্থানীয় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি ত্রিপুরাকে একটি আদর্শ রাজ্যে রূপান্তর করা এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য বাস্তবায়নে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জেনারেল ধীরাজ শেঠ আজ দেশের 31তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হলেন তিনি। পুনের খড়কওয়াসলায় অবস্থিত ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তন ছাত্র জেনারেল শেঠ 1986 সালের ডিসেম্বরে সশস্ত্র বাহিনীতে প্রবেশ করেন। প্রায় 4 দশকের দীর্ঘ ও গৌরবময় সামরিক কর্মজীবনে তিনি রণকৌশলগত কার্যকলাপ, কৌশল নির্ধারণ সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে তিনি ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রধান স্ট্রাইক ফরমেশন বাহিনী সুদর্শন চক্র কোরের নেতৃত্ব দিয়েছিলেন। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি আগামীকাল সন্ধ্যায় 3 দিনের সফরে নতুন দিল্লিতে পৌঁছবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার বিষয়ের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করা হবে। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী তাকাইচিকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হবে। এরপর তাকাইচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসবেন। গোটা দেশজুড়ে যথাযথ মর্যাদায় আজ হুল দিবস পালিত হচ্ছে। আদিবাসী বিদ্রোহের নেতা ও তাদের স্মরণীয় বীরত্বকে আজ নানা অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। হুল দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিধো কানহু, চাঁদ ভৈরব, ফুলো ঝানো এবং সেই সব সাহসী আদিবাসী যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন যারা বিদেশি শাসনের অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ সচেত ম্যাঙ্গালুরু উপকূলের অদূরে সামুদ্রিক উদ্ধার অভিযান চালিয়ে ভারতীয় মাছ ধরার নৌকা আইএফবি মঞ্জুমাথা থেকে 6 জন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় বাহিনী জানিয়েছে, গতকাল উত্তাল সমুদ্রে নৌকাটির কাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে ভেতরে জল ঢুকতে শুরু করলে রিমোট অপারেটেড লাইফ বয় ব্যবহার করে ওই মৎস্যজীবীদের উদ্ধার করা হয়। তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান ও স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য নিউ ম্যাঙ্গালুরুতে নিয়ে আসা হচ্ছে। ভারত ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATFকে সন্ত্রাসবাদে অর্থ সাহায্য এবং অর্থ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি অপরিহার্য স্তম্ভ হিসেবে অভিহিত করেছে। উল্লেখ্য, সংস্থাটি এর আগে পাকিস্তানকে গ্রে লিস্টে অন্তর্ভুক্তির পর FATFএর সমালোচনায় সরব হয় পাকিস্তান। সেই প্রেক্ষিতেই ভারতের এই বিবৃতি। রাষ্ট্রসংঘে আফগানিস্তানের স্থায়ী মিশন পাকতিকা ও কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলার তীব্র সমালোচনা করেছে। আফগান ভূখণ্ডে সব ধরনের সামরিক হামলা অবিলম্বে বন্ধ করতে বলা হয়েছে পাকিস্তানকে। উল্লেখ্য, গত 28 জুন রাতে আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় 36 জন সাধারণ নাগরিক নিহত হন, 163 জন আহত হন। আফগান মিশন জানিয়েছে, এই হামলা আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতার গুরুতর লঙ্ঘন এবং তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এ ব্যাপারে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে উপযুক্ত ব্যবস্থা নিতে রাষ্ট্রসংঘ ও বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। লেবাননে বর্তমান সংকট পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের জন্য সংযুক্ত আরব আমিরশাহী একটি মানবিক ত্রাণ সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে খাদ্য, বস্ত্র, ওষুধসহ অন্যান্য জরুরি ত্রাণ সামগ্রী। ভারত রোয়িং বিশ্বকাপে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছে। রোয়িংয়ে আন্তর্জাতিক মঞ্চে এটাই দেশের প্রথম সোনা জয়। সুইজারল্যান্ডের লুসার্নে আয়োজিত তৃতীয় রোয়িং বিশ্বকাপে পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালস বিভাগে ভারতের 2 খেলোয়াড় লক্ষ্য এবং উজ্জ্বল কুমার সিং প্রতিযোগিতায় দেশকে প্রথম সোনা এনে দেন। ফিনিশিং লাইনে পৌঁছতে তারা সময় নেন 6 ঘন্টা 26 মিনিট 9 সেকেন্ড। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ রাউন্ড অফ 32-এর ম্যাচে নরওয়ে আইভরি কোস্টের মুখোমুখি হবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। অন্য ম্যাচে ফ্রান্স খেলবে সুইডেনের বিরুদ্ধে। ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 2:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষিত যুবকদের কেবলমাত্র নিজেদের উন্নতির জন্য কাজ করা উচিত নয়, বরং সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের অবস্থার উন্নয়নে এবং জাতি গঠনে অবদান রাখা উচিত। ভারত 26টিরও বেশি দেশের সঙ্গে অভিবাসন সংক্রান্ত 28টি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী আগরতলা।
2: মুই তো নারক দি নিগি লাগাই তং মং চামং তে চাসমাই তং মানে বিসিং তৈ সাগো এইচ আই বি সলবই মানো
1: তুমুং কেব এইচ আই বি বাই মানজাক থতক মাতং যাক্ষে হাস্তে নিজে শাসা খাম নগ থাঙ্গই আইসিটিসি খতলো মালাই দি ডাক্তার বাই কক সালাইয়ে তামুক খালাইনা নাংন কক বিতি না দি

আকাশবাণী আগরতলা, ককটুমা পরিব চিত্ত দেববর্মা, তিনি ককটুমা বোবাগ রকমখা কেন্দ্রনি বুড়িতাই চেরাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী ছাকা 2047 বিশ্ব বিকশিত ভারত সনামনা নাহারৈ ত্রিপুরা হব পাইথং চুকজাক বদলনি বুড়ি রক নাকুমানি পজাতই সামুং টাঙ্গি টঙ্গু। কেন্দ্রনি হুকবার হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান ছাকা হুকবারনি হামক্রাইন কারী হামচাজাক ভারতনি নাহারমুং মুকটাং ইয়া সচিবকরা জেকে সিনহা তিনি ছাকা লোকরকনি ককথুম নাইমথাংরনা বাগৈ হাস্তাই হাপাং কতালকু টাংসেপ সামুঙ্গ ফনাঙ্গি টঙ্গু। হায়ুং কাপনি নকআউটনি কাইথাম থমুঙ্গ অংখরেন কাইথাম হাকতর ফ্রান্স মোরকুটাই নরুয়ে তাবু ককটুমা শুক্রবৈ। কেন্দ্রনি বুড়িতাই চেরাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী ছাকা 2047 বিশ্ব বিকশিত ভারত সনামনা নাহারৈ ত্রিপুরা হব পাইথাং চুকজাক বদলনি বুড়ি রক নাংকুকমানি পজাতই সামুং টাঙ্গি টঙ্গু। তিনি সালতাং ত্রিপুরা হাংকর দুকলি ব্লকনি কনফারেন্স হল বাইথাং চুকজাক বদলকনি আদংনবে ককলাম সালাইমাও ব ককনো ছাকা কেন্দ্রনি মন্ত্রী ছাকা হাকতর গনাঙ্গি খরক চিরজাকনি গবাং বুড়ি রক বাইথাং চুকজাক বদলবাই গডালজাক হাস্তে ত্রিপুরাও কাই বাচি বুড়ি সাই বাইথাং চুকজাক বদল টঙ্গু খরক বারা সাই বুড়িচিবা সাই বুড়ি রক অ বাইথাং চুকজাক বদলবাই গডালজাক টঙ্গু হাকতর গনাঙ্গি বেবাগি খরক থামরুজাক লাখপতি দিদি টঙ্গো আবুনি বিশিং ত্রিপুরাও লাখপতি টঙ্গো খরক সা রাসাই থামচি ছাই। কেন্দ্রনি বুড়িতাই চেরাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী উমর কাসুগিয়া কাইমা মুথাকনাও বাইথাং চুকজাক বদলনি বুড়ি রকনো বসকাঙ্গি ফাইনানি কবকা। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশননি বিশিঙ্গ তুদুলজাক ও বাইথাং চুকজাক বদল রক ত্রিপুরানি রাংথং হদা হামক্রায় নাংমানি বাদজা ইয়াচাগৈ টঙ্গো নুই ছাই বৃচিছিনি বিছিনি বিছিং হামজাজাক ভারত সনাম তিসানা নাহারৈ মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদীনি কবমুংন মুখথং খাইনেও ত্রিপুরা হাপাং সাকথারী সামুং টাঙ্গি টঙ্গহিনী বকুরচাকা। কেন্দ্রনি লাহার কামুংতাই লাহার কতর মন্ত্রী নীতিন গডকরি তিনি সাকা হাপাং হা কতর গনাঙ্গি লাহার পাতিমুংতাই হা কোয়াগৈ দেরামুং আমচাইরং সিনুই নাহার জাকা তাই রাং খক খক বাচি চা রুজাক সুবাই হামক্রে গনাং সামুং তাংনা ইয়াগো নাহার জাকা। দিল্লি কতাল লাহার নাইমুথাং বেচেপনি ককলাম পান্ডা কাইছো ককনার থানি মোচাং গডকরি লাহার নাইমুথাং অই মুঙ্গ লোকরংন কবাংখে মানজাকনা নিব কবকা। কেন্দ্রনি হুকবার মন্ত্রী শিবরাজ সিং চৌহান ছাকা হুকবানি হামক্রাইন কারি হামজাজাক ভারতনি নাহার মুং মুখথাং ইয়া তিনি হরিয়ানানি হিচার খেট বাচাও সামুং বুতাংনি পাইথাংনি পান্ড ব ছাকা হাপাং হুকবার হানি বাগৈ নাকুমানি ফাস্টনি ককথুমরনাও মোবাইল এপস কাইছা সানামকা ব হুকবার খ্লাইনে রংন ফাস্টা ইয়ং বুথারনা বিথি রায়দা তৈ রানানি তাই অর্গানিক রায়দাতে হুকবার খ্লাইনানি খা বচারিকা। পেট্রোল তাই ডিজেল ফালমুংতাই বাকমুঙ্গ টংসুকিয়া জরান বাগৈ ফিনজাক টংমা দাগিমুং রসাই নাহানানি কক চাপ নাহারকা কেন্দ্র হাপাং। পেট্রোলিয়াম তা ন্যাচারেল গ্যাস নাইকুং ছাকা বুসকাং জুলাই তালনি সাল পুইলানি সিমি হাপাংনি থক ফালমুং মতা কিচা খ্লাই ফালমা কেন্দ্রনি ছাকা ফিনজাক টংমা ও দাগিমুং রসাই নাহারজাগানা নাইকুংনি বুকাকি সাজাকা সালতাং এসিয়াও জিংজালনি জরা কিচা খ্লাই সেপ নাহারানোর বাগৈ অ টংসে সেপ খ্লাইজাকমানি। সচিবকরা জেকে সিনহা তিনি ছাকা লোকরকনি ককটুম নাইমথাংরনা বাগৈ হাস্তাই হাপাং কতালকু টাংসেপ সামুঙ্গ ফনাঙ্গি টঙ্গো। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন কেরং 2023 রগৈ কেবনি সাকবাইথানি ককটুম করবই সামুঙ্গ ফনাং টঙ্কে সাইবার ক্রাইমনি বিছিংতৈ ইয়াপ্রি রমজাগনা। তিনি আগরতলানি প্রগা ভবন স্ট্যান্ডেনিং সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক ফর স্টেট ডেটা মুঙ্গি লয় ক্লাইমা কাইছ ব কক ছাকা আরো কবনি বিছিং মানজাকা পুলিশনি দাগিফাং করা অনুরাগ চিফ ফরেস্ট কনজারভেটার আর কে সামল ককথুম তাংসেপ নাইকুনি দাগিফাং জেয়া লগুল জিসান বি আকসং। ত্রিপুরা রংকচার নাই মথাবি নাইকলজাক মাধ্যমিতাই কচৌ মাধ্যমিকনি বছর বাচাও আঞ্জৌ মুং বুসকাং জুলাই তালনি সালদৌনি সিমি চ্যাংজাগনে আবো জুলাই তালনি সালচিবরি জরা আঞ্জৌ মুং টঙ্গনে। তিনি নাই মথানি কাজকু ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরীও ককথুম রেখা বতাইব ছাকা জুলাই তালনি সালনৈয় রুংনক রগ এডমিট কার্ড বাকজাগান। আকাশবাণী আগরতলা কেন্দ্র ককটুমা খনাই টংবায়ু আকাশবাণী ককটুমনা আপডেট মানা বগে লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম এয়ার নিউজ এলার্টস ইউটিউব নাইডি নিউজ অন

0: Era official. Abno Kariba Akazbani Outla can cock them up that manakai Twitter X handle law. Akazbani news, Agutla Facebook, AR news, Agutla Ta YouTube, Akazbani news, Agutla Nanya Nangana. Agutla Government Medical College Tai GPP Hospital Tini Kutal Tangja Jokhaiba Khoka Sinmung Kendra Chengri Chakha Sakhantai Nukung Hamkrai Naikungtai Jokha Nibaran Somitin Bukhakto O Kendra Tangthini Baikya Rangkhok Nuchitam Rasaichuk Phil Thamsicha Chief of Army Staff Ngai Baje Yachakha General Dhiraj Chet Bo General Upendra Trivedi Ni Thaya Phaikya 1986 Bisho December Talo Bo Sebuka Hapmani केन्द्र बुरीत्या चिराई हामक्राई मन्त्री अन्नपूर्ण देवी तिनी आगरतला बिजेपी हास्टे टांगनगो बुरी मोर्चा आदंग्र तई पुरुनाइख्रेनी बुरी कर्पोरेटर कक्लाम सालैक्या बिजेपी बुरी मोर्चा बोखाग्रे केन्द्र मन्त्री बरम याफारजाका केन्द्र हापंग लुक हामक्राई गनां तांग बुतांग्रक लुकुरक्न सेपसाप मान्थोरथानि बुरी मोर्चा अजमा रक्न कामकै सामुं तांगना बागै बक बका ब अंगनारी केन्द्र हामक्राइ तई पोसन तांग बुतांग कामकै चारिथानि बुरी मोर्चा आदं रंग बोसकांगै फाइनानि बागै बक बका कंग्रेस नि एमएलए सुदीप राय बर्मन तिनि आगरतलानि कंग्रेस भवन ककतमा थुनारि थुम काइछव अयोध्या राम मन्दिर रांगपुछा केसेकेरं पार्टी मुंनो खुरचाइ बेले वान जामुनि ककसाका अ केसेकेरं न कामकै आमजोंनायनि नांगौ हिनि बसाका ककतमा थुनारि थुम्ब প্রদেশ কংগ্রেস কাজকু আশিষ কুমার সাহাব কক নারখা জুলাইবাড়ি রামকৃষ্ণ সেবা সদন তিনি থিরমা শিবির কাছা সঞ্জাকা আবন চেঙ্গরিকা রামকৃষ্ণ সেবা সদনী তাংক্রা শিবির খরক নৈচিবা বাইথং মুচুঙ্গুই থৈরিকা থাইমানী কক টুমা ফুটবল হায়ুং কাপনি রাউন্ড অফ 32 নি পাইথগ নেদারল্যান্ড বাই মরকু থাইমানী জরা বিশিঙ্গ গোল কাইসা কাইসা রুই পাইসুক গিয়া টংমা বাই জরা তাই কিছা নাহারি থাই নাংকা আলাইদা সতী থামচিও বংমুং পাইসুক গিয়া টংমা বাই ত্রাই ব্রেক আর মরকু গোল কাইথামনি ফেরবাই নেদারল্যান্ড মেচেন থাই চিডগ সগৈক্যা রাউন্ড অফ 16 এ ও বরক কানাডা বাই থানা তাবুক জরা মরকু ন খবৈ কাইবরী হাকতর পাইথাক থাই চিডগ সগৈক্যা কবনি ফাইচিং জাপান জার্মানি তাই নেদারল্যান্ডনি হায়ুং কাপনি থমুং পাইছুকা ভারত হা কতনি জরা তিনি হরনি দামচি ছতি থামচিও নরওয়ে বাই আইবরি কোচ থংলাইনা আবনি উল হরনি দামনি ছতি থামচিও ফানগনাং ফ্রান্স বাই সুইডেন থংলাইনা খনা ফুং দামদক ছতি থামচিও মেক্সকো বাই ইকুয়েডর থংলাইনা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন নাইকল জাকরণ থার্ড ডিভিশন লীগ ফুটবল বাতাইমুঙ্গ তিনি থমুং কাইনি ইংকা উমাকান্ত মিনি স্টেডিয়াম পুইলার থংমাও ইউথ ক্লাব নই ছাগুলনি ফেরবাই স্বামী বিবেকানন্দ ক্লাব ন মেচেনখা উল থংখলাও নিমনা টমাকারী ফুটবল ক্লাব বা বুকচা গুলনি ফেরবাই উমাকান্ত কোচিং সেন্টার ন মেচেনখা নবরটিবানী ককটুমা বসখান দাম নৈচিব্র সালচি সালগ্রা গুমটি সিপাহী জলা তাই খোয়াই জেল ফেরাং কগৈ কবাংখাই ওয়াটে ওয়াবনী নবরটিবে নাইক হজা ক্লাইরিকা খনা সালনি টুমারি সাকো থামচিব্রী ডিগ্রি সেলসিয়াস তাই খামো নৈচিদক ডিগ্রি সেলসিয়াস গানে গিনিও টঙানা তিনি সালনি টুমারি সাকো থামচিবা দশমিক ব্রী ডিগ্রি সেলসিয়াস তাই খামো নৈচিদক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস পাইথক ককটুমা বুবাগ্র তাই সহ পড়ব কেন্দ্রনি বুড়ি তাই জরাই হামক্রাই মন্ত্রী সাকা 2047 বিশ্ব বিকশিত ভারত সুনামনা নাহারে ত্রিপুরা বাইটং চুকজাক বদলনি বুড়ি রক নাংকুমানে পজাতে সামুং তাঙ্গি তঙ্গ কেন্দ্র হুকবার মন্ত্রী সাকা হুকবানে হামক্রাইন কারী হামজাজাক ভারতনি নাহারমুং মুকটাং ইয়া সচিবকরা তিনি সাকা লোকরকনি ককঠুম নাইমঠাং রা বাকি হাস্তে হাপাং কতাল কুক তাং সেপ সামুঙ্গ ফনাং তঙ্গ হায়ুং কাপনি নক আউট থমুং কাইথাম্ব অংকরণ কাইটাম হাকতর ফ্রান্স মরকু তাই নরওয়ে ককটুমা তাবুং বাকি অরণ্য পাইখা উলি ককটুমা আওয়াই ইঙ্গানা খনা পুং দামসি তামৈ সতী বুড়ি
1: আপনি কি জানেন শিরাপথে নেশাগ্রস্ত ব্যক্তিকে ওএসটি পরিষেবার মাধ্যমে এইচআইভি ঝুঁকিমুক্ত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব
2: বিস্তারিত জানতে 1097 টোল ফ্রি নম্বরে ফোন করুন
3: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি ইতিকণা মুখোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেছেন, 2047 সালে বিকশিত ভারত গঠন করার লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরাতেও স্বসহায়ক দলের মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মুখ্যসচিব জেকে সিনহা আজ বলেছেন, নাগরিকদের তথ্য সুরক্ষা করতে রাজ্য সরকার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, এলনিনোর প্রভাবে দেশে সম্ভাব্য কম বৃষ্টিপাতের প্রভাব মোকাবেলার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। বিশ্বকাপে নকআউটের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে তিন শক্তিশালী দেশ, ফ্রান্স, মেক্সিকো এবং নরওয়ে। এবারে বিস্তারিত সংবাদ। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেছেন, 2047 সালে বিকশিত ভারত গঠন করার লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরাতেও স্বসহায়ক দলের মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আজ পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলি ব্লকের মিলনায়তনে স্বসহায়ক দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সারা দেশে 10 কোটির বেশি মহিলা স্বসহায়ক দলের সঙ্গে যুক্ত। ত্রিপুরায় 54,000 স্বসহায়ক দল রয়েছে। 5,40,000 মহিলা এই স্বসহায়ক দলগুলির সঙ্গে যুক্ত রয়েছেন। সারা দেশে প্রায় 3 কোটি লাখপতি দিদি রয়েছেন। এর মধ্যে ত্রিপুরায় লাখপতি দিদির সংখ্যা প্রায় 1,30,000। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বাল্যবিবাহ রোধ করতে স্বসহায়ক দলের দিদিদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি স্বসহায়ক দলগুলোকে নানা ধরনের সামাজিক কাজ করতেও পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ত্রিপুরায় স্বসহায়ক দলের সদস্যদের নিষ্ঠা, উদ্যোক্তা সুলভ মনোভাব এবং স্বনির্ভরতা সত্যি অনুপ্রেরণাদায়ক। মহিলা চালিত স্বনির্ভর গোষ্ঠীগুলো রাজ্যের গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের আওতায় পরিচালিত এই স্বসহায়ক গোষ্ঠীগুলি ত্রিপুরায় আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংকল্পকে বাস্তবায়নে ত্রিপুরা সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। স্বসহায়ক দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী স্বসহায়ক দলের সদস্যদের উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রী প্রদর্শনী স্টলও ঘুরে দেখেন। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আজ আগরতলার বিজেপির রাজ্য কার্যালয়ে মহিলা মোর্চার সদস্য এবং পুর নিগমের মহিলা কর্পোরেটরদের সঙ্গে মতবিনিময় করেন। বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেন, ত্রিপুরা বর্তমানে এখন সমৃদ্ধ রাজ্য। কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দিতে মহিলা মোর্চার নেত্রীদেরও সক্রিয় ভূমিকা নেবার জন্য তিনি আহ্বান জানান। বাল্যবিবাহ রোধ এবং নেশামুক্ত রাজ্য গঠনেও মহিলা মোর্চার সদস্য এবং মহিলা জনপ্রতিনিধিদের কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য তিনি আহ্বান জানান। তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর উন্নয়নে এবং পোষণ কর্মসূচি সফলভাবে রূপায়ণেও মহিলা মোর্চার সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আজ জানিয়েছেন, সরকার সারা দেশে দুর্ঘটনাপ্রবণ ও ভূমিধ্বস প্রবণ এলাকাগুলি চিহ্নিত করেছে এবং 50,000 কোটি টাকা ব্যয়ে উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে। নয়াদিল্লিতে সড়ক নিরাপত্তা বিষয়ক একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শ্রী গড়করি সড়ক নিরাপত্তা প্রচারে বৃহত্তর জন অংশগ্রহণেরও আহ্বান জানিয়েছেন। তিনি যানবাহন চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলতে, অতিরিক্ত গতি পরিহার করতে, হেলমেট ও সিট বেল্ট পরতে, লেন শৃঙ্খলা বজায় রাখতে এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকতেও অনুরোধ করেন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা আগামী 6 জুলাই থেকে শুরু হবে। পরীক্ষা চলবে 14 জুলাই পর্যন্ত। আজ পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী এ খবর জানিয়েছেন। তিনি জানান, আগামী 2 জুলাই স্কুলগুলির মধ্যে এডমিট কার্ড বিতরণ করা হবে। মুখ্যসচিব জেকে সিনহা আজ বলেছেন, নাগরিকদের তথ্য সুরক্ষা করতে রাজ্য সরকার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন 2023 অনুযায়ী কারো ব্যক্তিগত তথ্য ভুল ব্যবহার করলে সাইবার অপরাধের আওতায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে স্ট্রেন্দেনিং সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্কস ফর স্টেট ডেটা শীর্ষক এক কর্মশালায় তিনি একথা বলেন। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সহায়তায় রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তর আয়োজিত এই কর্মশালায় রাজ্য সরকারের ডিজিটাল পরিকাঠামো ও নাগরিকদের তথ্য সুরক্ষা আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয়। উপস্থিত ছিলেন পুলিশ মহানির্দেশক অনুরাগ, মুখ্য বন সংরক্ষক আর কে শ্যামল, তথ্য প্রযুক্তি দপ্তরের অধিকর্তা জে আর রঘুল, জিশান বি প্রমুখ। 31তম চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জেনারেল ধীরাজ শেঠ। তিনি স্থলাভিষিক্ত হলেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর জায়গায়। জেনারেল শেঠ পুনের খারাকাওয়াসলার ন্যাশনাল ডিফেন্স একাডেমির একজন প্রাক্তনী এবং 1986 সালের ডিসেম্বর মাসে চাকরিতে যোগদান করেন। 4 দশকেরও বেশি সময় ধরে তিনি ভারতীয় সেনার কমব্যাট ফোর্স সহ বিভিন্ন ক্ষেত্রে

অভিজ্ঞতা লাভ করেছেন। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে তিনি ভারতীয় সেনার সুদর্শন চক্র বাহিনীতে কমান্ডারের ভূমিকা পালন করেছেন। তিনি জাতীয় আন্তর্জাতিক সামরিক কর্মকাণ্ড এবং বিভিন্ন আনুষ্ঠানিক দায়িত্ব তদারকি করেছেন। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ আজ আগরতলার কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অযোধ্যায় রাম মন্দিরে আর্থিক দুর্নীতির ঘটনা উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, রাম মন্দির কোটি কোটি মানুষের ধর্মীয় বিশ্বাসের বিষয়, তাই রাম মন্দিরকে কেন্দ্র করে আর্থিক অনিয়মের যে অভিযোগ উঠেছে তার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ

0: AIR.com এবং নিউজ অন AIR অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে AIR নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন AIR অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে AIR নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, এলনিনোর প্রভাবে দেশে সম্ভাব্য কম বৃষ্টিপাতের প্রভাব মোকাবেলার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। আজ হরিয়ানার হিসারে ক্ষেত বাঁচাও অভিযানের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, সরকার একটি মোবাইল অ্যাপ তৈরির কাজ করছে যা মাটিতে কী পরিমাণ সার প্রয়োজন সে সম্পর্কে তথ্য দেবে। তিনি কৃষকদের মাটির স্বাস্থ্য বজায় রাখার লক্ষ্যে জমিতে সঠিকভাবে সার ও কীটনাশক ব্যবহার করার আহ্বান জানান। তিনি কৃষকদের জৈব চাষ পদ্ধতি গ্রহণ করারও পরামর্শ দেন। সরকার পণ্য ও পরিষেবা কর অর্থাৎ GST এপিলেট ট্রাইব্যুনালে আপিল দাখিলের শেষ তারিখ আগামী 31 জুলাই পর্যন্ত বাড়িয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে, GST AT আপিল দাখিলের শেষ তারিখ ছিল আজ। সরকার করদাতাদের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে অনেক আগে থেকেই তাদের আপিল দাখিলের পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে। জোলাইবাড়ি রামকৃষ্ণ সেবা সদনে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধন করেন রামকৃষ্ণ সেবা সদনের প্রতিষ্ঠাতা সম্পাদক শৈলেশ চন্দ্র পাল। শিবিরে 25 জন স্বেচ্ছায় রক্তদান করেন। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও GBP হাসপাতালে আজ নবনির্মিত যক্ষ্মা শনাক্তকরণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং যক্ষ্মা নিবারণ সমিতির উদ্যোগে এই কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 23 লক্ষ টাকা। ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 এর শেষ নেদারল্যান্ডস বনাম মরক্কোর ম্যাচটি নির্ধারিত সময়ে 1-1 গোলে অমীমাংসিত থাকায় এক্সট্রা টাইমে খেলা গড়ায়। অতিরিক্ত 30 মিনিটেও কোনো ফলাফল না হওয়ায় শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস টাই ব্রেকারে মরক্কো 3-0 ব্যবধানে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ 16-এ জায়গা করে নিয়েছে। রাউন্ড অফ 16-এ তারা খেলবে কানাডার সঙ্গে। এ পর্যন্ত মরক্কো সহ 4টি দেশ শেষ 16-এ পৌঁছে গেল। অন্যদিকে জাপান, জার্মানি এবং নেদারল্যান্ডসের বিশ্বকাপ অভিযান শেষ হল। ভারতীয় সময় আজ রাত 10:30 রয়েছে নরওয়ে বনাম আইভরি কোস্টের ম্যাচ। এরপর রাত 2:30 শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হবে সুইডেন। আগামীকাল সকাল 6:30 মেক্সিকো খেলবে ইকুয়েডরের বিরুদ্ধে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ 2টি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় ইয়ুথ ক্লাব 2-1 গোলে স্বামী বিবেকানন্দ ক্লাবকে পরাজিত করে। পরে একই মাঠে সিমনা তমাকারী ফুটবল ক্লাব 5-0 গোলে উমাকান্ত কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। এবারে আবহাওয়া। আগামী 24 ঘন্টায় উত্তর দক্ষিণ গোমতী সিপাহীজলা জেলা ও খোয়াই জেলার বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেছেন, 2047 সালে বিকশিত ভারত গঠন করার লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরাতেও স্বসহায়ক দলের মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মুখ্য সচিব JK সিনহা আজ বলেছেন, নাগরিকদের তথ্য সুরক্ষা করতে রাজ্য সরকার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, এলনিনোর প্রভাবে দেশে সম্ভাব্য কম বৃষ্টিপাতের প্রভাব মোকাবেলার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। বিশ্বকাপে নকআউটের 3টি গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে 3 শক্তিশালী দেশ ফ্রান্স, মেক্সিকো এবং নরওয়ে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: आप सब ये बॉक्स देख रहे हो, इस बॉक्स में आप सबके लिए कुछ एनवेलप्स हैं। आप सब यहाँ आओ और ये एनवेलप्स ले लो।
2: मैम, मेरे वाले में तो HIV से रिलेटेड अलग अलग मैसेजेस हैं
3: और इसमें लिखा है कि असुरक्षित यौन संबंध से HIV हो सकता है।
4: मेरे वाले में नीडल या इंजेक्शन शेयर करने से HIV फैलने की बात लिखी है
5: और इसमें लिखा है कि संक्रमित रक्त और रक्त उत्पादों से HIV हो सकता है।
6: मल्टीपल पार्टनर्स मतलब HIV का ज्यादा रिस्क।
1: हम अपनी जिंदगी में अच्छा बुरा सब जानते हैं, लेकिन फिर भी कुछ बातें इग्नोर कर देते हैं। तो मैंने सोचा जाते जाते याद दिला जाओ, ताकि पूरी जिंदगी इग्नोर नहीं याद

0: আমাদের আজকের বিষয় দশম শ্রেণীর বিজ্ঞান, পড়াবেন শিক্ষক শ্রী রূপক দেবনাথ।
1: হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো আশা রাখি। লাস্ট ক্লাসে আমরা তড়িৎ নিয়ে আলোচনা করেছিলাম, তড়িতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, আমরা তড়িৎচালক বল বিভব প্রভৃতিগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি এখন শুরু করব যে ওহমের সূত্র এবং রোধ। দেখো খুব ইম্পর্টেন্ট এখন যে ইয়েটা, ওহমের সূত্র বলতে কী বোঝায়, পরীক্ষাতে আসবেই।

প্লাস যখন 11-12 সায়েন্স নিয়ে পড়বে তখন কিন্তু খুব দরকারি। এইবার দেখো ওহমের সূত্র, মনে রাখবে সবাই যে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। দেখো বোঝা গেল না, যে কোনো উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ, দুই প্রান্তের বিভব প্রভেদ ওই পরিবাহীর প্রবাহ মাত্রার সমানুপাতিক। অর্থাৎ বিভব প্রভেদ যদি বিভব যদি দুই প্রান্তে এক প্রান্তের বি এ হয়, অপর প্রান্তের যদি বি বি হয়, আর বি এর তড়িৎ বিভব বেশি, বি এ বেশি, বি এ গ্রেটার দেন বি বি হয়, তাহলে ওই বর্তনীর মধ্য দিয়ে যে যদি তড়িৎ প্রবাহিত হয় আই, তাহলে বি এ মাইনাস বি বি প্রপোর্শনাল টু আই, ওইটাই হচ্ছে ওহমের সূত্র। বি এ মাইনাস বি বি প্রপোর্শনাল টু আই, বা আমরা ভি এ মাইনাস ভি বি রে লিখতে পারি, শুধুমাত্র এই ডিফারেন্সটাকে যদি আমরা ভি ধরি তাহলে ভি প্রপোর্শনাল টু আই। এইবার এখানে একটি ধ্রুবক আমাকে ব্যবহার করতে হবে, সেই ধ্রুবকটা হচ্ছে বি ইকুয়াল টু আই আর, বি ইকুয়াল টু আই আর, যেখানে আর একটি ধ্রুবক। এই ধ্রুবককে বলা হয় পরিবাহীর রোধ। মনে রাখবে এই রোধটা আবার খুব ইম্পর্টেন্ট, যে রোধ কী বা ওহমের সূত্র থেকে কীভাবে রোধের সংজ্ঞা দেওয়া যায়। তাহলে দেখো আমরা এখানে ওহমের সূত্রটা হচ্ছে তাহলে বি ইকুয়াল টু আই আর, যেখানে বি বিভব প্রভেদ, আই তড়িৎ প্রবাহ মাত্রা, আর হচ্ছে পরিবাহীর রোধ। এইবার লেখচিত্রের সাহায্যে কীভাবে আমরা ওহমের সূত্র প্রকাশ করব। আমরা যদি গ্রাফ আঁকি, একদিকে আই একদিকে ভি নিয়ে যদি গ্রাফ আঁকি, তাহলে দেখো একটি মূলবিন্দুগামী সরলরেখা হয়, মূলবিন্দুগামী সরলরেখা মানে মূলবিন্দু থেকে সোজা একটা সরলরেখা হবে, যেটাকে আমরা বিআই বা ওহমের সূত্রের লেখচিত্র বলি। এইবার ওহমের সূত্র এখানে কিছু কিছু পদার্থ আছে যেগুলি ওহমের সূত্র মেনে চলে সেইগুলিকে বলবো আমরা ওহমীয় পরিবাহী, আর যেগুলি ওহমের সূত্র মেনে চলে না সেগুলিকে বলবো অহমীয় পরিবাহী। যেমন আমাদের যে ধাতুগুলি যেগুলি আছে লোহা তামা, এগুলি হচ্ছে অহমীয় পরিবাহী, এগুলি ওহমের সূত্র মেনে চলে। আর কিছু কিছু পদার্থ বলেছিলাম যেমন অর্ধপরিবাহী পদার্থ, সিলিকন জার্মিনিয়াম, এগুলি ওহমের সূত্র মেনে চলে না, ওইগুলিকে অহমীয় পরিবাহী বলা হয়। এইবার ওহমের সূত্র থেকে কীভাবে আমরা রোধের সংজ্ঞা দেবো। দেখো ওহমের সূত্র থেকে আমরা ওহমের সূত্র আমরা জানি বি ইকুয়াল টু আই আর, তাহলে আর ইকুয়াল টু কী হবে, আর ইকুয়াল টু বি বাই আই। অর্থাৎ কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার অনুপাতকে বলা হয় ওই পরিবাহীর রোধ, এটা হচ্ছে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা। আর এমনিতে রোধ, দেখো এমনিতে রোধের সংজ্ঞা একটু অন্যরকম, যে কোনো পরিবাহীতে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন ওই পরিবাহী যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহমাত্রা বাধা পায়, ওই পরিবাহীতে যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহমাত্রা বাধা পায় সেই ধর্মকে বলা হয় পরিবাহী রোধ। রোধের একক হচ্ছে সিজিএস এ স্ট্যাট ওহম বা ইএসইউ, আর এসআইতে হচ্ছে ওহম। মনে রাখবে রোধের এসআই একক ওহম, পরীক্ষাতে আসবে এটা একটা প্রশ্ন। এইবার পরিবাহীর রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে, পরিবাহীর রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে, ওই প্রশ্নটা আবার ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। এক নম্বর হচ্ছে পরিবাহীর রোধ দৈর্ঘ্যের উপর নির্ভর করে, যদি প্রস্থচ্ছেদ এবং সময় অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ আর প্রপোর্শনাল টু এল। দুই নম্বর হচ্ছে পরিবাহীর যদি দৈর্ঘ্য এবং উষ্ণতা বা প্রস্থচ্ছেদ দৈর্ঘ্য যদি এবং উষ্ণতা যদি স্থির থাকে তাহলে পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক, দ্যাট ইজ আর প্রপোর্শনাল টু ওয়ান বাই এ, এর সাথে ব্যস্তানুপাতিক, আর প্রপোর্শনাল টু ওয়ান বাই এ, ওইটাকে ব্যস্তানুপাতিক ধরা হয়। তাহলে দেখো দৈর্ঘ্যের সমানুপাতিক, প্রস্থের ব্যস্তানুপাতিক, এছাড়া পরিবাহী রোধ উপাদানের উপর নির্ভর করে, পদার্থের উপাদানের উপর নির্ভর করে। তাহলে এই

দুইটাকে মিলে আমরা আর প্রপোর্শনাল টু লিখতে পারি এল বাই এ, আর প্রপোর্শনাল টু এল বাই এ, যেখানে একটি ধ্রুবক নেব সেই ধ্রুবকটাকে বলা হয় র। দেখে নেবে র কীভাবে লেখা হয়, র অনেকটা পি এর মতো, একটু লেসটা বাম দিকে বাড়বে, ওইটাকে বলা হয় র, আর ও র উকার র, যেটা একটি ধ্রুবক। এই ধ্রুবককে বলা হয় পরিবাহীর রুদাঙ্ক বা রেজিস্টিভিটি, স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি। এছাড়া রোধ উষ্ণতার উপর নির্ভর করে, ওইটাও পরীক্ষাতে আসে, মনে রাখবে রোধ উষ্ণতার উপর কীভাবে নির্ভর করে, অর্থাৎ উষ্ণতা বাড়লে পরিবাহীর রোধ বাড়ে, উষ্ণতা কমলে রোধ কমে। তবে কতগুলি পদার্থ আছে, কার্বন অথবা সিলিকন, জার্মেনিয়াম, অর্ধপরী পদার্থ, ওইগুলি কিন্তু উষ্ণতা বাড়লে রোধ কমে। এছাড়া আবার আলোর উপরেও ডিপেন্ড করে, যেমন সেলেনিয়ামের উপর যদি আলো পড়ে সেলেনিয়ামের রোধ কমে যায়, ঠিক আছে। তাছাড়া দেখো রোধের আবার শ্রেণীবিভাগ আছে, রোধের শ্রেণী সমবায়, রোধের সমান্তরাল সমবায়। কতগুলি রোধকে যদি আমরা শ্রেণীতে যুক্ত করি, শ্রেণীতে বলতে কী হয় জানো নি, রোধগুলি দেখবে তোমরা প্র্যাকটিক্যালি দেখার ব্যবস্থা আছে ক্লাসের মধ্যে, দেখবে একটার যদি এক প্রান্তের সঙ্গে অপরটির, মানে প্রথমটির প্রথম প্রান্ত দ্বিতীয়টির শেষ প্রান্তের সঙ্গে, আবার দ্বিতীয়টির প্রথম প্রান্ত তৃতীয়টির, দ্বিতীয়টির শেষ প্রান্ত তৃতীয়টির প্রথম প্রান্ত, এভাবে যুক্ত করা হয়, তাহলে যে সমবায় পাওয়া যায়, মানে প্রথমটির প্রথম দ্বিতীয় প্রান্তের সঙ্গে দ্বিতীয়টির প্রথম প্রান্ত, প্রথমটির দ্বিতীয় প্রান্তের সঙ্গে দ্বিতীয়টির প্রথম প্রান্ত, দ্বিতীয়টির দ্বিতীয় প্রান্ত থেকে তৃতীয়টির প্রথম প্রান্ত, এইভাবে যোগ করে যে সমবায় পাওয়া যায় তাকে বলা হয় পরিবাহীর শ্রেণী সমবায়। আর সমান্তরাল সমবায় হচ্ছে, মানে অর্থাৎ আমরা লিখতে পারি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আর ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস ডট ডট ডট। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দেখো কতগুলি রোধের এক প্রান্ত এক বিন্দুতে এবং অপর প্রান্তগুলি যদি অপর বিন্দুতে যুক্ত করা হয় তাহলে যে সমবায় পাওয়া যাবে ওইটাকে বলা হবে সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ওয়ান বাই আর ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু, এই ফর্মুলা দিয়ে অঙ্ক করতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার নেক্সটে আমরা চলে যাচ্ছি রুধাঙ্ক কী, স্পেসিফিক রেজিস্ট্যান্স অথবা রেজিস্টিভিটি, ইংলিশ টার্মগুলি মনে রাখবে। তাহলে রুধাঙ্ক হচ্ছে একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর দুই প্রান্তের মধ্যে যে রোধ, বা পরিবাহীর মধ্যে যে রোধ, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর যে রোধ, ওই রোধকে বলা হয় পরিবাহীর রুধাঙ্ক। রুধাঙ্কের একক কী, অহম সিজিএসে হচ্ছে অহম সেন্টিমিটার, সিজিএস দরকার নেই, জাস্ট হচ্ছে অহম সেন্টিমিটার অথবা অহম মিটার। রুধাঙ্কের একক হচ্ছে অহম সেন্টিমিটার বা অহম মিটার। এখন পরীক্ষাতে আসে তামার রুধাঙ্ক 1.76 ইন্টু 10^-6 অহম সেন্টিমিটার বলতে কি বোঝায়, অথবা আসতে পারে 1.76 ইন্টু 10^-8 অহম মিটার বলতে কি বোঝাও। তুমি কীভাবে লিখবে যে তামার রুধাঙ্ক যত দেওয়া থাকবে অত অহম সেন্টিমিটার বা অহম মিটার বলতে বোঝায় যে এক সেন্টিমিটার দৈর্ঘ্য এক বর্গ সেন্টিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো তামার তারের রোধ 1.76 ইন্টু 10^-6 অহম, অথবা যদি মিটারে থাকে তাহলে ওয়ান মিটার দৈর্ঘ্য ওয়ান বর্গমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো তামার তারের রোধ অত অহম, এইভাবে লিখে নেবে। তাহলে রুধাঙ্ক হলো, এবার যে জিনিসটা আমরা সেটা হচ্ছে অ্যামিটার এবং ভোল্টমিটার কি, এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস, অ্যামিটার ভোল্টমিটার। দেখো অ্যামিটার হচ্ছে কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপের যন্ত্র হচ্ছে অ্যামিটার, আর তড়িৎচালক বল পরিমাপ করার বা সরি ভোল্টেজ পরিমাপ করার, বিভব প্রভেদ পরিমাপ করার যন্ত্র হচ্ছে ভোল্টমিটার। তড়িৎ প্রবাহ পরিমাপ করার যন্ত্রকে বলা হচ্ছে অ্যামিটার, আর বিভব প্রভেদ পরিমাপ করার যন্ত্রকে বলা হচ্ছে ভোল্টমিটার। অ্যামিটার বর্তনীতে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, আর ভোল্টমিটার সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। মনে রাখবে অ্যামিটার এবং ভোল্টমিটারের পার্থক্যটা পরীক্ষাতে আসে, অ্যামিটার ভোল্টমিটারের পার্থক্য। এবার যে জিনিসটা আমরা, যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল, খুব ইম্পর্টেন্ট জিনিস, তড়িৎ প্রবাহের

তাপীয় ফল। তড়িৎ প্রবাহের তাপীয় ফল বিজ্ঞানী জুল সর্বপ্রথম লক্ষ্য করেন বলে তার নাম অনুসারে তড়িৎ প্রবাহের তাপীয় ফলের যে সূত্রগুলি, সূত্রগুলিকে জুলের সূত্র হিসাবে প্রকাশ। তাহলে দেখো, জুলের সূত্রগুলিকে একসাথে, কিন্তু আমরা তিনটা সূত্র আছে, তিনটা সূত্রকে আমরা একসাথে জুলের সূত্র বলবো। প্রথম সূত্র হচ্ছে, যদি সময় এবং প্রবাহীর রোধ অপরিবর্তিত থাকে, তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে, পরিবাহীর মধ্যে উৎপন্ন তাপ ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। কোনো পরিবাহীর যদি রোধ এবং প্রবাহের সময় পরিবর্তিত থাকে, তাহলে প্রবাহিত উৎপন্ন তাপ প্রবাহের বর্গের সমানুপাতিক। এক নম্বর সূত্র, ইট ইজ এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার। দুই নম্বর হচ্ছে, যদি প্রবাহের সময় এবং প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকে, তাহলে পরিবাহিত উৎপন্ন তাপ প্রবাহের রোধের সমানুপাতিক, এইচ প্রপোর্শনাল টু আর। তিন নম্বর হচ্ছে, যদি প্রবাহের রোধ এবং প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকে, তাহলে পরিবাহিতে উৎপন্ন তাপ সময়ের সমানুপাতিক, অর্থাৎ এইচ প্রপোর্শনাল টু টি। তিনটাকে যদি আমরা একসাথে লিখি, তাহলে এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি, এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি। প্রপোর্শনাল টুটাতে আমরা একটা ধ্রুবক ব্যবহার করব, সেই ধ্রুবকটাকে আমরা যদি কে বলি, তাহলে এইচ ইকুয়াল টু কে আই স্কোয়ার আর টি। কে ইকুয়াল টু আবার লেখা হয় ওয়ান বাই জে, যেখানে জে হচ্ছে জুল তুল্যাঙ্ক। এক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে এই কে এর মান 0.24 লেখা হয় ধ্রুবকটাকে, আর এসআই পদ্ধতিতে কে ইকুয়াল টু 1, অর্থাৎ এসআই পদ্ধতিতে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, আর সিজিএস পদ্ধতিতে এইচ ইকুয়াল টু 0.24 আই স্কোয়ার আর টি। তাহলে জুলের সূত্রে বোঝা গেল। এবার জুলের সূত্রের ব্যবহারিক প্রয়োগ, জুলের সূত্রের ব্যবহারিক প্রয়োগ আমরা বাস্তব ক্ষেত্রে জুলের সূত্রে আমরা প্রয়োগ করি। প্রথম হচ্ছে, আমরা যে ইলেকট্রিক হিটার ইউজ করি, ইলেকট্রিক হিটারটা হচ্ছে এই জুলের সূত্রের ব্যবহারিক প্রয়োগ। আমরা যে বৈদ্যুতিক ইস্ত্রি ইউজ করি, বাড়িতে যে ইস্তারি যেই দেই ইস্তারি, এই ইস্তারিতে আমরা তড়িৎ প্রবাহের তাপীয় ফল ইউজ করি, বা বৈদ্যুতিক ভাল্ব যেগুলি আছে এগুলিও এই তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ব্যবহারিক প্রয়োগ। এখন এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে আসে, প্রশ্নটা হচ্ছে, বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা, আমরা বৈদ্যুতিক হিটারে যে তার ব্যবহার করি তার নাইক্রোম তার ব্যবহার করা, অর্থাৎ ক্রোমিয়াম, নিকেল এবং আয়রন, এই তিনটার সংকর ধাতু, এই সংকর ধাতুর রোধাঙ্ক গলনাঙ্ক খুব বেশি, ফলে তড়িৎ প্রবাহিত বেশি হলেও ওই তার পুড়বে না, গলবে না, এবং রোধাঙ্ক বেশি হওয়াতে বেশি পরিমাণে তাপ সে সংগ্রহ করতে পারবে, অর্থাৎ সে সহজে নষ্ট হয়ে যাবে না, বেশি পরিমাণ তাপকে স্টোর করতে পারবে। তাই আমরা এই ইলেকট্রিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করি। সেম প্রশ্ন আছে, আমরা যখন ইয়োপ ব্যবহার করব, ইলেকট্রিক বাল্ব ব্যবহার করি, ইলেকট্রিক বাল্বে কিন্তু টাংস্টেনের তার লাগানো থাকে, টাংস্টেন, টাংস্টেনও আছে, টাংস্টেনও আবার তার রোধাঙ্ক গলনাঙ্ক খুব বেশি, এর ফলে সে সহজে গলবে না এবং সে বেশি পরিমাণে তাপ দিতে পারবে। এই জন্য আমরা টাংস্টেনের তার ব্যবহার করি ইলেকট্রিক বাল্বের ক্ষেত্রে। এবার যে জিনিসটা দেখো নেক্সট, আমরা যেটা সেটা হচ্ছে, এই বৈদ্যুতিক যে যন্ত্রপাতিগুলি আমরা বাড়িঘরে ব্যবহার করি, এগুলিতে কিন্তু একটা ফিউজ ব্যবহার করা হয়, ফিউজ, যেটাকে বলা হয় বৈদ্যুতিক ফিউজ। বৈদ্যুতিক ফিউজ কেন ব্যবহার করা, কোনো কারণে বাড়িঘরে বেশি পরিমাণে তড়িৎ প্রবাহিত হয়, তখন কিন্তু তড়িতের যন্ত্র, আমাদের বাড়িঘরের যে যন্ত্রপাতিগুলি আছে, টিভি বলো, ফ্রিজ বলো, এই সবগুলি নষ্ট হয়ে যেতে পারে। তাই কোনো কারণে যদি বেশি পরিমাণে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে ওই যে ফিউজের তারটি আছে ওটা অটোমেটিক জ্বলে যাবে, নষ্ট হয়ে যাবে, এর ফলে বাড়িতে বাড়ির যে যন্ত্রপাতিগুলি আছে ওইগুলি নষ্টের হাত থেকে রক্ষা পাবে, অর্থাৎ বাড়িতে আগুন ধরার সম্ভাবনা থাকে, আগুন ধরবে না। কী কারণে, তার গলনাঙ্ক খুব কম থাকে, অর্থাৎ কম হওয়ার অর্থ হচ্ছে সে একটু বেশি পরিমাণে কারেন্ট প্রবাহিত হলেই সে গলে যাবে। তাই বাড়িতে দেখবে একটা চীনামাটির
একটা চীনামাটির কাটআউট বলে, কাটআউটের মধ্যে

0: একটা কম গলনাঙ্ক বিশিষ্ট তার লাগানো হয়, যেটা সীসা এবং টিন দিয়ে তৈরি করা হয়, সীসা এবং টিনের সংকর ধাতু। ওইটাকে এর ফলে দেখবে আগুন লাগার সম্ভাবনা থাকে না। নেক্সট আসছি আমরা যে জিনিসটা, ওইটা হচ্ছে বৈদ্যুতিক শক্তি এবং ক্ষমতা। খুব ইম্পর্টেন্ট জিনিস বৈদ্যুতিক শক্তি এবং বৈদ্যুতিক ক্ষমতা। এমনিতে তোমরা যে শক্তি পড়েছ কোনো বস্তুর মধ্যে, আমরা কোনো বস্তুর কাজ করার যে সামর্থ্য সেই সামর্থ্যকে বলা হয়, এমনিতে যে শক্তি পড়েছ তোমরা কোনো বস্তুর বা ব্যক্তির কাজ করার সামর্থ্যকে তার শক্তি বলা হয়। কিন্তু তড়িতের ক্ষেত্রে কোনো তড়িৎ যন্ত্রের যে কার্য করার সামর্থ্য সেটাকে বলা হয় ওই তড়িৎ যন্ত্রের শক্তি। শক্তির একক, তড়িৎ শক্তির একক, আগের ক্ষেত্রে যে শক্তির একক পেয়েছ জুল, এক্ষেত্রেও তড়িৎ শক্তির একক হচ্ছে জুল। আর তড়িৎ ক্ষমতা যেটা, দেখো তড়িৎ ক্ষমতাটা হচ্ছে আমরা যে কার্য করার হারকে ক্ষমতা বলা হয়। এই ক্ষেত্রে কোনো একটা তড়িৎ যন্ত্রের যে কার্য করার হার, এই হারকে বলা হয় তড়িৎ ক্ষমতা। এর একক হচ্ছে জুল পার সেকেন্ড, বা আমরা ওয়াট বলি, ওয়াট। মনে রাখবে পরীক্ষাতে আসে তড়িৎ ক্ষমতার এসআই এককটি কি, তড়িৎ ক্ষমতার এসআই এককটি হচ্ছে ওয়াট, জুল পার সেকেন্ড বা ওয়াট। এবার ওয়াট কি, ওয়াট হচ্ছে কোনো পরিবাহীর মধ্যে যদি কোনো পরিবাহীর দুই প্রান্তের বিয়োগ প্রবেশ যদি ওয়ান ভোল্ট হয় এবং তার মধ্য দিয়ে যদি ওয়ান অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তবে তার ক্ষমতাকে বলা হয় ওয়ান। এবার ওয়াট ঘন্টা কি, মনে রাখবে একটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা শক্তির ব্যবহারিক, শক্তির ব্যবহারিক প্রয়োগ। ওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা, এগুলি হচ্ছে শক্তির ব্যবহারিক প্রয়োগ বা বাণিজ্যিক প্রয়োগ। ওয়াট ঘন্টা হচ্ছে যদি এক ওয়াটের কোনো বৈদ্যুতিক বাতি এক ঘন্টা চলে তাহলে যে শক্তি ব্যয়িত হয় তাই হচ্ছে ওয়াট ঘন্টা। আর কিলোওয়াট ঘন্টা, যেটাকে বলা হয় বিওটি ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট। পরীক্ষাতে আসে বিওটির ফুল ফর্ম কি, বোর্ড অফ ট্রেড ইউনিট, যেটা কিন্তু বাণিজ্যিক একক হিসাবে ধরা হয়। আমাদের বাড়িঘরে যে আমরা কারেন্টের বিল দেই, বিলে যে ইউনিট লেখা থাকে ওই ইউনিটটাকেই বলা হয় বোর্ড অফ ট্রেড ইউনিট।
1: এতক্ষণ শুনছিলেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা আকাশবাণী কৈলাস শহর, আমাদের এবারের পরিবেশনা ভয়েস মেইল অনুষ্ঠান গীত বাহার।

0: হ্যালো,
1: হ্যাঁ
0: হ্যালো।
1: গীত ভার থেকে বলছি।
0: তো আমি এই মুহূর্তে বলছিলাম কৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য। অবশ্যই অনুষ্ঠানটা হলো গীত বাহার, সেখানেও ফোনটা লেগে গেছে, খুব ভাল লাগছে।
1: আচ্ছা,
0: তো আজকে একটা গান শুনতে চাই, হিন্দি ছবি, ছবিটার নাম হলো শিকার কিয়া মেনে।
1: কোন গানটা?
0: অবশ্যই ছবিটা, আর এবার এবারে ছবির বোলটা হলো এরকম, চাঁদ কে পাস জো সিতারা হে, চাঁদ কে পাস জো সিতারা হে, ও সিতারা হাসিন লগতি হে, জব সে তুম হো মেরি নিগাহো মে, আর নজারা হাসিন লাগতা হে। এরকম গানটা ঠিকঠাক হয়নি, এরকম গানটা, চাঁদ কে পাস জো সিতারা হে, ও সিতারা হাসিন লাগতি।
1: ঠিক আছে,
0: কিশোর কুমার গিয়েছেন। আর যাদের নিয়ে গানটা শুনতে চাইছি, হ্যালো,
1: বলুন।
0: প্রথমে আছেন আমার খুব ভালো বন্ধু, আমার ছোট ভাই অবিনাশ তেলি ধর্মনগর থেকে, তারপর প্রেমজিৎ বাবু আছেন, মিঠুন চক্রবর্তী, তারপর সজল মালাকার মহাশয়, কার্তিক মালাকার, তারপর আছে

0: আছে ছোট ভাই দেবজিৎ দাস, তারপর আছে ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য, আর আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য। যাই হোক, সবাইকে নিয়ে গান শুনবো, আর যারা তো রেডিওর পাশে আছেন সবার জন্য রইল। তো ভালো থাকুন নুরদা,
1: ভালো থাকবেন, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।

0: গীত পাড় থেকে বলছি।
1: হ্যাঁ নমস্কার নবীন, আমি কথা বলছি কাছাড় জেলা থেকে, জওহরলাল বর্মন। এই বর্ষা ঋতুর এই সময়ে সর্বত্র টাপড় টুপুর বৃষ্টি হচ্ছে, তাই এই বৃষ্টিকে দিয়ে আজ একটি সুন্দর গান শুনতে চাচ্ছি গীত বাহারে। সে 1977 মুক্তিপ্রাপ্ত পহেলি ছবিতে অভিনেতা সত্যজিৎ ও অভিনেত্রী নমিতা চন্দ্রের অভিনীত গানটি সুরেশ ওয়াদেকর ও হেমলতার দ্বৈত কণ্ঠে শুনিয়ে দিন। আর সেই গানটি হচ্ছে সোনা করে ঝিলমিল ঝিলমিল, সেই গানটি রূপা যেসে হাসে খিলখিল, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর। হিন্দি চলচ্চিত্র জগতে পহেলি ছবিতে সুরেশ ওয়াদেকর প্রথম গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন মহান সুরকার ও গীতিকার রবীন্দ্র জৈনজির সুপ্রচেষ্টায়। রবীন্দ্র জৈনজির লিখা ও সুরে সাজানো এই গানটি শুনলে মন যেন ফিরে যেতে চায় ফেলে আসা সেই দিনগুলি, তাই ভাবছি আর সেই গানটি শুনবো সবাইকে নিয়ে।
0: আপনারা ভালো থাকুন,
1: ভালো রাখুন।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ গীত ভারতীকে বলছি, কে বলছেন?
1: হ্যাঁ, আমি বিলোনিয়া উত্তর সানা সীমা থেকে বিশ্বজিৎ পান।
0: বিশ্বজিৎ পাল, হ্যাঁ কেমন আছেন বলুন।
1: স্যার, অনেক ভালো আছি, অনেক ভালো লাগবে, আজকে অনেকদিন পর আমি পেলাম।
0: আচ্ছা আচ্ছা,
1: তো আমাকে গান শুনিয়ে দেবেন, মন্দিরা ছায়া ছবি থেকে,
0: কোন গানটা?
1: সব লাল পাথরেতে চুনি হতে পারে না।
0: সুন্দর গান তো। এমনিতে আপনি কি করেন?
1: আমি এমনিতে কিছু করি না, আমি দৃষ্টি প্রতিবন্ধী। আমি
0: আচ্ছা
1: টুকটাক
0: আচ্ছা
1: মানে বাড়ি ঘরের তার সাথে একটু সহযোগিতা কাজ টাজ করি আর কি।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার পছন্দের গান পাঠিয়ে দেবো।
1: তো আমি দুই একজন শ্রোতার নাম বলতে পারি?
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: তো আমার থেকে এই মুহূর্তে শুনবেন অনুপ কুমার ভট্টাচার্য, প্রেমজি চক্রবর্তী আর বুলটি দিদি মহাশয়, সবাইকে নিয়ে এই গানটি শুনতে চাই। নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, আপনিও ভালো।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ গীত ভাট
1: নমস্কার
0: কে বলছি।
1: দাদা ভাই, কেমন আছেন?
0: হ্যাঁ নমস্কার, আপনি ভালো আছি, আপনি কেমন আছেন?
1: হ্যাঁ, আমি বলছিলাম ডিস্ট্রিক্ট আমাদের সোনারি আসাম থেকে, ভাইকন মুন্ডা, ডিস্ট্রিক্ট চড়াইদেও সোনারি আসাম থেকে ভাইকন মুন্ডা।
0: আচ্ছা আচ্ছা,
1: আজকে অনেক কিছু শুনতে চাই, হিন্দি থাকবে। হ্যালো,
0: কোন গানটা বলুন?
1: ফুলোরাঙ্গার ছায়া ছবি থেকে আস্তিক পুকারো আওয়ারা পুকারো, ঠিক
0: আচ্ছা
1: আছে
0: আচ্ছা,
1: হবে?
0: চেষ্টা করব।
1: বন্ধুদের নাম
0: হুম
1: বলি,
0: হুম হুম বলুন।
1: অমল বসুমতারি, বিমল বসুমতারি, রমেশ পাত্র, রুমি পাত্র, লাকি, সোনারাম লালুং, বিনোদ গগৈ, চন্দ্রকান্ত সাইড, আর অনেক বন্ধুরা আপনি যারা এই অনুষ্ঠানটি নিয়মিত শ্রোতা, তাদের জন্য
0: আচ্ছা আচ্ছা,

0: হ্যালো বলুন।
1: শ্রীনগর থেকে বলছি, হিতবাবর রাজ্য।
0: হুম,
1: কেমন আছেন?
0: হ্যাঁ ভালো আছি মোটামুটি।
1: আমিও ভালো আছি। আর একটা গানটি শুনবো, ওই গানটি আছে কিনা জানি না, যে গানটি শুনবো, রিম ঝিম ঝিম ঝিম ঝিম ঘনে দেয়া বরসে, কাজুরি নাচি আচলে ফুলনারি হরসে, হবে তো?
0: হ্যাঁ চেষ্টা করবো, যেহেতু পছন্দ করেছেন চেষ্টা তো করতেই হবে।
1: আচ্ছা, দাদা নিয়ে শুনবো।
0: হুম হুম,
1: প্রথমে অবিনাশ তেলি, কেমলি চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, অনুপমা ভট্টাচার্য, অম্বালিকা ভট্টাচার্য, অম্বালিকা ভট্টাচার্য, দেবজিৎ দাস, এবং মালাকার।

0: ঘন দেয়া ঘন দেয়া ঘন দেয়া বরসে।
1: নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, গীত ভারতীকে বলছি। আচ্ছা বল
1: দাদা, আজকে আমাকে একটা হিন্দি গান শোনাবেন গীত বাহারে। ছবির নাম কালা পাথর।
2: কালা পাথর,
1: ছবিটা 1979 এ রিলিজ হয়েছিল, আর গানটা হচ্ছে এক রাস্তা হে জিন্দেগি, আর গানটি গেয়েছেন মহান শিল্পী আর সঙ্গীত জগতের সব থেকে বড় জুটি আর কি, লতাজি কিশোর দা। আর গানটির রূপ দিয়েছেন শাহের লুধিয়ানবি, আর সুর দিয়ে সাজিয়েছেন রাজেশ রোশনজি। আর এই গানটা দাদা আপনাকে নিয়ে শুনবো, জওহরলাল বর্মন মহাশয়, প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়, নর্থ ইস্ট থেকে শুনবেন অমল ভাই, ওয়েস্ট বেঙ্গল থেকে শুনবেন বাদল ভাই, লালন ভাই, আর ত্রিপুরা থেকে শুনবেন অবিনাশ তেলি, বরুণ ভাই, আর নেটওয়ার্কের সব বন্ধুরা।

0: নমস্কার দাদা,
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
0: আমি সঙ্গীতা দেব, না চন্দ্রপুর থেকে বলছি।
1: আচ্ছা আচ্ছা,
0: ভেবেছিলাম পাবো না আজকে আর।

পেয়ে গেছি, ভালো লাগছে। তো দাদাভাই, আজকে আমি একটা হিন্দি গানে শুনবো, ছবির নাম রাম বলরাম, আর গানের কলি হচ্ছে আচ্ছা কহো চাহে বুড়া কহো। আশাজি কিশোরদা গিয়েছেন গানটি, আর গানখানি আপনাকে নিয়ে শুনবো। আপনাকে তো বলি শোনার জন্য শুনবেন, শুনেন কিনা জানি না, শুনবেন, গানটা খুব ভালো লাগে। আর বাদল ভাই আর লালন ভাই শুনবেন পশ্চিমবঙ্গ থেকে, আর আসাম থেকে জহ দাদা প্রেমজি দাদা, আর কৈলাসহর থেকে শুনবেন বরুণ দাদা, বুলটি বোন কুমারঘাট থেকে, আর অভিনাথ ভাই ধর্মনগর থেকে।

এতক্ষণ গজল শুনছিলেন শিল্পী ছিলেন হরিহরণ। আকাশ পানি কৈলা শহর আমাদের এবারের পরিবেশনা শাস্ত্রীয় সঙ্গীত। শিল্পী পণ্ডিত রামকুমার মল্লিক এবং শ্রী সুমিত কুমার মল্লিক।

ஏதா

শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রামকুমার মল্লিক এবং আকাশবাণী কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশজুড়ে আগামীকাল ভিভিজি রামজি আইন কার্যকর হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষিত যুবকদের সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের উন্নয়ন এবং জাতি গঠনেও এগিয়ে আসা প্রয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিভিন্ন মন্ত্রকের সচিবদের সঙ্গে বৈঠকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার উপর গুরুত্ব দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনের আওতায় এফসিআরএ 2.0 পোর্টালের উদ্বোধন করেছেন। দিল্লি সহ 5 রাজ্যে আজ এসআইআর এর কাজ শুরু হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ রাতে নরওয়ে আইভরি কোস্টের এবং ফ্রান্স সুইডেনের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। গোটা দেশে আগামীকাল থেকে ভিভিজি রামজি আইন 2025 কার্যকর হতে চলেছে। আইনটি চালু হওয়ার প্রাককালে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, কোন যোগ্য গ্রামীণ শ্রমিক যেন একদিনের জন্য কাজ ছাড়া না থাকেন তা নিশ্চিত করা হবে। শ্রী চৌহান জানান, নতুন ব্যবস্থায় সুষ্ঠু উত্তরণ নিশ্চিত করতে সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে সমস্ত প্রশাসনিক, আর্থিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করেছে। মন্ত্রী বলেছেন, প্রকল্প রূপায়নে পর্যাপ্ত আর্থিক সংস্থান নিশ্চিত করা হয়েছে, পরিকাঠামো পুরোপুরি প্রস্তুত। শ্রী চৌহান বলেন, মজুরিভিত্তিক কর্মসংস্থানের ক্ষেত্রে 125 দিনের বর্ধিত গ্যারান্টি গ্রামীণ জীবিকাকে শক্তিশালিত করবে, দীর্ঘস্থায়ী সামাজিক সম্পদ গড়ে তুলবে এবং বিকশিত ভারতের লক্ষ্য পূরণের গতি আনবে। গ্রাম উন্নয়ন মন্ত্রকের বক্তব্য, আইনটি গ্রামীণ কর্মসংস্থান, জীবিকা নিরাপত্তা এবং স্থায়ী গ্রাম উন্নয়নের জন্য একটি শক্তিশালী কাঠামো গড়ে তুলবে। বিশাখাপত্তনমে অন্ধ্রপ্রদেশের কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষার্থী

শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেন তারা শিক্ষাকে একটি সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের মাধ্যম হিসেবে ব্যবহার করে। রাষ্ট্রপতি শিক্ষার্থীদের সামাজিক পরিবর্তনের অগ্রদূত হয়ে ওঠার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার লক্ষ্য কেবল কর্মসংস্থান নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং তা সমাজ, সংস্কৃতি, ঐতিহ্য ও অর্থনৈতিক অগ্রগতিকে শক্তিশালী করতেও সহায়তা করবে। তিনি বলেন, প্রতিটি শিক্ষিত যুবকের উচিত পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে আসতে সাহায্য করা এবং 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ার লক্ষ্যে অবদান রাখা। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চাহিদা মেটাতে নতুন দক্ষতা অর্জন

0: ये जनजातियों भाषा बोलियां के संरक्षण पर मिशन मोड में काम करेंगे। मुझे बताया गया है कि संस्था के ट्राइबल स्टडीज विभाग द्वारा कुई और सावरा समेत अनेक जनजातियों बोलियों के डॉक्यूमेंटेशन को लेकर के इसी प्रकार से जमीनी कार्य किया जा रहा है।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির সেবা তীর্থে একাধিক মন্ত্রকের সচিবদের সঙ্গে বৈঠক করেছেন। দুটি বিশেষ বিষয়কে কেন্দ্র করে আলোচনা হয়েছে বলে জানা গেছে। প্রথমটি হয়েছে সহজে ব্যবসার উপযোগী বিনিয়ন্ত্রণ এবং অন্যান্য সংস্কার নিয়ে, সেই সঙ্গে জীবনযাত্রা আরও সহজতর করার লক্ষ্যে সরকারের নেওয়া পদক্ষেপগুলি নিয়েও আলোচনা হয়। দ্বিতীয় যে বিষয়টি এদিনের কথাবার্তায় উঠে এসেছে তা হল আত্মনির্ভরতা। শ্রী মোদী এদিন সরকারকে বিভিন্ন দপ্তরের মধ্যে বিভাজন না করে সামগ্রিক দৃষ্টিতে দেখার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে ইরানের রাষ্ট্রপতি ডক্টর মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথাবার্তা বলেছেন। রাষ্ট্রপতি পেজেশকিয়ান তাকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি অবহিত করেন। শ্রী মোদী জানিয়েছেন, যেভাবে সমঝোতার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে তাকে ভারত স্বাগত জানায়। ভারত মনে করে আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। প্রধানমন্ত্রী মোদী এদিন আবার স্থায়ী শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর জোর দিয়েছেন। এর পাশাপাশি তিনি অবাধ বাণিজ্য ও জাহাজ চলাচলের উপরও গুরুত্ব দেন। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামীকাল সন্ধ্যায় তিন দিনের সফরে নতুন দিল্লিতে পৌঁছবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার বিষয়ের পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করা হবে। আজ নতুন দিল্লিতে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন FCRA 2.0 পোর্টাল এবং ইলেকট্রনিক ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড বা ইওসির উদ্বোধন করেছেন। শ্রী শাহ এ প্রসঙ্গে বলেন, FCR এর আগের পোর্টালের মাধ্যমে অনুদান পেতে যাদের অসুবিধা হতো, নতুন পোর্টালটির মাধ্যমে তারা সহজেই সমস্যার সমাধান করতে পারবেন। তিনি বলেন, সরকারের উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট, প্রযুক্তির মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে বর্তমান সরকার পরিষেবা দিতে ইচ্ছুক। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারত 26টিরও বেশি দেশের সঙ্গে অভিবাসন সংক্রান্ত 28টি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। তিনি অবৈধ অভিবাসন, শোষণমূলক কার্যকলাপ, মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন দেশের সম্মিলিত দায়িত্বের উপর গুরুত্বারোপ করেন। নতুন দিল্লিতে আয়োজিত হিউম্যান রিসোর্স মোবিলিটি ফোরামে বক্তব্য রাখার সময় ডক্টর জয়শঙ্কর অভিবাসন সংক্রান্ত প্রশাসনিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি ও সরঞ্জামের ব্যবহারের উপর বিশেষ জোর দেন। কেন্দ্রীয় সরকার পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে আগামী 15 জুলাই পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল পণ্যের ওপর বহিঃশুল্ক সম্পূর্ণ মকুব করার কথা ঘোষণা করেছে। আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে সাম্প্রতিক গোলযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সরকার জানিয়েছে। জেনারেল ধীরজ শেঠ আজ দেশের 31তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হলেন তিনি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দেশের বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন SIR এর কাজ শুরু হয়েছে। মেঘালয়ে আজ থেকে SIR এর আওতায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়েছে। 5ই অগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। মহারাষ্ট্রে এই প্রক্রিয়া চলবে 29শে জুলাই পর্যন্ত। কর্ণাটকে আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই ও গণনার কাজ শুরু হয়েছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী DK শিবকুমার আজ বেঙ্গালুরুতে এই সংক্রান্ত ফর্ম পূরণ করেছেন। ঝাড়খণ্ডেও শুরু হয়েছে তথ্য যাচাই প্রক্রিয়া। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 5ই আগস্ট। দিল্লির জাতীয় রাজধানী অঞ্চল জুড়ে আজ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের ফর্ম বিতরণের কাজ শুরু হয়েছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক অশোক কুমার জানিয়েছেন, ভোটার তালিকা সংক্রান্ত কোনো দাবি বা আপত্তি 5ই আগস্ট থেকে 4ঠা সেপ্টেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে। চূড়ান্ত ভোটার তালিকা 7ই অক্টোবর প্রকাশ করা হবে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাটিল বলেছেন, জলজীবন মিশন কোটি কোটি পরিবারে পাইপবাহিত জল সংযোগ পৌঁছে দেওয়ার ফলে পরিবারগুলির জীবনযাত্রায় পরিবর্তন এনেছে। নতুন দিল্লিতে ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ইনোভেশন চ্যালেঞ্জের গ্র্যান্ড ফিনালেতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জলজীবন মিশনের পরবর্তী পর্যায়ে নলবাহিত জলের পাশাপাশি নিরাপদ পানীয় জল নিশ্চিত করার দিকেই নজর দিতে হবে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে সাক্ষাৎ করেন। রাজ্যের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন, পরিকাঠামো নির্মাণ এবং যুব সমাজের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা নিয়ে তাদের মধ্যে বিস্তারিত ইতিবাচক আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থা ব্যবস্থাকে আরও গতিশীল।

জনমুখী করে তুলতে এবার WBCS সার্ভিসের সমস্ত আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধনধান্য অডিটোরিয়ামে আগামীকাল বিকেলে এই বৈঠক হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মরত WBCS আধিকারিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার আরও বেশ কয়েকটি প্রকল্প আনতে চলেছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ বার্ষিকীতে আগামীকাল জাতীয় চিকিৎসক দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধাননগরের সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে এই প্রকল্পগুলি সূচনা করবেন বলে প্রশাসনিক সূত্রে খবর। পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালের ন্যাপথা পাইপলাইনের বিধ্বংসী অগ্নিকাণ্ডে দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। রেললাইন সংলগ্ন ঝুপড়ির বাসিন্দা বছর 38 মানু বিবি কলকাতায় চিকিৎসাধীন ছিলেন। এই ঘটনায় 16 জন আহত হন। এদিকে এই ঘটনার জেরে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে আগামীকাল ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। হাওড়া হলদিয়া লোকাল আসানসোল হলদিয়া এক্সপ্রেস দুর্গাচক স্টেশনে যাত্রা শেষ করবে। হলদিয়া হাওড়া লোকাল হলদিয়া পাঁশকুড়া লোকাল দুর্গাচক স্টেশন থেকে এবং হলদিয়া আসানসোল এক্সপ্রেস তমলুক স্টেশন থেকে যাত্রা শুরু করবে বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রের খবর। জয়পুরে আগামীকাল থেকে 29তম জাতীয় ই গভর্নেন্স সম্মেলন অনুষ্ঠিত হবে। দুদিনের এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে। আগামী 2-3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দিল্লি হরিয়ানা চণ্ডীগড় পাঞ্জাবের উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। IMD জানিয়েছে উত্তর আরব সাগরের কিছু অংশ, গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ডের অবশিষ্ট অংশ, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, দমন, দিউ ও রাজস্থানের কিছু অংশেও একই ধরনের আবহাওয়া থাকবে। এবারে বিশ্বকাপ ফুটবলের খবর। আজ রাউন্ড অফ 32 ম্যাচে নরওয়ে আইভরি কোস্টের মুখোমুখি হবে। আজ আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। অন্য ম্যাচে ফ্রান্স সুইডেনের বিরুদ্ধে খেলবে। ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 2:30। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। দেশ জুড়ে আগামীকাল VVG রামজি আইন কার্যকর হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন শিক্ষিত যুবকদের সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের উন্নয়ন এবং জাতি গঠনে এগিয়ে আসা প্রয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিভিন্ন মন্ত্রকের সচিবদের সঙ্গে বৈঠকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার উপর গুরুত্ব দিয়েছেন। খবর আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: এতক্ষণ
1: কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হলো আকাশ পানি কয়লা শহর, আমাদের এবারের পরিবেশনা লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠান।
0: লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে হাওয়ান গিটার বাজাবেন ভ্যালেন্টিন শিপলে।

0: agreements with over 26 countries for safe and legal mobility. Speaking at the Human Resource Mobility Forum in New Delhi today, External Affairs Minister Dr. Ajay Shankar said several pacts with others are currently under negotiation. Dr. Ajay Shankar said that India's commitment to safe and legal mobility is reflected in the e-migrate platform.
1: One key pillar which has brought about a transformation in the governance of migration has been the use of digital systems and tools. India's commitment to safe and legal mobility is reflected in the e-migrate platform. And since its inception, more than 5 million immigration clearances have been issued. This digital ecosystem has become a global example of leveraging technology to protect migrant workers while facilitating mobility.
0: In the FIFA World Cup, tonight, Ivory Coast will take on Norway in Texas, USA. The match is scheduled to begin at 10:30 p.m. Indian Standard Time. In another encounter, France will take on Sweden late tonight. The match is scheduled to kick off at 2:30 a.m. IST. The Board of Control of Cricket in India has announced a 15-member women's squad for Asian Games 2026, which will be held in Aichi, Nagoya, Japan later this year. Harmanpreet Kaur will continue leading the T20I team, while star batter Smriti Mandhana will be the deputy, as India will look to defend their title in the quadrennial continent event. The Asian Games will be held from September 19 to 4th of October this year. And here are the highlights of the bulletin. Prime Minister Modi holds telephonic conversation with Iranian President Masoud Pezeshkian, reiterates need for continued effort to ensure last peace in the region. And in the FIFA World Cup, France will take on Sweden in New York and Ivory Coast to clash with Norway. And that concludes tonight's World News Bulletin. Good night.
2: এতক্ষণ দিল্লি কেন্দ্রের বিশেষ সংবাদ দিল্লি করে শোনানো হলো। আকাশবাণী কৈলাসহর জানিয়ে দিচ্ছে আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 1 জুলাই বুধবার অধিবেশন শুরু হবে ভোর 5:55। 6টায় অমৃতবাণী, 6:10 শুনবেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। সুপ্রভাত সকাল 7:10 শুনবেন ভক্তিমূলক অনুষ্ঠান ভক্তিসুধা। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ 7:25, 7:35 আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ 7:40 রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:45, সকাল 8টায় দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত, প্রভাতী সংবাদ দিল্লি কেন্দ্রের 8:15 এবং উত্তর পূর্বাঞ্চল শ্রীলঙ্কাণ্ডের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে সকাল 8:30। 8:40 শুনবেন আধুনিক গান। সকাল 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 9:10 আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিদ্যুৎ অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের বেলা শুনবেন সকাল 11টায়। 12:05 বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি, 12:30 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। দুপুর 1টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রমালা শুনবেন দুপুর 1:05। 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। ১০:৪০ শুনবেন ককবরক সংগীত। দুপুর 2টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। বিকাল 3টে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

দিল্লি ক্যান্ডির ইংরেজি সংবাদ 3:05। 3:10 শুনবেন আকাশবাণী মুম্বাই ক্যান্ডির বিদ্যারতী অনুষ্ঠান। সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থে। সন্ধ্যে 7টায় আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ 7:35। আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ 7:45 এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাগ প্রধান গান শুনবেন 8:05। 8:30 মিশ্র গানের অনুষ্ঠান মিক্স মেলোডিস। রাত 9টায় দিল্লি ক্যান্ডির ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন লোকগীতি। 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। রাত 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন নজরুলগীতি। 10:20 বিশেষ সংবাদ দিল্লি ক্যান্ড থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি। শ্রোতা বন্ধুদের সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি আজকের অধিবেশন। আগামীকাল অধিবেশন শুরু হবে যথারীতি ভোর 5:55। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:34 হয়ে 42 সেকেন্ড। জয় হিন্দ।